বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ মঙ্গলবার, 7ই আশ্বিন, 1433 বঙ্গাব্দ, 10ই রবিউস সানি, 1448 হিজরি, 22শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি পল্লী মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Beta broadcasting on the morning of Tuesday, the 7th of Ashin, 10th of Rabiul Thani, and September the 22nd. The news read by Muhammad Manoorul Islam. First, the headlines. Prime Minister Tariq Rahman arrives in New York to attend United Nations General Assembly session. President calls for ensuring pragmatic and integrated policy framework to address challenges in textile sector. Bangladesh and China agree to boost cooperation in cyber security and law enforcement. Fuel price adjusted to curb smuggling and sustain social protection program, says State Minister for Power, Energy and Mineral Resources. U.S. threatens to ground Iranian Airlines worldwide from tomorrow, and Bangladesh now facing Pakistan in third place playoff match in Asian Games Women T20 cricket in Japan. Now the details. Prime Minister Tariq Rahman has reached New York on the United States to attend the 81st session of the United Nations General Assembly. A Turkish Airlines flight carrying the Prime Minister, his wife Dr. Zubaida Rahman, and members of his entourage landed at John F. Kennedy International Airport at 6:20 p.m. New York time on Monday after a stopover in Istanbul. Prime Minister's Deputy Press Secretary Jahidul Islam Rani told this to Bangladesh Sangbad Sangstha. Permanent representative of Bangladesh to the United Nations, Rani Jubaida Khan, and Bangladesh Ambassador to the United States Tariq Muhammad Ariful Islam received the Prime Minister at the airport. A motorcade then escorted Tariq Rahman to the Hyatt Grand Central New York, where he will stay during his visit. BNP leaders and activities and members of the Bangladeshi expatriate community gathered outside the airport and along the roads leading to the hotel, carrying banners, posters and festoons and chanting slogans to welcome the Prime Minister. Tariq Rahman is scheduled to deliver his address in Bangla in the UNGA on September 24th. According to the program schedule, the Prime Minister's engagement will begin on September 22nd with a welcome breakfast hosted by UN Secretary General Antonio Guterres for heads of the states and government and their spouses at the UN headquarters. He will then attend the opening session of the 81st UNGA and hold a series of bilateral and cursory meetings, including Turkish President Recep Tayyip Erdogan, Bhutanese Prime Minister Shering Tobgay, World Bank Group President Ajoy Bongo, and Haitian Prime Minister Alex Didier Fils-Aimé. The Prime Minister will also meet UN Secretary General Special Envoy on Myanmar Julio Bishop, European Council President Antonio Costa, UN High Commissioner for Refugee Barham Saleh, UN High Commissioner for Human Rights Volga Turk, and Meta Platform Chief Global Affairs Officer Joel Kaplan. In the evening, he and his wife will attend a reception hosted by a U.S. president for head of states and government and their spouses. President Mirza Fakhrul Islam Alamgir has called for ensuring realistic and integrated policy support to resolve various problems of the textile industry. He made the call while 22nd member delegation of the Bangladesh Textile Mill Association, led by its president Saad Aziz Russell, met the president at the Bongo Bhavan yesterday. The president assured that leaders are giving a necessary support and advised them to raise the issue with the government's policymaker with due importance. At the meeting, the delegation emphasized on the maintaining the National Board of Revenue's decision to withdraw bond facilities for the import of 10 to 30 count cotton yarn and allow yarn imports through bank guarantees to protect domestic textile mills. Meanwhile, a delegation led by Jagannath University Vice Chancellor Professor Dr. Mohammad Rishuddin also paid a courtesy call on the President of Bongo Bhavan. Addressing them, President Mirza Fakhrul Islam Alamgir stressed the need for greater emphasis on technical and technology-based education to reduce unemployment in the country. Bangladesh and China have agreed to further strengthen bilateral cooperation in cyber security, law and order, technological capacity building and training exchange. The understanding came at a meeting between Home Minister Salahuddin Ahmed and outgoing Chinese Ambassador Bangladesh Yuan Wen at the Secretariat in the capital yesterday. In the meeting, Chinese Ambassador Yuan Wen suggested that Bangladesh could send a team of experts to China to visit cyber laboratories and exchange technical expertise on preventing cybercrime. In response, Salahuddin Ahmed announced that Bangladesh would send a 5-member high-level delegation to China to observe Beijing cyber laboratories and technologies and prepare specific proposal for establishing forensic laboratories. Local Government, Rural Development and Cooperative Minister Dr. Abdul Moin Khan has said that the government stands by the families of those killed and injured in the gas cylinder explosion on the premises of the textile limited in the Jamgora Chaurasta area of Ashulia on the outskirts of the capital. He said this during a visit to Dhaka Medical College Hospital and Shohid Sarawardi Medical College Hospital yesterday to inquire about the victims. The minister handed over 50,000 taka in financial assistance from the government to the family of Nazrul Islam, who was killed in the fire. Financial assistance is being provided by the government to all of the affected families, he added. This is Bangladesh Beta giving you the news. State Minister for Power, Energy and Mineral Resources Anindo Islam Omid has said fuel prices had to be adjusted to prevent smuggling and to continue the government's social protection programs. He said this at a press conference held at the Secretariat in the capital yesterday. The State Minister said, due to Middle East war, the price of fuels shoot up in the international market, compelling the government to increase subsidy for fuel. Referring to fuel prices in neighboring and other countries, he said that if the automatic pricing mechanism were fully implemented in line with the international market price, the price of the diesel should have been fixed much higher. The U.S. Treasury Secretary Scott Bessent has said all Iranian airlines would be shut down tomorrow. Hours later, Iran Air announced it will continue operating flights from Tehran, Mashhad, and Isfahan to Najaf in Iraq. Iran's Army Commander, Major General Amir Hatami, said forces are fully prepared, vigilant, and ready to face any renewed attack by the United States or Israel. Meanwhile, the Yemeni government forces say they have struck Houthi fighters and supply lines near Bab Mandeb and Al-Baida Gabar Noret, south of the capital Sana'a. Houthi leader Abdel Malik said the conflict with U.S. will persist as long as Washington's objective is dominance over the Yemeni people. Besides, 3 Palestinians in Gaza, including a child and a woman, are shot and killed as Israeli forces continue attacks on civilians in the war-battered strip. Cricket and chasing the victory target of 146 runs, Bangladesh were 14 for 1 in 3 overs against Pakistan in the third-place playoff of the Asian Games Women's T20 cricket competition in Japan when reports last came in. Batting pass, Pakistan scored 145 for 8 in their stipulated 20 overs. Meanwhile, Indian women will take on Sri Lanka in the final of the competition today. The match is scheduled to start at 11 a.m. Bangladesh time. Dhaka Meteorological Office says the well-marked low over East Central Bay and adjoining North Andaman Sea moved west-northwestwards and now lies over the West Central Bay and adjoining East Central Bay. It is likely to move west-northwestward and intensity further. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of the country. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to host local cautionary signal number 3, repeat local cautionary signal 3. All fishing boats and trawlers over the North Bay have been advised not to venture into the deep sea till further notice. Meanwhile, forecast Balil till 1 this afternoon says there is no inland river ports warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman arrives in New York to attend United Nations General Assembly session. President calls for ensuring pragmatic and integrated policy framework to address challenges in textile sector. Bangladesh and China agree to boost cooperation in cybersecurity and law enforcement. Fuel prices adjusted to curb smuggling and sustain social protection programs, says State Minister for Power, Energy and Mineral Resources. U.S. threatens to ground Iranian airlines worldwide from tomorrow. And Bangladesh now facing Pakistan in third-place playoff match in Asian Games Women T20 cricket in Japan. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শারণী ইসলাম। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, গাছ আমাদের পরম বন্ধু। আমরা যদি গাছ লাগাই, আমাদের সন্তানরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে। গাছ লাগাতে হবে আমাদের বেঁচে থাকার জন্য এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করার জন্য। তিনি গতকাল যশোরের বেনাপোল পৌর বিএনপির 10,000 বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক নেতাকর্মীকে একটি করে গাছ চারা রোপণ করার অনুরোধ করেন। তিনি মহিলা দলের নেতাকর্মীকে একটি সন্তান হলে দুটি গাছ লাগাতে বলেন। বেনাপোল পৌর বিএনপির সভাপতির সভাপতিত্বে সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী বেনাপোল কাস্টমস হাউসের কনফারেন্স রুমে কাস্টমস ও বন্দরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। হেলদি সিটি প্রকল্পের অগ্রগতি নিয়ে কেসিসি ও হেলদি সিটি ফোরামের এক মত বিনিময় সভা গতকাল খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় হেলদি সিটি প্রকল্পের চলতি বছরের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া সভায় হেলদি সিটি ফোরামের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে বেশ কিছু প্রস্তাবনা উপস্থাপন ও আলোচনা করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। হেলদি সিটি ফোরামের আহ্বায়ক মাহফুজুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, হেলদি সিটি ইনিশিয়েটিভের এনসিডিও মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, হেলদি সিটি ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুম বিল্লা, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা শরীফ শাম্মিউল ইসলাম এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান সহ ফোরামভুক্ত প্রায় 15টি সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলা প্রেস ক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের গতকাল উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য হাফিজ মুহাদ্দিস রবিউল বাশার প্রধান অতিথি হিসেবে এ ভবনের উদ্বোধন করেন। প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুণ্ডু, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম লিঙ্কন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে কমিউনিটি স্কোর কার্ডের ফলাফল ও সুপারিশ নিয়ে পাবলিক হিয়ারিং গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাবলিক হিয়ারিংয়ে কমিউনিটি স্কোর কার্ডের ফলাফল ও বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও প্রশ্ন তুলে ধরা হয়। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি সরকারি সেবাগুলো আরও সহজ প্রাপ্য, অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক করার উপর গুরুত্বারোপ করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। একটি বেসরকারি সংগঠন এর আয়োজন করে। যশোরের একটি আদালত ঝিনাইদহের বলুহার বাওরের মাছ বিক্রির প্রায় 19,87,000 টাকা আত্মসাত ও ব্যাংক চালান জালিয়াতির মামলায় ব্যাংকের এক সাবেক ব্যবস্থাপককে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। স্পেশাল জজ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম গতকাল এই রায় ঘোষণা করেন। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে 4টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে মোট 18,500 টাকা জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই অভিযানের নেতৃত্ব দেন। জেলা প্রশাসন ও বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল গতকাল খুলনার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে 3টি প্রতিষ্ঠানের কাছ থেকে 18,000 টাকা জরিমানা আদায় করেছে। সাতক্ষীরা সদর উপজেলার বেতনা নদীতে গতকাল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা বেতনা নদীর হাজিখালি গেট এলাকা থেকে শুরু হয়ে সুপারিঘাটা ব্রিজে গিয়ে শেষ হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছয়টি দল অংশগ্রহণ করে। নদীর দুই তীরে হাজার হাজার দর্শনার্থী এই নৌকা বাইচ দেখতে ভিড় করেন। খেলার খবর ফুটবল। খুলনার দিঘলিয়া উপজেলার YMA ক্লাব মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় ইয়ং ফাইটার্স ক্লাব 1-0 গোলে ব্রহ্মগাতি রয়্যালস ক্লাবকে পরাজিত করেছে। এদিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রামনগর ফুটবল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় নাজিরাকোনা যুব সংঘ স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৪-৩ গোলে সাহারবাটি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া মাগুরার শালিখা উপজেলার বাউলিয়া নীরদ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আরপাড়া ফুটবল একাদশ ১-০ গোলে নরপতি ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২:১০ বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন ইসমত জেরিন ইভার কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন ফিরোজ খান নুন।

এতক্ষণ শুনলেন দেশের গান, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। প্রথম গানটি শুনবেন মিম্মা তাবাসসুম তোয়ার কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন নারায়ণ চন্দ্র রায়।

0: সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিরোমণি, ফুলতলা, ডুমুরিয়া, পাইকগাছা এবং কয়রার আওতাধীন সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহকে মূল্য সংযোজন কর নিবন্ধন গ্রহণ এবং যথাযথ রাজস্ব সরকারি কোষাগারে জমা প্রদানে অনুরোধ করা হলো। অন্যথায় মূল্য সংযোজন আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রচারে রাজস্ব কর্মকর্তার কার্যালয়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল 5, খুলনা পশ্চিম। সহযোগিতায় বাংলাদেশ বেতার খুলনা।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। আপনারা শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। শুনবেন ইসরাত জাহান লিজার কণ্ঠে গান। গানের কথা সাজিয়েছেন মাহমুদুল হক।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক

0: সড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
1: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
0: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
1: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
0: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
1: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
2: শুনবেন ঝুমু গাইনের কণ্ঠে গান। গানটির গীতিকার আলী আশরাফ বিশ্বাস এবং সুরকার প্রদীপ রাহা।

এই গানটির মাধ্যমেই শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। এখন শুনবেন সকাল 9টার বাংলা খবর, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিনী ডাক্তার জুবায়দা রহমান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় আজ ভোর রাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবায়দা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী 24 সেপ্টেম্বর সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। এছাড়া প্রধানমন্ত্রী 22 সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেবেন। তারেক রহমান ইউএনজি এর 81তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালেক্স দিদিয়ার ফেলস আইএমএর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া এদিন মিয়ানমারের আন্তর্জাতিক বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থনিও কোস্তা এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জোয়েল কাপলানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবায়দা রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বস্ত্রশিল্প খাতে বিদ্যমান সমস্যা সমাধানে বাস্তব ভিত্তিক সমন্বিত নীতি সহায়তার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। গতকাল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে 22 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি একই সঙ্গে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে সরকারের নীতি নির্ধারণী মহলে তুলে ধরতে ব্যবসায়ী নেতাদের পরামর্শ দেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় একটি টেক্সটাইল কারখানার চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি গতকাল হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে নগদ 50,000 টাকার আর্থিক সহায়তা তুলে দেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল পাচার হওয়া রোধ এবং সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখার স্বার্থে বাধ্য হয়ে তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। খেলার খবর, ক্রিকেট। জাপানে এশিয়ান গেমসে নারী টি টোয়েন্টি টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে 31 রানে পরাজিত করেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 145 রান করে। জবাবে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 114 রান করে। এদিকে আজ টুর্নামেন্টের ফাইনালে ভারত নারী দল শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 11টায় ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, সকাল ৯টা বেজে ৫ মিনিট। এখন শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী, সাথে রয়েছি আমি পল্লী মণ্ডল। যদিও আশ্বিন, তবে আজ ভোর থেকেই বৃষ্টি বৃষ্টি এবং মেঘলা মেঘলা একটি আবহাওয়া। আর এমন সুন্দর সকালে এক গুচ্ছ অনুরোধের গান নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। ফোন ইন পর্বে কথা বলবো এবং আপনাদের পাঠানো চিঠি পড়ব। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা রূপালী, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা ৯০০০, এবং ফোন করার ঠিকানা ০১৯৭৪১২১৯৭০ এই নাম্বারে। আমাদের কাছে রয়েছে একটি সুন্দর চিঠি। চিঠিটি লিখেছেন রুবেল, জান্নাত, ফুয়াজ, রামিন। তিনি লিখেছেন গান শুনতে চান বিয়ের ফুল, এই ছবি থেকে এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে। তো চলুন শুনে আসি বিয়ের ফুল ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে এই গানটি।

হঠাৎ বৃষ্টি। হ্যাঁ বন্ধুরা, এই ছায়াছবি থেকে এখন শুনে আসব নচিকেতার কণ্ঠে গান। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন লালন গোপালগঞ্জ থেকে।

0: ছেলে। রিতা, রিতা,
1: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
0: দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
0: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসব।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়, জানো?
0: বলো।
1: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
0: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একি, কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
2: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো সোহানার বাপ,
0: কি হয়েছে?
1: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
0: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
0: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তার আপা, কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবড়াবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তার আপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা, এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এই সব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তার আপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
4: শুনে আসব এই মন চাই যে, এই ছায়াছবি থেকে কনক চাপা ও এন্দ্র কিশোরের কণ্ঠে গান। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন কাকলি শ্যামনগর থেকে। আর এই গানটির পরপরই আমরা আপনাদের সাথে ফোন ইনে যুক্ত হব। আমাদের কাছে

0: সময় মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব। এই স্লোগানকে সামনে রেখে আগামী 27 সেপ্টেম্বর হতে 1 অক্টোবর 2026 পর্যন্ত সময়ে শিরোমণি, ফুলতলা, ডুমুরিয়া, পাইকগাছা এবং কয়রার আওতাধীন সকল অনিবন্ধিত ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহকে নিবন্ধন প্রদানের নিমিত্তে নিবন্ধন সেবা কেন্দ্র চালু করা হয়েছে। স্থান: রাজস্ব কর্মকর্তার কার্যালয়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল 5, খুলনা পশ্চিম। আপনারা সাদরে আমন্ত্রিত। প্রচারে বাংলাদেশ বেতার খুলনা।
1: কথা দিয়েছিলাম আপনাদের সাথে ফোন ইন পর্বে যুক্ত হব, আর কথা দিলে যেহেতু কথা রাখতে হয় তাই এখনই যুক্ত হয়ে যাচ্ছি আপনাদের সাথে ফোন ইন পর্বে। দেখি কে রয়েছেন সর্বপ্রথম আমাদের সাথে। হ্যালো
2: দিদি, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: কথা বলছি পলাশ সরকার।
1: হ্যাঁ বলুন দাদা, কোন গানটি
2: শুনছেন?
1: হ্যাঁ আমি ভালো আছি এবং আশা করি আপনিও ভালো আছেন।
2: দিদি আপনার আশীর্বাদ এবং সৃষ্টিকর্তা আর কৃপায় দিদি আমি ভালো আছি।
1: অসংখ্য ধন্যবাদ, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দের গানটি শুনিয়ে দেবার জন্য। দেখে নেব কে রয়েছেন আমাদের সাথে এর পরের বন্ধু। হ্যালো,
3: হ্যালো, আসসালাম আলাইকুম।
1: কে বলছেন? আদাব
3: আপু, অনেকদিন ধরে মনে লাগবে যে বঙ্গোপসাগরের দক্ষিণ পারে অর্থাৎ চট্টগ্রামের বাঁশখালী পূর্ব সম্বল থেকে গিয়াসুদ্দিন বলছিলাম।
1: হ্যাঁ গিয়াসুদ্দিন ভাই বলুন।
3: পূর্ব সম্বল বাঁশখালী চট্টগ্রাম থেকে অনেকদিন পর।
1: হ্যাঁ অনেকদিন পর।
3: নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি ছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে এই চোখ বলে মন বলে তুমি যে আমার।
1: আচ্ছা
3: বিশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি ছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।
1: আচ্ছা অসংখ্য ধন্যবাদ, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি। হ্যাঁ ধন্যবাদ। দেখে নিই কে রয়েছেন আমাদের সাথে।
4: আসসালামু আলাইকুম।
1: আদাব, কে বলছেন?
4: আমি জনি বলছি মন্দারতলা মহেশপুর থেকে।
1: হ্যাঁ বলুন।
4: আমি উল্টা পাল্টা ছবি থেকে একটি গান শুনতে চাই, পলাশ বল দেখলে ইচ্ছা করে।
1: আচ্ছা উল্টা পাল্টা ছা ছবি থেকে একটি গান শুনতে চান, কণ্ঠ কে?
4: পলাশ।
1: আচ্ছা অসংখ্য ধন্যবাদ, আমরা চেষ্টা করব। যদিও আপনি উল্টা পাল্টা গান শুনতে চাননি, উল্টা পাল্টা ছা ছবি থেকে গান শুনতে চেয়েছেন, তার জন্য ধন্যবাদ। দেখি কে রয়েছেন আমাদের সাথে। হ্যাঁ বলুন।
4: এক সপ্তাহ ধরে কোনো গান বাজে না, স্যারের কাছে অভিযোগ দিয়ে দিলাম। যাই হোক একটু মজা গান শুনতে চাই, গান শুনতে চাই, ছবির নাম হচ্ছে অন্ধ ভালোবাসা, শিল্পী কনক চাপা এন্ড কিশোর, গানের শিরোনাম আমার জীবন তুমি তোমার জীবন আমি।
1: আচ্ছা গান এক সপ্তাহ ধরে বাজে না, এটা আসলে অভিযোগ সত্য না, গান অবশ্যই বাজে, হয়তো আপনার অনুরোধের গানটি কোনো কারণে বেজে উঠতে হয়নি, বাজবে অবশ্যই আশা করি, আমরা তো আশায় বেঁচে থাকি, দেখি কি হয়। যেহেতু আমাদের এখন গানের সাথে সাথে কিছু তথ্য প্রচার করতে হয়, এই কারণে অনেক সময় আমরা আসলে গান শুনে উঠতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি সবসময় আপনাদের অনুরোধের গানটি আপনাদেরকে শুনিয়ে দেবার জন্য। আমাদের কাছে ফোন করার ঠিকানা 01974121970। দেখি কে রয়েছেন আমাদের পরের বন্ধু। হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
1: আদাব, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: আপু কেমন আছেন?
1: ভালো আছি।
5: জি আপু, কথা বলতেছিলাম রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ শেখ।
1: হ্যাঁ,
5: সাতরবাজার বলমারি ফরিদপুর থেকে।
1: আচ্ছা বলুন কোন গানটি শুনতে চান?
5: জি আপু আমাকে গান শোনাবেন হচ্ছে আইনের হাত, আইনের হাত ছবি থেকে আইনের হাত ইয়াসমিনের কণ্ঠে। হ্যাঁ আইনের হাত ছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আমি জীবন যুদ্ধে হেরে গেছি শুধু গরিব বলে।
1: আচ্ছা অসংখ্য ধন্যবাদ, আইনের হাত এই ছায়াছবি থেকে উনি গান শুনতে চেয়েছেন, জীবন যুদ্ধে হেরে গেছেন, যাই হোক। দেখি কে রয়েছেন আমাদের সাথে।
6: হ্যালো,
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? শুভ সকাল।
6: বাড়ি বসেই আমি সংবাদ মানে দেখতে পাচ্ছি যে পয়সা কি করে শুনলাম।

0: হ্যাঁ বলুন। হ্যাঁ অশান্তি আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা খুব বেশি আর ফোন নিব না, আমরা সর্বশেষ ফোন কলটিতে চলে যাচ্ছি, দেখি কে রয়েছেন আমাদের সর্বশেষ ফোন কলে। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আজকের অনুষ্ঠান শেষ বন্ধু, কথা বলছিলাম মোহাম্মদ জুয়েল রানা, গ্রাম ছোট পেঙ্গুইন, থানা বড়াইগ্রাম, জেলা নাটোর থেকে।
0: হ্যাঁ বলুন।
1: আমাকে গান শোনাবেন দানব সন্তান, ছবির নাম দানব সন্তান, কণ্ঠশিল্পী আগুন। গানের কথা, আমি রাজা জঙ্গে রাজা, তাইরে নাইরে নাই, আমুদ কুটি সারা আমি কিছুই বুঝি না, হাচিক নাচিক নাচিক।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের শেষ ফোন কলটি নিয়ে নিলাম এবং আবার চলে যাব আমাদের গানে। আপনারা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। তো চলুন শুনে আসি পরের গানটি। পরের গানটি শুনবো আমরা পোড়ামন ছায়াছবি থেকে, ন্যান্সির কণ্ঠে গানটি। আর এই গানটি শুনিয়ে দেবার অনুরোধ করেছিলেন নিত্যানন্দ রায়ের মহল থেকে।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের তালিকায় আরও ছিল মাইনউদ্দিনের গান, জ্ঞানেন্দ্রনাথ পালের অনুরোধের গান, গিয়াসউদ্দিন এবং লুৎফর জোয়ারদারের অনুরোধের গানও ছিল। আমরা শেষ গানটি শুনে আসব। এই গানটি অনুরোধ করেছিলেন মাইনউদ্দিন বগুড়া থেকে, জান আমার জান ছায়া ছবি থেকে আসিফের কণ্ঠে এই গানটি।

বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং। অনুষ্ঠানে আলাহিয়া বিলাবলের আগে বেহালা শুনবেন শিল্পী প্রকাশ চন্দ্র ভদ্র।

উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং শুনলেন। সকাল 9:59। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি পল্লী মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

সকাল 9:59। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি, পল্লী মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

সকাল 9:59। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি, পল্লী মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

সকাল 9:59। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি, পল্লী মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

بسم اللہ الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার খুলনা বেলা এগারোটা বেজে ঊনষাট মিনিট শুরু হল আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি পল্লী মণ্ডল অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃধা প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল কিছুক্ষণের মধ্যেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। ইস্তাম্বুলের সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় আজ ভোররাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল ইন নিউ ইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। এছাড়া প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেবেন। তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে, বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালেক্স দিদিয়ার ফেলস আইমের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া এদিন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালিহ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকা তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জোয়েল ক্যাপ্লানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতে কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল গ্র্যান্ড এয়ারপোর্টে যাত্রাবিরতিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবন্দরটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলাহাত্তিন বিলগেন। এ সময় বাংলাদেশি বিমানবন্দরগুলোর আধুনিকায়ন, বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বস্ত্র শিল্প খাতে বিদ্যমান সমস্যা সমাধানে বাস্তব ভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। গতকাল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতি একই সঙ্গে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে সরকারের নীতি নির্ধারণী মহলে তুলে ধরতে ব্যবসায়ী নেতাদের পরামর্শ দেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় একটি টেক্সটাইল কারখানার চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি গতকাল হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে নগদ ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা তুলে দেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পরবর্তী ১২ ঘণ্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রে ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার। এখন শুনুন আবহাওয়ার সতর্ক বার্তা। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন।
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়, এ নিয়ে ফোন ইন অনুষ্ঠান শুনবেন বিকেল ৩:০৫। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা ১:০৫। এসো আরবি শিখি ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান বিকেল ৩:৩৫। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল ৪:০৫। সঙ্গীতানুষ্ঠান দেশের গান শুনবেন মোহাম্মদ খসরুর কণ্ঠে দুপুর ১২:১৫। আধুনিক গান শুনবেন দুপুর ১২:৩০ এবং দুপুর ২:৪০। নজরুল সঙ্গীত শুনবেন দুপুর ২:৩০। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর ১২:২০। লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি শুনবেন সন্ধ্যা ৬:১০। পল্লীগীতির অনুষ্ঠান শুনবেন দুপুর ১২:৪০ এবং ফিরোজ খান নুনের পরিবেশনায় পল্লীগীতি শুনবেন দুপুর ২:৫০। এছাড়া এফএম ৮৮.৮ MHz-এ NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯:০০। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সৈয়দ শাহবাজ দুর্লভ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্যের কাঙ্ক্ষিত ভারসাম্য রক্ষায় দুই দেশের নীতি নির্ধারণী পর্যায়ে গঠনমূলক আলোচনা অব্যাহত রয়েছে। তিনি গতকাল দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোল পরিদর্শন শেষে স্থানীয় কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বেনাপোল দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক প্রবেশদ্বার। এখান থেকে রাজস্ব আদায়ের পরিমাণ যত বাড়বে দেশের জাতীয় অর্থনীতি তত বেশি সুদৃঢ় ও সমৃদ্ধ হবে। বেনাপোল কাস্টমস কমিশনার ফাইজুর রহমানের সভাপতিত্বে সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও খায়রুজ্জামান মধুসহ স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সময় উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী পৌরগেটে 10,000 বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন করেন। এর আগে তিনি যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বিএনপি স্থানীয় নেতাকর্মীদের সাথে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলো ক্রমাগত তাদের গবেষণা ও মানসম্পন্ন প্রকাশনার পরিমাণ বাড়াচ্ছে, ফলে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে একটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান শুধু তার নিজের অগ্রগতির উপর নির্ভর করে না। অন্যান্য বিশ্ববিদ্যালয় গবেষণা ও প্রকাশনায় কতটা এগিয়ে যাচ্ছে তারপরও সেই অবস্থান নির্ভর করে। তাই শুধু নিজেদের আগের অবস্থানের তুলনায় ভালো করলেই হবে না, বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয় যে গতিতে গবেষণায় এগিয়ে যাচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণার পরিমাণ ও গুণগত মান দুটিই বাড়াতে হবে। তিনি গতকাল বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটার গবেষণা উদ্ভাবনী কেন্দ্রের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে গবেষণাপত্র প্রকাশের স্বীকৃতি স্বরূপ 36 জন শিক্ষার্থীর হাতে বিশেষ প্রণোদনার অর্থের চেক ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপাচার্য বলেন, একটি গবেষণামুখী বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে গবেষণাকে শুধু শিক্ষক পর্যায়ে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের গবেষণা, বৈজ্ঞানিক অনুসন্ধান এবং আন্তর্জাতিক মানের প্রকাশনার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত গবেষণা প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা ও আন্তর্জাতিক দৃশ্যমানতা আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, এই প্রণোদনা কেবল একটি গবেষণাপত্র প্রকাশের স্বীকৃতি নয়, বরং আরও উচ্চমানের উদ্ভাবনী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণায় সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণা। গবেষণা উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ডক্টর কাজী মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন নবী, কেন্দ্রের যুগ্ম পরিচালক প্রফেসর ডক্টর খান মেহেদি হাসান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক, গবেষক এবং প্রণোদনাপ্রাপ্ত শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। ব্যস্ত দিনের ক্লান্তি শেষে জাপানি ভাষা শিখুন হাসি মুখে, এই স্লোগানকে সামনে রেখে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সান্ধ্যকালীন জাপানিজ ভাষা শিক্ষা কোর্স গতকাল শুরু হয়েছে। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, টিটিসির শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে জাপানি ভাষার শিক্ষার বই তুলে দেন। জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল NHRDF এর অর্থায়নে বাংলাদেশে প্রথম এই কোর্স শুরু হয়েছে। সাতক্ষীরার কলরোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা 2026-27 প্রণয়নের লক্ষ্যে মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্মের এক সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় জনসাধারণের পুষ্টিজ্ঞান ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনের উপর গুরুত্বারোপ করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা সহকারী কমিশনার ভূমির সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আমার স্বপ্নের শিশু একাডেমি বিষয়ের উপর শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজ বিকেলে খুলনা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় ক বিভাগ প্রথম থেকে চতুর্থ শ্রেণী, খ বিভাগ পঞ্চম থেকে সপ্তম শ্রেণী, গ বিভাগ অষ্টম থেকে দশম শ্রেণী এবং ঘ বিভাগ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। বাংলাদেশ শিশু একাডেমি খুলনা এ প্রতিযোগিতার আয়োজন করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পরবর্তী ১২ ঘণ্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৩৫ মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান মোহাম্মদ খসরুর কণ্ঠে। গানের গীতিকার আহমেদ মুনির।

শুনলেন দেশের গান মোহাম্মদ খসরুর কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানটি শুনবেন আতাউর রহমানের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান কোহিনূর খানমের কণ্ঠে।

শুনছেন আধুনিক গান আব্দুস সবুর খান চৌধুরীর কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন হাবিব রহমান।

0: শুনলেন পরপর দুটি আধুনিক গান।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ

শুনলেন পরপর দুটি পল্লীগীতি। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানি হামদ, শিল্পী শেখ আবুল বাশার।

আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সাথে চলে। আল কুরআন। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তারা দোয়া ফেরেস্তাদের দোয়ার মতন কবুল হয়। এখন শুনবেন জোহরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: বিজ্ঞাপন তরঙ্গ,
1: নতুন আশা, নতুন প্রত্যাশা, নতুন ভালোবাসা, নতুন সম্ভাবনা নিয়ে নতুন একটি দিন শুরু হয়েছে। নিশ্চয়ই পুরোটা দিন আপনার ভালো কাটবে। শুরুটা যদি ভালো হয় তাহলে পুরোটা দিন ভালো কাটবে, সে আমরা প্রত্যাশা করতে পারি। আর পুরোটা দিন যদি ভালো যায়, একটি একটি দিন করে একটি একটি সাফল্য আপনার জীবনে অবশ্যই গাঁথা থাকবে। সবার জীবনে আসুক সফলতা, সে প্রত্যাশাই বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডায়রিতে। এই মুহূর্তে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি লুবনা হাসনা ফারুক মিষ্টি, আছেন অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন অভিজিৎ মণ্ডল। বন্ধুরা, আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগা ভালোবাসা গান তো শোনাবই, সেই সাথে ফোন ইন পর্বে আপনাদের সাথে আমরা যুক্ত হব 01974 1219 শূন্য এই নম্বরে। চলুন চোখ ফিরাই মূল আয়োজনে। শুরুতেই প্রাণের চেয়ে প্রিয় এই ছবির গান রয়েছে আপনাদের জন্য। আর এই গানটি শুনতে চেয়ে সুনীল আপনি মোল্লাহাট ওভারব্রিজ বাগেরহাট থেকে অনুরোধ করেছেন।

শুনছিলেন কনক চাপা এবং খালেদ হাসান মিলির কণ্ঠে প্রাণের জীবটিও ছবির গান। এবারে অবুজ হৃদয় ছবির গান রয়েছে আমাদের তালিকাতে। শুনতে চেয়ে বুলবুল আহমেদ, আপনি ভেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছেন শিল্পী রুনা লায়লা এবং ইন্দ্র কিশোর।

0: রিতা,
1: রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
2: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
1: কলসটা রেখে এদিকে একটু এসো।
2: আসছি। কি হলো তোমাকে আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
1: দেখো তো কেমন হয়েছে।
2: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
1: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
2: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
1: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না।
2: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়। জানো,
1: বলো,
2: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
1: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
3: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
1: এই নাও মামুনি।
3: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
2: একি, কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
3: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
2: ওগো সোহানার বাপ,
1: কি হয়েছে?
2: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
1: কেন, ওর জ্বর কমেনি?
2: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
1: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবড়াবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা। এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানোর।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এই সব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এই সব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 01974121970 এই নম্বরটিতে। প্রথম বন্ধু কে রয়েছেন? আসসালামু আলাইকুম। জি বলুন, পলাশ কুমার সরকার। হ্যাঁ বলুন, কি গান শোনাবো আপনাকে পলাশ দা? স্বপ্নের নায়ক, চোখে চোখে আমি দেখেছি তোমায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ, নিশ্চয়ই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানিক? জি মানিক ভাই। জি ভাই, কি গান শোনাবো ভাই আপনাকে? বৌরানী ছবির গান শুনতে চেয়েছেন। ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী বন্ধু কে আছেন তার সাথে কথা বলে নিচ্ছি। আসসালামু আলাইকুম। রেডিও সিটির ভলিউমটা কমিয়ে কথা বলেন আফজল ভাই। হ্যাঁ আমি লুবনা হাসনা, হাসান নয়। আচ্ছা বলুন আফজল ভাই, কি গান শোনাবো আপনাকে? পোড়ামন টু ছবির যে কোনো একটি গান শুনতে চেয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা আফজল ভাই। অবশ্যই আমরা আগামী আয়োজনেই শোনাবো সে প্রত্যাশা করছি, নিশ্চয় আমাদের সাথে থাকবেন প্রতিদিন প্রতি আয়োজনে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, এবারে বন্ধু তার সাথে কথা বলে নিই আর রেডিও সেটের ভলিউমটা কমিয়ে কথা বলবার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জি শুভ দুপুর।
4: কথা বলছি প্রবীর কুমার।
3: প্রবীর কুমার, হ্যাঁ,
4: বান্টি বাজার কুমারখালে কুষ্টিয়া থেকে।
3: জি ভাইয়া বলুন।
4: আমাকে গান শোনাবেন শ্রেয়া সবি নরবিশ্বাস।
3: নরবিশ্বাস, হ্যাঁ।
4: শিল্পী রুনালা রায়, গানের কথা এক যদি দেখতে পাবে
3: এক এক কি বললেন
4: যদি দেখতে পাবে না রে
3: এক নজর যদি দেখতে না পাবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা যদিও একটু স্পষ্ট ভাবে শুনেছি তারপর লিপিবদ্ধ করে রেখেছি। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ, কাকচিড়া বরগুনা থেকে। হ্যাঁ বলুন দাদা। জবাবদিহি সবুরে সত্যি মাওয়া ফলে, তো সেক্ষেত্রে আমরা কেন সবুর করব না? পরবর্তী বন্ধু নিশ্চয়ই অপেক্ষা করছেন, তো তার সাথে কথা বলে নি। 01974121970 নম্বরে ফোন করলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এবং জানাতে পারবেন আপনাদের পছন্দ কোন ছায়াছবির গান আপনারা শুনতে চান। তো আমরা এবারে বন্ধুর সাথে কথা বলে নি। হ্যালো, দুঃখিত, যাই হোক আরো একটি ফোন এসেছে। জি আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম,
5: কথা বলছি ইসমাইল হোসেন।
3: হ্যাঁ, বাগমারা শিবগঞ্জ থেকে। হ্যাঁ, আমাদের নিয়মিত শ্রোতা, বলুন।
5: আমাকে গান শোনাবেন, গান আমার কাছে থেকে আসবে কণ্ঠে, প্রিয়ারে প্রিয়ারে হারিয়েছি মন।
3: ঠিক আছে, প্রিয়ারে প্রিয়ারে হারিয়েছি মন, ঠিক আছে, ধন্যবাদ সাথে থাকার জন্য। কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম।
3: জি,
6: কথা বলছি মোহাম্মদ ওসমান খান।
3: হ্যাঁ,
6: মহেশপুর জেলা থেকে।
3: হ্যাঁ বলুন।
6: আমাকে শোনাবেন মনপুরা, মনপুরা ছায়াছবি থেকে মমতাজের কণ্ঠে গানের শিরোনাম আছে
3: আগে যদি জানতাম বন্ধু। ঠিক আছে, আগে যদি জানতাম বন্ধু তুমি হইবা পর। আমরা চাই না কোনো বন্ধু পর হোক। কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি কে বলছেন? জি ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। দুঃখিত বন্ধু, আপনাকে একদমই শুনতে পাচ্ছিলাম না, যেই হন না কেন আপনি আরো একবার চেষ্টা করুন। এবারে কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
3: জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
7: আমি মুন্না শোভনা ডুমুরিয়া খুলনা থেকে।
3: মুন্না ডুমুরিয়া খুলনা থেকে, তাই তো? জি বলুন, কি গান শোনাবো আপনাকে মুন্না? কি গান শোনাবো, কোন ছবির গান শোনাবো? একটু দ্রুত দ্রুত দ্রুত বলুন। হ্যালো,
7: হ্যালো,
3: জি আপনি কোন ছবির গান শুনতে চান একটু দ্রুত বলুন, অনেকেই অপেক্ষা করছে, বলুন।
7: পোড়ামন টু, যে কোনো একটা ছবি।
3: এই পোড়ামন টু ছবির কথা বলতে গিয়ে আপনি আমাদের মনটাই পুড়িয়ে ফেলেছেন, একটু দ্রুত বললে বেশি ভালো হয়। কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ দুপুর।
8: আপু কথা বলছিলাম দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
3: হ্যাঁ দীপঙ্কর দা, বলুন।
8: আমাকে গান শোনাবেন?
3: হুম,
8: ভুলো আমার ছায়াছবি থেকে।
3: ভুলো না আমায়
8: একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো।
3: আচ্ছা ঠিক আছে, ভুলো না আমায় একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, তো অবশ্যই আমরা ভালোবাসার দিকেই ফিরে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম।
9: শুভ দুপুর।
3: জি শুভ দুপুর।
9: কথা বলছেন লাভলি নন্দন প্রতাপ খুলনা থেকে।
3: হ্যাঁ লাভলি, বলুন কি গান শোনাবো?
9: অগ্নিসাক্ষী ছবি থেকে বড়সাত জাগে একবার সময় দেখি।
3: অগ্নিসাক্ষী ছবির গান বড়সাত জাগে। ঠিক আছে, অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই ফোনটি নিয়ে ফিরে যাবো আবার গানের কাছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।
10: ভালো আছেন?
3: অনেক ভালো আছি।
10: অনেক ভালো থাকেন, দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর পালওয়ান, সভাপতি কাকচিড়ে বাজার জেলা বরগুনা। আপু
3: হ্যাঁ হ্যাঁ বলুন।
10: আপু আমি গান শুনতে চাচ্ছি ছবি রং নাম্বার।
3: রং নাম্বার,
10: রং নাম্বার ছবি থেকে সাবিন এসের কণ্ঠে শোনাবেন
3: প্রেমে পড়েছি মন। হ্যাঁ, যদিও আপনি ঠিক নাম্বারে ফোন করে রং নাম্বার ছবির গান শুনতে চেয়েছেন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আর কথা নেই, এবারে গানের কাছে ফিরছি, শোনাবো বিয়ের ফুল ছবির গান কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে জাহিদ আপনি লবণচোরা খুলনা থেকে অনুরোধ করেছেন, চলুন আপনার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি।

এবারে আয়ুব বাচ্চু এবং তার সঙ্গীতের কণ্ঠে শুনব ধর ছবির গান। গানটি শুনতে চেয়ে মোহাম্মদ আহাদ শেখ আপনি যশোর থেকে অনুরোধ করেছেন।

0: মা মা
1: কি রে সুমন,
0: তোমার না শরীর খারাপ? জ্বর?
1: তেমন কিছু না রে বাপ, একটু ঠান্ডা লাগছে।
0: কি কও মা, তোমার গা দেহি পুইরে যাইতাছে? না আজ তুমি কামে যাইও না মা।
1: কামে না গেলে ভাত আইব কই থেকে রে বাপ? বস্তির ঘরের ভাড়া দিমু কেমনে?
0: কেন, আমি যে রাস্তার মোড়ে পানির বোতল বেশি, দরকার হইলে রাইত পর্যন্ত বেসুম।
1: পানি বেসা পয়সায় তো তোর নাস্তার পয়সাই হয় না।
0: পুঁজি থাকলে তো অন্য কিছু বেচতাম।
1: থাক বাপ, যা নাই তা নিয়ে ভাবিস না রে। অহন যাই, দেরি হয়ে গেলে অনেক খিস্তি হুনতে হয় আমার আবার।
0: এই জ্বর নিয়ে তুমি কামে যাইবা মা? আমার খুব কষ্ট লাগতেছে। আমি বড় হইলে আর তোমার বাসার কাম করতে দিব না, যেমনে হোক আমি কামাই কইরা তোমার খাওয়ামু। তুমি হারা দিন ঘরে বসে থাকবা।
1: আইসা রে বাপ, আইসা, বড় হইয়াল তখন আর আমি কাজ করুম না। আর তুইও রোদের মধ্যে বেশিক্ষণ রাস্তা রাস্তা এখন থাকিস না, বুঝতোস
0: মা?
1: কি রে আবার কি?
0: কাশিম মামা যে একটা কথা কইছিল মনে আছে?
1: হ মনে আছে, কিন্তু
0: কোনো কিন্তু না, তোমার লগে এখনই আমি বাইর হমু।
1: আইসা আইসা, ল চাই, আই আই তাতে
0: চলো মা।
2: বচপন মহান ব্রত কো দিল সে না জুদা করনা, জব ইয়াদ মেরি আয়ে মিলনে কি।
1: কাশিম ভাই,
3: আসিয়া, তোমার কথা ভাবতে না ভাবতে এসে পড়ছো, কি অন্তর যোগাযোগ, তা কেমন আছো?
1: বাইসা আসি, শুধু এই কথাটাই কইতে পারি ভাই।
3: সুমন রো লগ নিয়েছো দেখি?
1: হ আপনি যে কইছিলেন আপনার গ্যারেজে ওরে কাম দিবেন।
3: দেরি করে ফেলাল তো, অহন আমি লোক রেখে ফেলছি।
1: ও তাইলে জায়গা,
3: বসো বসো বসো, এত তারা কিসের?
1: না
3: যখন চা খেয়া যাও।
1: এই কাশিম ভাই, আমার তো আবার কামে যাইতে হইব ভাই।
3: আরে আসিয়া, এমন সুন্দর গত নিয়া তুমি মানুষের বাসায় কাম করো, বড় আফসোস লাগে আসিয়া। তোমার জামাইটা আসলে একটা মানুষ, এমন সুন্দর বউ আর এমন একটা মাসুম বাচ্চা ফালাইয়া কেউ নিরুদ্দেশ হয়, চরিত্রহীন।
0: মা চলো।
3: না রে না না না না, আমার দরজায় এসে তো তোমরা ফিরে যেতে পারো না। আসিয়া সুমন আমার গ্যারেজেই কাম করবো, তাতে আমার লাভ হোক লস হোক কিচ্ছু যায় আসে না। হইলে তো ঝঙ্কার উডানির কামে লাগাইয়া দে, একটু শিখায় পরে আলোস যাতে আতুর না হইয়া যায়। আরে আরে হন হন হন হন, চোখে কালো চশমা লাগাইয়া দিস। বাবা সুমন যাও যাও, লেদুর লগে যাও, কাম শিখো।
1: কাশিম ভাই আপনি যে কি বইলা?
3: কিচ্ছু কইতে হইব না, তোমার পোলা তো আমারই পোলা। না মানে অপরিচিত পোলা পান রাখলে সমস্যা হয়, চান্স পাইলেই চুরি চামারি করে।
1: আপনার এইখানে কাম কইরা পোলাররা যদি কিছু টাকা পায়?
3: সময় হলে টাকা পাইব, আগে দুই চার মাস যাক কাম শিখুক। কতজনে কাম শিখনের লেগা উল্টা আমার টাকা দিতে চায়, আমি কিন্তু অত লোভী না।
1: কিন্তু কিছু টাকা তো
3: দুপুরে সকলের লগে খাইব।
1: সকালের রাইতের খাবার?
3: সেটাও ধীরে ধীরে হইব, কাম ভালো করলে তাড়াতাড়ি হইব।
1: না মাইনে
3: চিন্তা করো না তো আসিয়া, তোমরা হইলা আমার আপন মানুষ, না খাইয়া থাকবা না, যাও যাও।
1: আল্লাহ আপনার ভালো করুক ভাই। আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আল্লাহর কাছে হাজার শুকর, কষ্টতে কপালে নিয়েই জন্মাইছি, তেহি না কয়টা মাস।
3: আসিয়া কি চিন্তা করো, ধরো ধরো পঞ্চাশটা টাকা রাখো তোমার কাছে, আর ধরো না।

0: সুমিনা, কি হয়েছে, হাত কাটা গেছে? অসুবিধা নাই, অসুবিধা নাই, এসব কামে কতবার হাত কাটে আবার ঠিক হয়ে যায়। হ্যালো দু সুমনা দে, পটি বান্ধা দে, দে দে দে দে, আরে কাম শেষ করুক, পরে দেখিস।
1: দেখো
0: মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম
0: আসসালাম। মেম্বার সাহেব কি মনে করিয়া?
1: তোমার নিয়ে তো এক জ্বালা হয়েছে কাশেম।
0: কেন মেম্বার সাহেব, আমি সরল সিধা মেকানিক, আমার নিয়ে আবার কিসের সমস্যা?
1: তোমার না কতবার মানা করছি, তোমার গ্যারেজের কামে এইসব ছোট ছোট বাচ্চা পোলাপান রাখবা না।
0: কি করুম মেম্বার সাহেব, মানবতার কারণে না রেখেও পারি না, ওরা তো খুবই গরিব মানুষ, কাজে না রাখলে খাওন জুটে না।
1: তোমারও বেশি লাভ, নাম মাত্র টাকা পয়সা দিয়া পোলাপান খাটাও। কিন্তু কাশেম মিয়া, একবার চিন্তা করে দেখছো, যেই সময়ে অগো স্কুলে যাওয়ানোর কথা, খেলাধুলা করণের কথা, সেই সময়টা অগরে দিয়া এইসব ঝুঁকিপূর্ণ কাম করাও তুমি? তোমারও তো ছেলে মেয়ে আছে নাকি?
0: কিন্তু কি করুম, আর কোনো উপায় তো নাই, ওলা পান কাম শিক্ষা ভালো মেকানিক হইতে পারবো।
1: কিন্তু জানো তো, শিশুশ্রম আইন তো বৈধ না, তাছাড়া এইটাতে শিশুদের শারীরিক আর মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। উপায় না থাকলেও সবাই যদি সচেতন হয়, সবাই যদি শিশুদের প্রতি সহৃদয় হয়, শিশুদেরকে দোকানপাট বাসা বাড়ি ছোটো কারখানার কাজ থেকে বিরত রাখে, তাইলে কিন্তু শিশুশ্রমের ব্যাপকতা কমে যায়।
0: আমিও তো চাই শিশুরা শিশুগো মতন বাঁচুক।
1: আর শোনো, এই বছরের প্রতিপাদ্য শিশুশ্রমকে লাল কার্ড, শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ, মনে থাকবে তো?
0: জি জি মেম্বার সাহেব, মনে থাকবো, শিশুশ্রমকে লাল কার্ড।
1: হ্যাঁ,
2: প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান, প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে ডাকবাংলার মোড় খুলনা থেকে গোলাম মোস্তফা, আপনি শুনতে চেয়েছেন সবুজ সাথী ছবির গান। চলুন আপনার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি, রুলিয়া এবং আব্দুল হাইয়ের কণ্ঠে।

0: সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিরোমণি, ফুলতলা, ডুমুরিয়া, পাইকগাছা এবং কয়রার আওতাধীন সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহকে মূল্য সংযোজন কর নিবন্ধন গ্রহণ এবং যথাযথ রাজস্ব সরকারি কোষাগারে জমা প্রদানে অনুরোধ করা হলো। অন্যথায় মূল্য সংযোজন আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রচারে রাজস্ব কর্মকর্তার কার্যালয়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল 5, খুলনা পশ্চিম। সহযোগিতায় বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন, যাতে আপনাদের পছন্দ করা গান। এবারে শর্ত, না না, আমরা আপনাদেরকে শর্ত দিচ্ছি না, তবে শর্ত ছবির গান আপনাদেরকে শোনাবো রুনা লায়লা এবং ইন্দ্র কিশোরের কণ্ঠে। আকাশকে প্রশ্ন করে কি জানা যায় সেটি এখন শুনবো গানে গানে সুরে সুরে। আর শুনতে চেয়ে সুফল বিশ্বাস, আপনি র্যামহল খুলনা থেকে অনুরোধ করেছেন।

আমাদের প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের একটা সম্পর্ক আছে। তো যে সম্পর্কে হোক না কেন, আমরা অবশ্যই আমাদের সম্পর্কের যত্ন নিব। আর যদি হয় বন্ধু, তাহলে তো কোনো কথাই নেই, বাংলায় কথা আছে একটাই, সেটি হচ্ছে বন্ধু। তো চলুন সে বন্ধু আমার ছবির গানটি এই মুহূর্তে শুনে আসি, বাপ্পি লাহড়ি এবং মুন্না আজিজের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে মোহাম্মদ লুৎফর জর্দার, আপনি পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছেন।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা দুটো বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরই আমরা আবারও ফিরে আসব আমাদের মূল আয়োজনে। নিশ্চয়ই পুরোটা সময় জুড়ে আপনারা সাথে থাকবেন।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ ইসহাক আলী। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় আজ ভোর রাতে নিউইয়র্কের কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। প্রধানমন্ত্রী 22 সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গোতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেবেন। তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে 81তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী আলেক্স দিদিয়ার ফিলস আইমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া এদিন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জুয়েল কাপলানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ইরানে ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবশ্যই এই অঞ্চলে তাদের অশুভ ও বেআইনি উপস্থিতি থেকে সরে গিয়ে অঞ্চলটি মুক্ত নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালস জাতিসংঘে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না। তিনি আরও বলেন, আন্তরিকভাবে ইরান আলোচনায় ফিরতে চাইলে এখনও আলোচনার টেবিল ফেরার সুযোগ রয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট আলি আল জায়দি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে ইরাকি ট্যাঙ্কারগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইরাক $60 বিলিয়ন রাজস্ব হারিয়েছে। খেলা খবর ক্রিকেট। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস নারী টি টোয়েন্টি ক্রিকেটে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারত 147 রানে শ্রীলঙ্কাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত তাদের নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 216 রান করে। জবাবে শ্রীলঙ্কা 15 ওভারে 4 বলে সবকটি উইকেট হারিয়ে 69 রান করতে সমর্থ হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 765 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 735 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 620 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 630 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পরবর্তী 12 ঘণ্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: প্রিয় শ্রোতা, বেলা দুটো বাংলা সংবাদের পর আবার ফিরে এলাম আমাদের মূল আয়োজনে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে বিজন গোমস্তা বন্ধু, আপনার পছন্দের গান শোনাবো। আপনি অনুরোধ করেছেন কাকচিড়া বরগুনা থেকে, ছায়াছবি মেজর সাহেব, শিল্পী রুনা লায়লা এবং কুমার বিশ্বজিৎ।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, এবারে আপনাদেরকে শোনাবো ঘর জামাই ছবির গান। ঘর জামাই ছবির গান শুনতে চেয়ে মানিক, আপনি শৈলকুপা ঝিনাইদহ থেকে অনুরোধ করেছেন শিল্পী পলাশ এবং শাকিলা জাফর।

0: কথাগুলো ঝমঝম ঝম কথাগুলো ঝমঝম ঝম আষাঢ় মাসের বৃষ্টি
1: ভালোবাসা ছেলেদের ওই চুলগুলো যে কালো।
2: এবারে অনেকগুলো বন্ধুর নাম আমরা প্রাপ্তি স্বীকার করছি, কেননা তাদের গানগুলো রয়েছে আমাদের তালিকাতে, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো বা আমরা সব গান আপনাদেরকে শোনাতে পারব না। দীপঙ্কর, আপনি অনুরোধ করেছেন নন্দনপ্রথা খুলনা থেকে আসা ভালোবাসা ছবির গান শোনানোর জন্য। বাবা কেন চাকর ছবির গান শুনতে চেয়ে আহাদ আপনি রায়ের মহল খুলনা থেকে অনুরোধ করেছেন। বর্তমান ছবির গান শোনানোর জন্য খোকন চন্দ্র পাংশা রাজবাড়ির বন্ধু অনুরোধ করেছিলেন। মোহাম্মদ ইসমাইল হোসেন, আপনি শিবগঞ্জ বগুড়া থেকে অনুরোধ করেছেন লাল সবুজ গান শোনার জন্য। আর আবদুল্লাহ ছবির গান শোনানোর জন্য জনি, আপনি মহেশপুর ঝিনাইদহ থেকে অনুরোধ করেছেন লাভলি। আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে আনন্দ অস্ত্র ছবির গান শুনতে চেয়েছেন কনক চাপার কণ্ঠে। তো চলুন আমরা একটি গান শুনে আসি। তো এই মুহূর্তে শোনাব তুমি আমার এমনই একজন, যাকে ভালোবেসে সত্যি আমরা মৃত্যু পর্যন্ত এগিয়ে যেতে পারি, অর্থাৎ ভালোবাসার যেন হয় না মরণ। আনন্দ অস্ত্র ছবির গান আপনাদেরকে শোনাব কনক চাপার কণ্ঠে।

হাতে যেহেতু এখন একটু সময় আছে, তাই আশা না ছেড়ে চলুন ভালোবাসার কাছে ফিরে যাই। অর্থাৎ আশা ভালোবাসা ছবির গানটি আপনাদেরকে এই মুহূর্তে শোনাব এবং এটি আমাদের এই আয়োজনের শেষ গান। শিল্পী রুনা লায়লা এবং আগুন শুনতে চেয়ে দীপঙ্কর, আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে অনুরোধ করেছিলেন।

প্রিয় শ্রোতা, এবার কিন্তু হাতে একদম সময় নেই, ফিরে যেতে হচ্ছে আমাদের এই আয়োজন থেকে। হ্যাঁ বন্ধুরা, তবে হ্যাঁ, আগামীকাল ঠিক একই সময় বেলা 1:05 আপনাদের সাথে আবার কথা হবে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন টালিতে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে নিয়ে নিরাপদে থাকবেন, সে প্রত্যাশায় শুভ দুপুর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আমাদের আয়োজন মেলায় রয়েছে নজরুল সঙ্গীত, শুরুতেই শুনবেন তপন ভট্টাচার্যের কণ্ঠে গান।

0: প্রথমে কেমনে কহিপ্রিয় কি ব্যথা প্রাণে বাজে, এবং পরে কেন আসিলে ভালোবাসিলে দিলে না ধরা। দুখানি নজরুল সঙ্গে ছুলেন তপন ভট্টাচার্য এবং শামসুন্নাহার করিমের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান। নিজের লেখা গান প্রথমেই গিয়েছেন সাইদুর রহমান সাইদ।

পরপর দুখানি আধুনিক গান শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, এখন নিজের লেখা পল্লীগীতি পরিবেশন করবেন ফিরোজ খান নুন।

শ্রোতাবন্ধু, নিজের লেখা দুখানি পল্লীগীতি পরিবেশন করলেন ফিরোজ খান নুন। সঙ্গীত পরিচালনায় প্রদীপ রাহা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন রাকিবুল হাসান। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 3টার খবর বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় আজ ভোররাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। প্রধানমন্ত্রী 22 সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেবেন। তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালেক্স দিদিয়া ফেলস আইমের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া এদিন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জোয়েল কাপলানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। স্পিকার বলেন, চীন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে সর্বতোভাবে সহায়তা করে আসছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ চীন সম্পর্ক উন্নয়নে প্রথম পদক্ষেপ গ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক ধারাবাহিক উন্নয়নে অবদান রাখেন। স্পিকার বলেন, বিগত সরকারের 15 বছরের স্বৈরাচারী শাসনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের রাজনীতি এদেশের জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে। খেলার খবর, এশিয়ান গেমস। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস নারী টি টোয়েন্টি ক্রিকেটের শিরোপা নির্ধারণী ম্যাচে ভারত 147 রানে শ্রীলঙ্কাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত তাদের নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 216 রান করে। জবাবে শ্রীলঙ্কা 15 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 69 রান করতে সমর্থ হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 765 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 735 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 620 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 630 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পরবর্তী 12 ঘন্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা শুরু হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বিশেষ ফোন ইন অনুষ্ঠান। আজকের বিষয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের কার্যকরী উপায়। সঞ্চালনায় ডাক্তার সাদিয়া মনোয়ারা উষা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার খোল আয়োজিত ইউনিসেফের সহযোগিতায় বিশেষ ফোনের অনুষ্ঠান। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য বার্তা আপনাদেরকে দেব এবং আমাদের আজকের বিষয় সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের কার্যকরী উপায়। শ্রোতা বন্ধু, আপনারা আমাদের সাথে সমগ্র অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনারা যে সকল নাম্বারে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন সেই নম্বরটি হচ্ছে 01974121970। ফোন নম্বরটি আবারও বলছি, 01974121970। আমাদের স্টুডিওতে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য অতিথি হিসেবে রয়েছেন ডক্টর আবু শাহিন, সম্মানিত পরিচালক খুলনা বিশেষায়িত হাসপাতাল, মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খুলনা। স্যার, আপনারা কেমন আছেন? আমরা শুরু করতে যাচ্ছি, আবারও বিষয়টি বলে দিচ্ছি, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের কার্যকরী উপায়। শ্রোতা বন্ধু আমাদের সাথেই থাকুন। আমরা প্রথমেই একটি প্রশ্ন করতে চাই ডক্টর আবু শাহিন স্যারকে। স্যার, ডেঙ্গু তো একটি আমাদের আজ এই মুহূর্তের একটি বহুল প্রচলিত কথা, সকলের ঘরে ঘরে জ্বর এরকমটা শোনা যাচ্ছে। স্যার, আসলে সাধারণ জ্বর আর ডেঙ্গু জ্বর, এটার ভিতরে পার্থক্য আমরা কিভাবে বুঝব, সাধারণ মানুষ আসলে কিভাবে বুঝতে পারে?
1: ধন্যবাদ, খুব সময় উপযোগী একটি প্রশ্ন। যে বর্তমানে সারা বাংলাদেশে যে বিষয়টি নিয়ে আলোচিত বা যে অসুখটি নিয়ে আমরা আলোচনার মধ্যে আছি, সেটি হলো ডেঙ্গু। এবং আমরা সবাই জানি যে এই সিজনটা হলো ডেঙ্গুর সময়, বিশেষ করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসটাও ডেঙ্গুর সিজনের মধ্যে পড়ে। এখন এই সময়টাতে হঠাৎ করে একটু বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এটাই আসলে ডেঙ্গুর যে মশা সেটির ব্রিডিং বা বংশবিস্তারের জন্য উপযুক্ত পরিবেশ। যাই হোক, ডেঙ্গুর যে জ্বর, সেই জ্বরটা 102 ডিগ্রি 103 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে এবং এর থেকে বেশিও হয় অনেক ক্ষেত্রে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেঙ্গুর ক্ষেত্রে এই জ্বরটি 2 থেকে 3 দিনের মধ্যে ভালো হয়ে যায় এবং অন্যান্য ভাইরাল জ্বরে এই জ্বর আরও বেশি দিন পর্যন্ত থাকতে পারে।
0: স্যার, আসলে যে জ্বরটা ভালো হয়ে গেল তার মানে কি আসলে ডেঙ্গু ভালো হয়ে গেল?
1: সেখানে আমি আসছিলাম যে এই ডেঙ্গু জ্বরের সব থেকে খারাপ দিক হলো ডেঙ্গু জ্বর ভালো হয়ে যাওয়ার পরেই খারাপ দিকটা শুরু হয়। অর্থাৎ ডেঙ্গুর ক্ষেত্রে জ্বর ভালো হয়ে গেল মানে সেই রোগীটি সুস্থ হয়ে গেল, এটি ভাবার কোনো কারণ নেই। অন্যান্য জ্বরের ক্ষেত্রে, অন্যান্য ভাইরাস জ্বর দুটোই, মানে ডেঙ্গু ভাইরাস জ্বর, অন্যান্য ভাইরাস জ্বরের ক্ষেত্রে দেখা যায় যে জ্বর ভালো হয়ে গেল, রোগী আস্তে আস্তে সুস্থ অনুভব করে, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে জ্বর ভালো হয়ে যাওয়ার পরে সে শারীরিকভাবে দুর্বলতা অনুভব করে এবং অন্যান্য কিছু জটিলতা দেখা দেয়।
0: স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, একটি ফোন নিয়ে আসতে চাই। শ্রোতা বন্ধু কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি, আপনার প্রশ্নটি বলুন। আজকে আমরা ডেঙ্গু নিয়ে কথা বলছি। জি, অসংখ্য ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ জাফর ভাই, আমাদের সাথে সবসময় থাকেন তিনি। স্যার, আমরা যে বিষয়টি নিয়ে কথা, উনি যে প্রশ্নটি করছিলেন, আমরা সেই বিষয়টি আসলে বলছিলাম যে উপসর্গগুলো কিরকম হবে। এবং স্যার, উনি একটা কথা বললেন যে হাসপাতালে কখন আসলে নেওয়া যায়।
1: ধন্যবাদ, অনেক বড় প্রশ্নটা, অনেক বড়, তারপরেও আমি বলার চেষ্টা করি। ডেঙ্গু জ্বর যেটি হয় সেটি মূলত, এটা ডেঙ্গু যে ভাইরাস আছে বিভিন্ন ধরনের সেরোটাইপ সেটা দিয়ে হয় এবং এডিস মশা দিয়ে এই জ্বরটি আসে। এবং জ্বর আসার পরে আমাদের কিভাবে বুঝব যে এটি আসলে ডেঙ্গু জ্বর? তো অন্যান্য ভাইরাস জ্বরের মতোই এখানে জ্বর আসবে, মাথা ব্যথা থাকে, তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে সেটা হলো চোখের পিছন দিকে ব্যথা করে, তীব্র মাথা ব্যথা থাকে এবং অস্থিতে মানে হাড়ে ব্যথা করে এবং এটাকে এই জন্য ব্রেক বোন ফিভারও বলা হয়ে থাকে, যে মনে হচ্ছে যে হাড়টি ভেঙে যাচ্ছে। এরকম মনে হয়। তো যাই হোক, আমাদের এই সমস্ত লক্ষণ এবং এর পাশাপাশি খাওয়ার অরুচি আসে, বমি হতে পারে এবং অন্যান্য কিছু লক্ষণ দেখা যায়। তবে ডেঙ্গু জ্বর হলেই যে হাসপাতালে ভর্তি হতে হবে এরকম না, জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্যারাসিটামল জাতীয় ওষুধ বাড়িতে বসে খাওয়া যাবে। কিন্তু কোনো ব্যথানাশক ওষুধ, বিশেষ করে অ্যাসপ্রিন বা ইবুপ্রোফেন বা ডাইক্লোফেনাক ট্যাবলেট, এগুলো গ্রহণ করা যাবে না। ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে রক্ত পরীক্ষা করতে হবে, এটার নির্দিষ্ট পরীক্ষা আছে, NS1। বিশেষ করে 3 দিনের মধ্যে যদি কেউ যায় তাহলে চিকিৎসকরা NS1 পরীক্ষা করে নিশ্চিত।
0: আমরা এই বিষয় নিয়ে আরেকটু আসবো স্যার। দুঃখিত শ্রোতা বন্ধু, আরেকবার আমাদের সাথে যোগাযোগ করুন। স্যার, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে কথা বলছিলাম, আপনি ইতিমধ্যে আমাদের ডেঙ্গু নিয়ে প্রায় সবটুকুই বলে ফেলেছেন, আমরা আরো কথা বলবো। আমাদের একজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো শ্রোতা বন্ধু, কে আছেন আমাদের সাথে?
2: আবু, রেডিও তো শোনা যাচ্ছে না, বেতারটা শোনা যাচ্ছে না, কি বিষয় দেখেন বিষয়টা?
0: আচ্ছা শ্রোতা বন্ধু, আপনাদের সাথে আমাদের সাথে থাকুন, আমরা এখনই দেখছি। আমরা এখন একটু কথা বলবো মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খুলনা। স্যার, আপনার সাথে এই বিষয় নিয়ে জানতে চাই যে ডেঙ্গু এবং আমরা তো ক্লিনিক্যাল বা চিকিৎসার দিকটা দেখলাম, আসলে সচেতনতার দিকটা একটা অন্যতম বিষয় যে বিষয়টি নিয়ে আমরা আজকে আসলে কথা বলছি, আসলে আপনাদের দিক থেকে এই সচেতনতার বিষয়টা আপনারা কিভাবে দেখছেন?
3: জি ধন্যবাদ। আপনি আপনাকে একটি তথ্য দিই যে আমাদের প্রাথমিক শিক্ষা স্তর এবং মাধ্যমিক শিক্ষা স্তরে প্রায় 2 কোটি শিক্ষার্থী রয়েছে। তো এই 2 কোটি শিক্ষার্থীর পরিবারের সদস্য সংখ্যা যদি আমরা 6 জন করে হিসেব করি তাহলে প্রায় 12 কোটি জনসংখ্যার কাছে আমরা খুব সহজে পৌঁছাতে পারি। আমাদের বিদ্যালয়ের শিক্ষকগণের মাধ্যমে আমরা ডেঙ্গু সচেতনতা বিষয়ক বিভিন্ন প্রোগ্রাম আমরা নিয়ে আমরা শিক্ষার্থীদেরকে সচেতন করে শিক্ষার্থীদের মাধ্যমে আমরা বাড়িতে বাড়িতে এটি পৌঁছাতে পারি। বিশেষ করে স্যার যেটি বলছিলেন যে এডিস মশার প্রজনন স্থল যেগুলো রয়েছে সেগুলোকে চিহ্নিত করে আমরা ধ্বংস করার কাজে যেন এর প্রজনন না হয় এবং এর বিস্তার যেন না ঘটে সেই জায়গাটায় আমরা বড় রকমের ভূমিকা রাখতে পারি। বিশেষ করে আমরা বিদ্যালয় পর্যায়ে একদিন ডেঙ্গু মশক নিধন দিবস কিংবা ডেঙ্গু অভিযান বিরোধী অভিযান দিবস এবং পারিবারিক পর্যায়েও আমরা এই মেসেজটি দিয়ে আমরা এটাকে কার্যকর করতে পারি। আপনি অবগত রয়েছেন যে ডেঙ্গু মশা বা এডিস মশার যে প্রজনন স্থল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ফুলের টব বা ফুলের টবের নিচে যে প্লেট রয়েছে কিংবা পরিত্যক্ত বোতল ক্যান কিংবা জার কিংবা ডাবের খোসা কিংবা সাথে কোথাও কোনো পাত্রে পানি জমা থাকা এই ধরনের জায়গাগুলোতে সচরাচর ডেঙ্গুর বা এডিস মশার প্রজনন স্থল। এগুলোকে একটি সপ্তাহের নির্ধারিত দিনে আমরা যদি 10 মিনিটও যদি দলে দলে বিভক্ত হয়ে আমরা এগুলোকে চিহ্নিত করি যে কোথায় কোথায় পানি জমে আছে এবং সেগুলো যদি নিরাপদে সেই পানিগুলো যদি অপসারণের ব্যবস্থা করি, এভাবে যদি আমরা সচেতন করি তাহলে কিন্তু আমরা এখান থেকে বোধহয় অনেকটাই নিরাপদ থাকতে পারি।
0: খুবই দারুণ বলছেন, আমি আপনার সাথে আরো কথা বলবো। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কে আছেন শ্রোতা বন্ধু আমাদের সাথে?
2: ওয়ালাইকুম
0: আসসালাম।
2: ভালো আছেন?
0: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন?
2: আমি শুরু থেকে শুনছি শেষ পর্যন্ত আছি আপনাদের সাথে। আর স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ডেঙ্গু জ্বর হলে এবং কতদিনের মধ্যে পরীক্ষা করা লাগবে এবং ডেঙ্গু জ্বর হওয়ার পর, ডেঙ্গু জ্বর হলে ভালো হওয়ার পর কি আবার পরবর্তীতে ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা আছে কিনা?
0: অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই, আমাদের সাথেই থাকুন। স্যার, এই প্রশ্নটি ডক্টর আবু শাহিন স্যার, আমাদের পরিচালক, সম্মানিত পরিচালক খুলনা বিশ্বসাহিত্য হাসপাতাল স্যারের দিকে দিচ্ছি। যে স্যার, স্যার আরেকটি প্রশ্ন আপনার অনুমতি নিয়ে একটু নিতে চাই। শ্রোতা বন্ধু কে আছেন আমাদের সাথে? আরেকবার একটু যোগাযোগ করুন। স্যার, আমরা কথা বলছিলাম যে ক্লিনিক্যাল এই বিষয়টি নিয়ে যে আসলে আমরা কিভাবে টেস্ট করতে পারি এবং টেস্টটা কতদিনের মধ্যে করতে হবে, স্যার এই বিষয় নিয়ে আপনি
1: ধন্যবাদ করছিলেন। জ্বর হলে আমরা বলছি যে 24 ঘন্টা পর থেকেই এই টেস্টটা করা যাবে এবং এটা 1 সপ্তাহ পর্যন্ত টেস্ট করা যায়। তবে প্রথম 5 দিনে এক ধরনের টেস্টে পজিটিভ আসে, আবার পাঁচ দিনের পরে আর এক ধরনের টেস্ট করতে হয়। প্রথম পাঁচ দিনে NS1 যেটি আসে সেটি করতে হয়, এটি পজিটিভ আসে। পাঁচ দিনের পরে আর NS1 পজিটিভ আসে না, তখন অ্যান্টিবডি টেস্ট করলে পজিটিভ পাওয়া যায়। IgM নামক একটা অ্যান্টিবডি আসে, এটা করলে পজিটিভ পাওয়া যায়। আরেকটি অ্যান্টিবডি আসে IgM, অনেক ক্ষেত্রে IgG আসে একটা, এই IgG অনেকের ক্ষেত্রে পজিটিভ হয়। তবে এই IgG আমরা রিসেন্ট ইনফেকশনের ক্ষেত্রে আমরা বলছি না যে এটি এখন ডেঙ্গু দ্বারা ইনফেক্টেড, এটি আমরা ধরে নিই আগে কখনো ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা ডাক্তারের কাছে যাব অবশ্যই, এবং ডাক্তারই নির্ধারণ করবে আপনি কততম দিনে ডাক্তারের কাছে গেছেন, এবং অ্যান্টিজেন পরীক্ষা করা লাগবে নাকি অ্যান্টিবডি পরীক্ষা করা লাগবে সেটি ডাক্তারই নির্ধারণ করবে।
0: অসংখ্য ধন্যবাদ স্যার। একজন শ্রোতা বন্ধু আছেন, কে আছেন শ্রোতা বন্ধু? আরো একবার একটু যোগাযোগ করুন, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যালো, কে আছেন শ্রোতা বন্ধু? জি, অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে স্যার ডেঙ্গু শহরের রোগ না গ্রামের রোগ, ডেঙ্গুতে খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো কিছু আছে কিনা, এই বিষয় নিয়ে শ্রোতা বন্ধু জানতে চেয়েছেন।
1: ধন্যবাদ শ্রোতা বন্ধু, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। ডেঙ্গু জ্বর হলে খাবার আসলে বিধিনিষেধ ওরকম ভাবে নাই, তবে বলা হচ্ছে যে তরল খাবার খেতে হবে বেশি করে, বিশেষ করে পানি খাবেন, খাবার স্যালাইন স্যুপ ডাবের পানি এগুলো খেতে হবে, আর এমনি স্বাভাবিক খাবার খাওয়া প্রয়োজন, এবং শরীরের পুষ্টি ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0: পেঁপে জুস খাবে কিনা প্লাটিলেট বাড়ানোর
1: জন্য? হ্যাঁ, এটা খেতে পারে, তবে এটি মনে করে খাওয়া যাবে না যে এটি খেলেই প্লাটিলেট বেড়ে যাবে, এটি মনে করার কারণ নেই।
0: স্যার প্লাটিলেট কি আসলে মানে ডেঙ্গুর জন্য খুব নির্ধারক কোনো কিছু বিষয় কিনা?
1: একটা সময় আমরা সবাই মনে করতাম যে প্লাটিলেট কমে যাচ্ছে মানে রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ইদানিং কালে বা আমরা যেটা বই পুস্তকে আমরা দেখছি যে প্লাটিলেট দিয়ে আসলে রোগীর অবস্থা নির্ধারণ করা যাচ্ছে না। কারো দেখা যাচ্ছে যে 20,000 প্লাটিলেট আছে কিন্তু তার শরীরে কোনো প্লাটিলেট কমে যাওয়ার কোনো লক্ষণ, বিশেষ করে রক্তক্ষরণ বা রক্তপাত হওয়া, রক্ত বমি হওয়া, পায়খানার সাথে রক্ত যাওয়া, এই ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আবার অনেকের আছে 50,000 প্লাটিলেট কাউন্ট কিন্তু তার এই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে, কাজে প্লাটিলেট কাউন্ট নিয়ে ওরিড হওয়ার বা চিন্তিত হওয়ার বা শঙ্কিত হওয়ার কিছু নেই।
0: খুবই অসংখ্য ধন্যবাদ স্যার, খুব যৌক্তিক একটি উত্তর দিয়েছেন। কে আছেন আমাদের সাথে শ্রোতা বন্ধু? হ্যালো হ্যালো হ্যালো শ্রোতা বন্ধু, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আরও একবার একটু যোগাযোগ করুন। আচ্ছা, আমাদের শ্রোতা বন্ধু, শেষ শ্রোতা বন্ধুর একটি কথা ছিল স্যার যে ডেঙ্গুতে মানুষ মারা যেতে পারে কিনা, এটি একটি আসলে জনমনে একটা দুশ্চিন্তার কারণও বটে যে ডেঙ্গু, এবার যে ডেঙ্গুটি হচ্ছে এটার যেহেতু একটু উপসর্গগুলো অন্যরকম, আসলে মরে যাওয়ার একটা শঙ্কাও জনগণের মধ্যে আছে। এই বিষয়ে নিয়ে আমরা একটু কথা বলবো মোহাম্মদ আমিনুল ইসলাম সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খুলনার সাথে, যে আসলে মানুষের মনে ডেঙ্গু নিয়ে আতঙ্ক যে বিষয়টি, এই বিষয় নিয়ে আসলে কিভাবে কাজ করা যায়।
3: জি, আপনাকে ধন্যবাদ। আমরা যেটা লক্ষ্য করেছি যে ইতিপূর্বে বিশেষ করে এই বছরের আগের বছরগুলোতে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি আসলে সব গ্রামে গঞ্জে শহরে সব মানুষের এরকম অভিজ্ঞতার মধ্যে ছিল না, কিন্তু সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ এতটাই বেড়েছে যে চেনা জানা পরিচিত মানুষের মধ্যে এই ধরনের ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়া, তাকে নিয়ে নানা ধরনের ট্রিটমেন্ট, নানা ধরনের ঝুঁকি, দুশ্চিন্তা এবং মানে খুব বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকেরই আমাদের আত্মীয় স্বজন কিংবা পরিচিত জনের মধ্যে ঘটছে। সঙ্গত কারণে জনমনে একটা আতঙ্ক বিরাজ করাটা খুবই স্বাভাবিক বিষয়। তো আমি যেহেতু শিক্ষা ডিপার্টমেন্টের লোক, আমরা যেটা লক্ষ্য করি বা আমরা যেভাবে এখানে ভূমিকা রাখতে পারি, আপনি জানেন যে স্কাউট সদস্য, BNCC, আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণকে আমরা ডেঙ্গু একটি চেকলিস্ট তৈরি করে যে মানে কোথায় কোথায় ডেঙ্গুর প্রজনন কেন্দ্র রয়েছে, সেগুলোকে চিহ্নিত করে ধ্বংস করার মাধ্যমে আমরা একটা সচেতনতা একটা গড়ে তুলতে পারি বিশেষ করে। আরেকটা হচ্ছে যে স্যার যেটি বলছেন ডেঙ্গুর লক্ষণ, ট্রিটমেন্ট এবং অন্যান্য নানা বিষয়গুলো, আমরা যদি আসলে সচেতন হয়ে পারিবারিকভাবে প্রতিটি সদস্য ন্যূনতম একটা দায়িত্ব পালন করি, তাহলে কিন্তু আমরা এই রোগটি থেকে আমরা মুক্তি পেতে পারি, এই ঝুঁকি আমাদের অনেকাংশেই কমে আসে আর কি। তো এক্ষেত্রে মাত্র সপ্তাহে হয়তো দুদিন মাত্র 10 মিনিটের অভিযান পরিবারে কিংবা বিদ্যালয়ে প্রতিষ্ঠানে যে যেখানে রয়েছি আমরা আমাদের কর্মস্থলেও 10 মিনিটের একটা অভিযান, সেখানে আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে বিভক্ত হয়ে আমরা যদি যেটি বলছিলাম ফুলের টবে কোথাও পানি জমা আছে কিনা, অথবা আমাদের বারান্দা কিংবা ছাদে কোথাও পানি জমা আছে কিনা, কিংবা মানে অন্য কোনো পাত্রে পানি জমা আছে কিনা যেখানে ডেঙ্গু মশার বিস্তার ঘটতে পারে, সেগুলোকে চিহ্নিত করে অপসারণ করলে কিন্তু বহুলাংশে আমাদের এই ঝুঁকিটা কমে যেতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের শিক্ষার্থী, অভিভাবক এবং জনপ্রতিনিধি সহ জনগোষ্ঠীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্টের বিষয়গুলো যদি আমরা সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করতে পারি, তাহলে কিন্তু ওই স্টেজে আমাদের আর যাওয়ার প্রয়োজন নাই। তা আমি আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো যে অবশ্যই যেন আমরা ডেঙ্গু বিষয়ে সচেতন হই, এবং আমাদের জ্বর আসলে যেন আমরা এই বিষয়ে অবহেলা না করে আমরা ডাক্তারের শরণাপন্ন হই, সে বিষয়ে আমি সবাইকে আহ্বান জানাবো।
0: অসংখ্য ধন্যবাদ। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে, কে আছেন শ্রোতা বন্ধু? এই প্রশ্নটির উত্তর স্যার আপনি দিয়েছেন, আমরা একটু এই প্রশ্নটি এখনই আর বলবো না। শ্রোতা বন্ধু আমাদের সাথেই থাকুন, কে আছেন শ্রোতা বন্ধু?
4: ওয়ালাইকুম
0: আসসালাম।
4: আমি জানতে চাই যে অনেক মা বোনেরা বৃষ্টির পানি গ্রামে রাখে 6 মাস বা 8 মাস বাপ রান্নার জন্য, এই পানির ভিতরে ডেঙ্গু মশা হওয়ার সম্ভাবনা আছে কিনা জানাইতে খুঁজছিলাম।
0: জি অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু, সাথেই থাকুন।
1: ধন্যবাদ শ্রোতা বন্ধু। যে আসলে আমরা জমানো পানি না রাখার কথাই বলছি, তারপরেও যদি পানি সংরক্ষণ করতে হয় তাহলে অবশ্যই ঢেকে রাখতে হবে যেন মশা বংশবিস্তার করতে না পারে। এর আগে একজন শ্রোতা বন্ধু প্রশ্ন করেছিলেন যে কোনো মশা কামড়ালে ডেঙ্গু হয় কিনা। আসলে মশা বিভিন্ন প্রজাতির মশা আছে, আমরা বলছি এডিস মশার মাধ্যমে ডেঙ্গু জ্বর হয়, তবে অন্যান্য মশায় কামড়ালে ডেঙ্গু জ্বর হয় না। যেমন অ্যানোফিলিস, স্ত্রী অ্যানোফিলিস যেটা, সেটা কামড়ালে ম্যালেরিয়া হয়। কিউলেক্স মশা আছে, সেটা কামড়ালে গোদ রোগ হয়। এরকম এক এক ধরনের মশা কিন্তু এক এক ধরনের রোগ তৈরি করে, তো ডেঙ্গু মশার জন্য এডিস মশাটাই দায়ী।
0: অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকজন শ্রোতা বন্ধু আছেন।
5: ওয়ালাইকুম
0: আসসালাম।
5: আবু আরকি বলছ, মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাশ্মীর বাজার জেলা বরগুনাথু।
0: জি জি
5: আপু, আমি জানতে চাচ্ছি যদি গর্ভবতী মা ডেঙ্গু হয় তার গর্ভের বাচ্চার, মায়ের গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হতে পারে কিনা, এবং ছোট শিশু মা যদি ডেঙ্গু হয় ছোট শিশু মায়ের দুধ খেতে পারবে কিনা।
0: জি অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকুন স্যার। ডক্টর আবু শাহিন স্যার, স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি যে গর্ভবতী মা এবং ডেঙ্গু এই বিষয় নিয়ে স্যার কিছু, স্যার আরেকটি প্রশ্ন আমরা নিয়ে আসি স্যার। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
5: ভালো আছেন?
0: জি ভালো আছি। আপনার প্রশ্নটি একটু, আপনার নাম বলে প্রশ্ন করুন।
5: আমার নাম আশাম কাজী পাড়া, দশক সদর দশক থেকে।
0: জি জি
5: আপু, আমি জানতে চাচ্ছিলাম এখন তো ইনফ্লুয়েঞ্জা তারপরে ডেঙ্গু কি কোন গেলে তিনটে হচ্ছে, এই তিনটে রোগ আমরা কি কি লক্ষণ দেখে বলতো এই বিষয়ে জানতে চাচ্ছি।
0: জি জি,
5: ডেঙ্গু হয়ে যাওয়ার পরে
0: স্যার বলার চেষ্টা করেছেন, সাথেই থাকুন। জি আরেকটি প্রশ্ন, কে আছেন শ্রোতা বন্ধু?
6: ওয়ালাইকুম
0: আসসালাম।
6: আপু ভালো আছেন?
0: আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রশ্নটি বলুন, নাম বলে আপনার প্রশ্নটি বলুন।
6: কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন শাহবাজপুর শৈলকুপা থেকে।
0: জি
6: আপু, পরিবারের কোন পরিবারের কারোর যদি ডেঙ্গু জ্বর হয়ে থাকে তাহলে কি ওই ওই ডেঙ্গু রোগে কি কি আলাদা রাখতে হবে, আমার প্রশ্ন।
0: জি অসংখ্য ধন্যবাদ। স্যার আমরা তাহলে বেশ
1: অনেকগুলো প্রশ্ন পাওয়া গেছে
0: স্যার, একবারে আপনাকে
1: প্রথমত হলো যে প্রেগন্যান্ট মাদার অর্থাৎ গর্ভবতী মা যারা রয়েছেন তাদের যদি ডেঙ্গু হয় তাহলে তার বাচ্চার কোনো ধরনের সমস্যা হতে পারে কিনা। আসলে যে কোনো মানুষেরই ডেঙ্গু হতে পারে, তবে এই ধরনের কোনো গবেষণায় পাওয়া যায়নি যে ডেঙ্গু হলে তার বাচ্চার ক্ষতি হতে পারে। তবে হ্যাঁ, যদি সেই রোগী অর্থাৎ গর্ভবতী মা যদি দেরিতে হাসপাতালে আসে বা উপযুক্ত চিকিৎসা গ্রহণ না করে তাহলে তার শারীরিক অসুস্থতা, ব্লাড প্রেশার কমে যেতে পারে বা অন্যান্য জটিলতা দেখা দিতে পারে, সেইখান থেকে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সাধারণভাবে যদি সঠিকভাবে চিকিৎসা নেয়, সুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। আর শিশুরা মায়ের বুকে দুধ খেতে পারবে কিনা এটি নিষেধ করা নাই, এটা খেতে পারবে এটি আমরা জানি। আর চিকুনগুনিয়া থেকে ডেঙ্গুর পার্থক্য যেটি আছে, চিকুনগুনিয়াতে জয়েন্টে ব্যথা হয়, গিটে ব্যথা হয় অনেক বেশি এবং এই ব্যথাটা 2-3 মাস পর্যন্ত থাকতে পারে। এটা আর আরো দুই একটি প্রশ্ন
0: স্যার, একটা প্রশ্ন নিয়ে আসি স্যার, দুঃখিত চলে গেল শ্রোতা বন্ধু, আর একবার একটু আমাদেরকে যুক্ত হবেন স্যার। একটি প্রশ্ন ছিল যে কতদিন পর্যন্ত বেড রেস্টে থাকবে, স্যার প্রশ্নটা নিয়ে আসি, কে আছেন শ্রোতা বন্ধু?
7: এমন শব্দ করে বাচ্চা কাচ্চা নিয়ে এমন যে কি অবস্থা, এদের সাইডে প্রতিরোধ করা যায় কিনা?
0: জি জি, অসংখ্য ধন্যবাদ স্যার, আবার হতে পারে কিনা?
1: আচ্ছা ধন্যবাদ, এটি এটি আসলে গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা আসলে জানি যে ডেঙ্গুর যে ভাইরাস সেটির টাইপ আছে 4 ধরনের, ডেঙ্গু ভাইরাস 1, 2, 3 এবং 4। আমাদের দেশে 2019 সাল এবং 2022 সালে ডেঙ্গু 3 ভাইরাস যেটা সেটা দিয়ে হয়েছিল, এবং আমাদের এবছরে যেটা দেখা যাচ্ছে সেটির অবশ্য গবেষণা খুব অল্প, তারপরেও দেখা গেছে 71টি নমুনা পরীক্ষা করা হয়েছে, গবেষণা করা হয়েছে, সেখানে 65টিটা ডেঙ্গু 3 পাওয়া গেছে এবং বাকি যে 6টি সেটি ডেঙ্গু 2 পাওয়া গেছে। কাজেই একটা ভ্যারাইটি দিয়ে যদি ডেঙ্গু হয় তাহলে পরবর্তীতে সেই ভ্যারাইটি দিয়ে, সেই টাইপ দিয়ে ডেঙ্গু হবে না, কারণ এবার যদি ডেঙ্গু 3 দিয়ে কারো ডেঙ্গু হয় তাহলে সেই ডেঙ্গু 3-এর বিরুদ্ধে অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে। পরবর্তীবার ডেঙ্গু 1 দিয়ে বা ডেঙ্গু 2 দিয়ে তার ডেঙ্গু ভাইরাস বা ডেঙ্গু জ্বর হতে পারে, এবং দ্বিতীয়বার যদি কারো এই ডেঙ্গু ভাইরাস দ্বারা আক্রান্ত হয় কেউ তাহলে সেটা কিছুটা মারাত্মক হয়, এটি আমরা জানি।
0: খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন শ্রোতা বন্ধু, কে আছেন আমাদের সাথে?
8: ওয়ালাইকুম আসসালাম, বালিয়া তালা থেকে আমি স্যারের কাছে একটা প্রশ্ন জানতে চাচ্ছি। আমাদের বাড়ির আশেপাশে নোংরা জায়গাগুলো যে আমরা স্প্রে করছিব, কোন কীটনাশকটা দিয়ে স্প্রে করছিলে আমাদের সুবিধা হবে?
1: শ্রোতা বন্ধু, আসলে আপনার বাড়ির আশপাশ আঙ্গিনা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ড্রেনটাও পরিষ্কার রাখেন, তবে কীটনাশক ছড়ানোর ব্যাপারে পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে পরামর্শ নিতে হবে, অথবা কীটতত্ত্ববিদ যারা রয়েছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে উপযুক্ত কীটনাশক ছড়াবেন। মানে কোনো কিছু না জেনে না বুঝে ছড়ানো ঠিক হবে না। আমরাও ঠিক এই মুহূর্তে বলতে পারছি না যে এবছর কোন কীটনাশক আসলে কাজ করছে, মানে অনেক সময় দেখা যায় এবছর একটা কীটনাশক কাজ করছে আগামী বছর আর কাজ করবে না, সেটাই অনেক সময় রেজিস্ট্যান্ট হয়ে যায় একই কীটনাশক বারবার ছড়ালে। কাজেই আপনি কীটতত্ত্ববিদ বা উপযুক্ত প্রতিষ্ঠান, স্থানীয় সরকার বিভাগ আছে সেখান থেকে পরামর্শ নিয়ে এটা করবেন।
0: অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকজন আছেন শ্রোতা বন্ধু, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম,
9: আপু ভালো আছেন?
0: আলহামদুলিল্লাহ ভালো আছি, কি প্রশ্ন ছিল?
9: আমি মোহাম্মদ লুৎফা সর্দার, বড়খোলা পাংশা থেকে বলছি। আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমার একেবারে গ্রাম অঞ্চল গড়াই নদীর ধারে বাড়ি আমাদের, তে হলো গে এই মশা, মানে যে ডেঙ্গু মশা আমরা কিভাবে টানবো? ছেলেপেলের
1: ধন্যবাদ শ্রোতা বন্ধু, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। যেহেতু এখন ডেঙ্গুর সিজন, জ্বর হলে ধরে নিতে হবে যে ডেঙ্গু হতে পারে, তো কাজেই আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করে বুঝতে পারবেন যে ডেঙ্গু হয়েছে কিনা। আর ডেঙ্গু হলেই যে আতঙ্কিত হয়ে হাসপাতালে গিয়ে ভর্তি হবেন এরকম বিষয়টিও না, সবার হাসপাতালে ভর্তি হওয়া লাগে না। তবে জ্বরের সাথে যদি পেটে ব্যথা, বারবার বমি হওয়া, তারপরে রক্তক্ষরণ যদি হয়, বিশেষ করে পায়খানার সাথে রক্ত বা বমির সাথে রক্ত আসে, অথবা শ্বাসকষ্ট হয়, খুব বেশি অস্থির লাগে বা দুর্বলতা লাগে, তাহলে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে। সব ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই। তবে আপনি যে কাজটি করবেন, তরল খাবার বেশি করে খাবেন, পর্যাপ্ত পরিমাণে বিশ্রামে থাকবেন, মশারি টানিয়ে ঘুমাবেন, এবং যার ডেঙ্গু হয়েছে তাকে অবশ্যই মশারির মধ্যে রাখবেন।
0: অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, খুলনার কাছে আসবো। আচ্ছা, স্কুলে মাঝে মাঝে আমরা কিন্তু একটু ছুটিও পাই, শুক্রবার যে অনেক জায়গায় শনিবার, এই সময় যদি স্কুলের যে কোনো বালতি বা কোনো পাত্র কোনো কিছুতে যদি পানি জমে, সেটাও কিন্তু একটি মশার একটা মানে প্রজননের জায়গা হয়ে যেতে পারে। আমরা স্কুলের ব্যাপারে বা শিশুদের ব্যাপারে, যে শিশুগুলো এখানে কিন্তু গর্ভবতী মা, শিশু, বৃদ্ধ সব এক্সট্রিম এজ যেগুলো, সেগুলো ডেঙ্গুর ব্যাপারে খুব জরুরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আপনার এই বিষয়ে আপনি সর্বশেষ একটু সচেতনতামূলক কিছু আমাদের শ্রোতাদেরকে একটু বলবেন।
3: জি ধন্যবাদ। এটা শুধু বিদ্যালয় পর্যায়ে নহে, এটা পারিবারিক পর্যায়েও।

0: আজ থেকে 10 মিনিটের একটা ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক একটি ক্লাস নিতে পারি, আমরা একটা ব্রিফিং দিতে পারি তাদেরকে। ব্রিফিং দেওয়ার পরে আমরা প্রতি শনিবার, আমাদের যে নির্দেশনা রয়েছে, প্রতি শনিবার আমরা আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের এই ডেঙ্গুর যে বা এডিস মশার যে প্রজনন কেন্দ্রগুলো রয়েছে, স্থানগুলো রয়েছে, সেগুলোকে চিহ্নিত করে সেগুলো নির্মূল করার একটা ব্যবস্থা আমরা নিতে পারি। এরপরে আমরা একটি মনিটরিং সেল, মানে একজন শিক্ষকের তত্ত্বাবধানে 4-5 জন শিক্ষার্থী দিয়ে কোথাও এই ধরনের পানি জমে থাকার কোনো বিষয় আছে কিনা সেটি
1: নিয়মিত মনিটরিং করেন। আপনি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আপনার হাতে তো অনেক বেশি দায়িত্ব, আপনি কি এগুলো করছেন? এই যে
0: অবশ্যই আমরা যখন নিয়মিত স্কুল ভিজিটে যাই অথবা অন্য কোন পারপাসে আমরা যখন প্রতিষ্ঠানে যাই, প্রতিষ্ঠানের একেবারে ছাদ থেকে শুরু করে আমরা একেবারে ওয়াশরুম পর্যন্ত আমরা একটি মনিটরিং এর আওতায় নিই। সেখানে এই ধরনের কোনো ব্যবস্থাপনা থাকলে, এমনকি বিদ্যালয়ের অভ্যন্তরে, বিদ্যালয়ের বাহিরেও, বিদ্যালয়ে যে আঙিনা রয়েছে সেখানেও আমরা এ ধরনের কোনো নোংরা কিংবা এই ধরনের এডিস মশার প্রজনন হতে পারে এরকম জায়গা চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে আমরা নির্দেশনা দিয়ে কখনো কখনো উপস্থিত থেকেই আমরা সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করি এবং পত্র জারির মাধ্যমে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, SMS দিয়ে, এমনকি স্টুডেন্ট ডায়েরিতে আমরা এইগুলো ডেঙ্গুর মেসেজ দিয়ে, যে এটা প্রতিরোধে তাদের ভূমিকার মেসেজ দিয়ে আমরা তাদেরকে সচেতন করে এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করি। আমি একটা বিষয় একটু বলতে চাই যে অনেক ক্ষেত্রেই আমাদের অভিভাবকদের মধ্যে এই সচেতনতাটা এখনো গড়ে উঠেনি যে অসুস্থ হওয়ার পরে আমাদের অভিভাবকরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন থাকে, খুব টেনশনে থাকে, কিন্তু অসুস্থ হওয়ার আগে একটু সচেতন হলেই যে আমরা এখান থেকে নিরাপদ থাকতে পারি সেই জায়গাটায় বোধ হয় আমরা ফোকাস করছি না, সেই জায়গাটায় ফোকাস করা জরুরি। আপনি বোধ হয় জেনে থাকবেন যে মাত্র 1% বা তারও কম কিন্তু এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা 99% মানুষ যদি এই ভূমিকাটা রাখি তাহলে হয়তো দেখা গেল যে সবাই এখানে নিরাপদ থাকতে পারবে। আপনাকে ধন্যবাদ,
1: খুবই দারুণ বলছেন। আসলে আরো অনেক কিছু জানাচ্ছেন আমাদের ডেঙ্গু নিয়ে, কিন্তু শ্রোতা বন্ধু আমাদের আসলে সময় খুবই কম। আপনাদের জন্য রয়েছে একটি কুইজ, আপনারা অবশ্যই উত্তরটি পাঠাবেন আগামী 29 সেপ্টেম্বরের ভিতরে। একটু মনোযোগ দিয়ে শুনে নিন কুইজটি, কোন মশায় কামড়ালে ডেঙ্গু হতে পারে? আমি আবারও বলছি, কোন মশায় কামড়ালে ডেঙ্গু হতে পারে? শ্রোতা বন্ধু, ডেঙ্গু কিন্তু আপনার আশেপাশেই রয়েছে, জ্বরের ভিতরে পার্থক্য আমরা কিন্তু সবকিছু শুনলাম, লক্ষণ, উপসর্গ এবং সচেতনতা, কখন হাসপাতালে যাবেন সবকিছু। তাই সচেতনতাই আপনাদের ডেঙ্গুর থেকে বাঁচাতে পারে। মশাই টাঙাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাংলাদেশ বেতার খুলনার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।
2: ইউনিসেফের সহযোগিতায় ফোন ইন অনুষ্ঠান সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধের কার্যকরী উপায় আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন ডাক্তার সাদিয়া মনোয়ারা ওষা, তত্ত্বাবধানে মোহাম্মদ রুকনুজ্জামান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি, পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন।
3: প্রিয় শ্রোতা, কাছে দূরে দেশে বিদেশে বসে যারা এই অনুষ্ঠান শুনছেন, বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এসো আরবি শিখি একটি সাপ্তাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানের এ পর্বে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন শিক্ষার্থী, মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: মোহাম্মদ সাজিদুর রহমান।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো?
4: আলহামদুলিল্লাহ ভালো,
3: কামনাও করি তাই। রব্বে কারিম তোমাদের সকলকে ভালো রাখুন। আজ আমরা আদর্সুল আউয়াল তথা প্রথম পাঠ থেকে শুরু করছি। আমাদের জানতে হবে যে ভাষা রপ্ত করতে হলে আমাদের অজস্র শব্দ মুখস্থ রাখতে হবে, এরপরে শব্দগুলো অনুশীলন ও চর্চার মাধ্যমে ভাষা আয়ত্ত করার চেষ্টা করতে হবে। সে হিসেবে আজ আমরা কতিপয় শব্দ নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে কিতাবুন। কিতাবুন অর্থ একটি বই।
4: জি।
3: কলামুন
4: একটি কলম,
3: একটি কলম। কুরসিয়ুন
4: একটি চেয়ার।
3: বাইতুন
4: একটি ঘর।
3: বাবুন
4: একটি দরজা।
3: মিসবাহুন
4: একটি বাতি।
3: জিদারুন
4: একটি দেওয়াল।

0: সারিরুন
1: একটি খাট,
0: এই শব্দগুলো নিয়েই আমরা আলোচনার সূচনা করতে চাই। কিতাবুন একটি কিতাব বা একটি বই, যদি এর শুরুতে আলিফ লাম যোগ করা হয় আল কিতাবু, তাহলে অর্থ কি হবে?
1: কিতাবটি।
0: কিতাবটি কলামনের শুরুতে যদি আলিফ লাম যোগ করে আল কলামু বলা হয়, সাজিদ
1: কলমটি,
0: কলমটি। কুরসিজুনের শুরুতে আলিফ লাম যোগ করে আল কুরসি যদি বলা হয়,
1: চেয়ারটি।
0: বাইতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ করে যদি বলা হয় আল বাইত, আল বাইতু, তাহলে অর্থ কি হবে?
1: ঘরটি।
0: বাবুনের শুরুতে আলিফ লাম যোগ করে যদি বলা হয় আল বাবু, তখন
1: দরজাটি।
0: মিসবাহুনের শুরুতে আলিফ লাম যোগ করে যদি বলা হয় আল মিসবাহু, সাজিদ বাতিটি। জিদারুনের শুরুতে আলিফ লাম যোগ করে যদি বলা হয় আল জিদারু,
1: দেওয়ালটি।
0: সারিরুনের শুরুতে আলিফ লাম যোগ করে যদি বলা হয় আল সারিরু,
1: খাটটি।
0: এই শব্দগুলো আমরা মুখস্থ রাখব সবসময়, আরবি যে শব্দটি সামনে আসবে সবসময় তা আমরা মুখস্থ রাখব, এবং ওই শব্দের সঙ্গে অন্য শব্দ যুক্ত করে আমরা কথা বলার
1: চেষ্টা
0: করব। তো সেই হিসেবে আসমাউল ইশারা আমরা যোগ করতে পারি এই শব্দগুলোর সাথে। আসমাউল ইশারা বলা হয় নির্দেশক সর্বনাম।
1: জি,
0: এই সর্বনাম দিয়ে কোনো বস্তু বা বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়। প্রথমত আমরা দুটি শব্দ নিই, দুটি আসমা ইশারা নিই, একটা আছে হাজা, একটা আছে হা রিহি। হাজা কোথায় ব্যবহার হয়? আমি যে বস্তুর দিকে ইঙ্গিত করছি সেটা যদি কি হয়, পুরুষবাচক হয় এবং নিকটে হয়, তখন সেখানে ব্যবহার হয় কি?
1: হাজা।
0: আর আমি যে বস্তুর দিকে ইঙ্গিত করছি সেটা যদি স্ত্রীবাচক হয় এবং নিকটে হয়, তখন সেখানে ব্যবহার হয়
1: হাজিহি।
0: তো সেই হিসেবে আমরা যদি বলি ইহা একটি কিতাব, কিতাবটা কিন্তু নিকটে রয়েছে, তাহলে আমরা কিভাবে বলবো?
1: হাদা কিতাবুন,
0: হাদা
1: কিতাবুন,
0: কিতাবুন, ইহা একটি
1: কিতাব,
0: কিতাব। দেখা গেল যে যে বস্তুর দিকে আমরা ইঙ্গিত করছি সেটা দূরে এবং সেটা পুরুষ বাচক শব্দ, যেমন কলামন, সেটা দূরে আছে আর কলামনটাও পুরুষ বাচক শব্দ। তো তখন আমাদেরকে ব্যবহার করতে হবে দালিকা। দালিকা দূরবর্তী কোন ইঙ্গিত বাচক শব্দের দিকে কি করা হয়? হ্যাঁ, আমি যেদিকে ইঙ্গিত করছি এটা যদি দূরে হয় এবং সেটা পুরুষ বাচক হয়, তাহলে আমাদের বলতে হবে কি? দালিকা। আর যদি দূরে হয় এবং স্ত্রীবাচক শব্দ হয় তাহলে বলতে হবে তিলকা। তো সেই হিসেবে কলমটা যদি দূরে থাকে আর আমি কলমটার দিকে ইঙ্গিত করে কিছু বলতে চাই, তাহলে কি বলতে হবে? জালিকা কলামুন, উহা একটি কলম। মসজিদ শব্দটি কিন্তু পুরুষবাচক শব্দ, আর সেদিকে আমরা কোন ইসমে ইশারা ব্যবহার করতে চাই, ইঙ্গিতবাচক এই বিশেষ্য ব্যবহার করতে চাই, তাহলে কি বলবো? ইহা একটি মসজিদ,
1: হাযা মাসজিদুন।
0: বাইতুন অর্থ ঘর, ঘরটা দূরে। তো আমরা যদি বলতে চাই যে উহা একটি ঘর, তাহলে সাজিদ কি বলবো?
1: যালিকা বাইতুন,
0: উহা একটি ঘর। মুসাদ্দিক বলো ইহা একটি দরজা,
1: হাযা বাবুন।
0: মাশাআল্লাহ। উহা একটি বাতি, সাজিদ
1: যালিকা মিসবাহুন,
0: উহা একটি বাতি, কারণ এই বাতিটা দূরে।
1: জি,
0: এবং মিসবাহুন শব্দটি পুরুষবাচক শব্দ, এজন্য যালিকা।
1: জি,
0: কিন্তু শব্দটা যদি দূরে হয় এবং স্ত্রীবাচক হয় তাহলে কিন্তু তিলকা বলতে হবে।
1: জি,
0: মুসাদ্দিক বলো উহা একটি চেয়ার,
1: যালিকা কুরসিয়ুন।
0: সাজিদ বলো উহা একটি মসজিদ,
1: যালিকা মাসজিদুন।
0: মাশাআল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম যে আমরা যে বস্তুর দিকে ইঙ্গিত করছি যেটাকে আরবিতে বলা হয় মুশারুন ইলাইহি, সেটা যদি পুরুষবাচক হয় এবং কাছে হয় তাহলে আমরা ব্যবহার করব কি? হাদা। আর যদি সেটা কাছে হয় এবং স্ত্রীবাচক হয় তাহলে আমরা ব্যবহার করব
1: হাদিহি,
0: হাদিহি। সেই হিসেবে আমরা কিছু স্ত্রীবাচক শব্দ সামনে নিয়ে আসি।
1: জি,
0: যেমন মাদ্রাসাতুন।
1: জি,
0: মাদ্রাসাতুন শব্দের অর্থ হচ্ছে
1: একটি মাদ্রাসা,
0: একটি মাদ্রাসা। আরো একটা স্ত্রীবাচক শব্দ সাব্বুরাতুন,
1: জি
0: একটি
1: ব্ল্যাকবোর্ড,
0: ব্ল্যাকবোর্ড। মিস্তারাতুন স্ত্রীবাচক শব্দ,
2: একটি রোলার,
1: একটি রোলার।
0: হাকিবাতুন
2: একটি ব্যাগ,
0: একটি ব্যাগ। তোয়াবেলাতুন স্ত্রীবাচক শব্দ, এর অর্থ একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন, উভয় শব্দের অর্থ একটি কামরা।
1: জি,
0: এবং শব্দ দুটো ভিন্ন হলেও অর্থ কিন্তু এক ও অভিন্ন, সেটা হচ্ছে কামরা। এখন যদি বলা হয় যে ইহা একটি মাদ্রাসা, তাহলে আরবিতে কি হবে মুসাদ্দিক?
2: হাযিহি মাদ্রাসাতুন।
0: সাজিদ বলো ইহা একটি ব্ল্যাকবোর্ড।
1: হাযিহি সাব্বুরাতুন।
0: মুসাদ্দিক বলো ইহা একটি রোলার।
2: হাযিহি মিসতারাতুন।
0: ইহা একটি ব্যাগ।
2: হাযিহি হাকিবাতুন।
0: সাজিদ বলো ইহা একটি খাতা, কুরওয়াসাতুন অর্থ খাতা।
1: জি, হাযিহি কুরওয়াসাতুন।
0: মুসাদ্দিক বলো ইহা একটি টেবিল।
2: হাযিহি তাওবিলাতুন।
0: মাশাআল্লাহ। যদি বলা হয় যে ইহা একটি কামরা,
2: হাযিহি হুজরাতুন বা গুরফাতুন।
0: জি, অথবা গুরফাতুন, হাযিহি গুরফাতুন,
2: গুরফাতুন।
0: এটা ছিল স্ত্রীবাচক শব্দ এবং কাছে। কাছে যদি বোঝাতে চাই তাহলে হাযিহি ব্যবহার করলাম। যদি দূরের কোন স্ত্রীবাচক বস্তুর দিকে আমরা ইঙ্গিত করে বলতে চাই তাহলে সেখানে ব্যবহার হবে তিলকা।
1: জি,
0: কি ব্যবহার হবে?
1: তিলকা,
0: তিলকা। যেমন যদি বলা হয় যে উহা একটি ব্ল্যাকবোর্ড,
2: তিলকা সাব্বুরাতুন।
0: সাজিদ বলো যে উহা একটি কামরা,
1: তিলকা হুজরাতুন বা তিলকা গুরফাতুন।
0: মাশাআল্লাহ। যদি বলা হয় উহা একটি ব্যাগ,
2: তিলকা হাকিবাতুন।
0: উহা একটি রোলার,
1: তিলকা মিসতারাতুন।
0: মাশাআল্লাহ। আরবিতে নাফেজাতুন অর্থ জানালা।
1: জি,
0: তা যদি বলি ইহা একটি জানালা,
2: হাযিহি নাফিযাতুন।
0: যদি বলে উহা একটি জানালা,
1: তিলকা নাফিযাতুন,
0: তিলকা নাফিযাতুন। যদি বলা হয় উহা একটি খাতা,
2: তিলকা কুরওয়াসাতুন।
0: যদি বলা হয় উহা একটি রোলার,
1: তিলকা মিসতারাতুন।
0: মাশাআল্লাহ। এ পর্যন্ত আমরা জানতে পারলাম যে কাছে যদি হয়, আমি যে বস্তু দিকে ইঙ্গিত করে বলছি সেটা যদি কাছে হয় এবং পুরুষবাচক হয় তাহলে কি ব্যবহার করব? হাযা। আর যদি পুরুষবাচক শব্দ হয়, আমি যার দিকে ইঙ্গিত করছি সেটা যদি পুরুষবাচক হয় এবং দূরে হয় তাহলে
2: যালিকা,
0: যালিকা। আর যদি স্ত্রীবাচক শব্দ হয় বা বস্তু হয় এবং কাছে তাহলে হাযিহি।
1: জি জি।
0: আর দূরে হলে
2: তিলকা,
0: তিলকা। আরো কিছু শব্দ আমাদের রপ্ত করার প্রয়োজন, যেমন কুফলুন। কুফলুন অর্থ
2: একটি তালা,
1: একটি তালা,
0: একটি তালা। মিফতাহুন
2: একটি চাবি,
1: একটি চাবি।
0: সুন্দুকুন
1: একটি বাক্স।
0: সাআতুন
1: একটি ঘড়ি,
2: ঘড়ি।
0: মিদাল্লাতুন
2: একটি ছাতা।
0: নাযারাতুন
2: একটি চশমা।
0: সাইয়ারাতুন
2: একটি কার,
1: একটি কার।
0: দাররাজাতুন
2: একটি সাইকেল,
1: একটি সাইকেল।
0: চমৎকার কিছু শব্দ। এই শব্দগুলোকে আমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারি। এই শব্দগুলো সামনে নিয়ে আমরা কি এই শব্দগুলো ঘিরে আমাদের জিজ্ঞাসা হতে পারে, যেমন মা হাদা।
1: জি,
0: মা
2: হাদা,
0: হাদা। শব্দটি যদি স্ত্রীবাচক হয় তাহলে আমাদের বলতে হবে মা হাযিহি।
1: জি,
0: এটা
1: কি?
0: ইহা
1: কি?
0: আর যদি পুরুষবাচক শব্দ হয় তাহলে মা
2: হাদা,
0: এটা কি? তো সেই হিসেবে আমরা যদি জিজ্ঞাসা করি কুফলুন তালাকে লক্ষ্য করে, তো আমাদের জিজ্ঞাসা হবে মা হাদা।
1: জি জি,
2: হাদা কুফলুন।
0: জবাবে কি বলবা?
2: হাদা কুফলুন।
0: ইহা একটি
2: তালা,
0: তালা। একটি কার, সাইয়ারাত।
1: জি,
0: তো যদি জিজ্ঞাসা করা হয় ওই কারের দিকে লক্ষ্য করে মা হাযিহি,
2: হাযিহি সাইয়ারাত।
0: মাশাআল্লাহ। এখন কারটি যদি দূরে থাকে তখন জিজ্ঞাসা হবে এভাবে মা তিলকা।
1: জি জি,
0: ওইটি
2: কি?
0: উহা
2: কি?
0: তখন জবাব দিতে হবে কিভাবে?
1: তিলকা সাইয়ারাতুন,
0: তিলকা সাইয়ারাতুন। মাশাআল্লাহ। ছাতা, মিদাল্লাতুন মানে ছাতা।
1: জি,
0: যদি জিজ্ঞাসা করা হয় ছাতার দিকে লক্ষ্য করে মা তিলকা,
1: জি,
0: জবাব কি হবে মুসাদ্দিক?
2: তিলকা মিদাল্লাতুন,
0: মিদাল্লাতুন। নাযারাতুন অর্থ চশমা। যদি জিজ্ঞাসা করে এভাবে মা হাদিহি,
1: হাদিহি মিগাল্লাতুন
0: চশমা,
1: হাদিহি নাজারাতুন
0: সুন্দুকুন শব্দটা পূর্ববাচক শব্দ, স্ত্রীবাচক নয়। তাহলে এখানে জিজ্ঞাসা কিভাবে মা হাদা ইহাকি, জবাব কি হবে
2: হাদা সুন্দুকুন,
0: হাদা সুন্দুকুন। সাআতুন শব্দের অর্থ একটি ঘড়ি। যদি জিজ্ঞাসা হয় ঘড়ি কাছে আছে, তখন যদি জিজ্ঞাসা হয় তাহলে বলতে হবে মাহাজিহি ইহা কি, জবাব কি হবে সাজিদ
1: হাযিহি সাআতুন,
0: ইহা
1: একটি ঘড়ি। ঘড়ি
0: কুফলু একটি তালা। যদি জিজ্ঞাসা করা হয় মাহাজা
2: হাযা কুফলুন,
0: এটা আমার তালা যদি বলি আরবিতে কি হবে
2: হাযা কুফলি,
0: মাশাআল্লাহ। যদি বলা হয় এটি আমার বাক্স সাজিদ, তাহলে আমরা কিভাবে বলবো
1: হাযা সুন্দুকি,
0: হাযা সুন্দুকি। সাআতুন অর্থ ঘড়ি,
1: জি
0: এটি আমার ঘড়ি। মুসাদ্দিক
2: হাযিহি সাআতি,
0: মাশাআল্লাহ এটা আমার ঘড়ি। দাররাজাতুন শব্দের অর্থ সাইকেল। যদি বলি এটা খালেদের সাইকেল, তাহলে আরবি কি হবে
1: হাযিহি দাররাজাতু খালিদিন,
0: মাশাআল্লাহ হাযিহি দাররাজাতু খালিদিন। যদি বলি ওইটা বকরের বাক্স, ওইটা
1: জি
0: বকরের বাক্স, তাহলে মুসাদ্দিক কিভাবে বলবো
2: যালিকা সুন্দুকু বকরিন,
0: মাশাআল্লাহ। যদি বলি ওইটা ফাতেমার ঘড়ি, ওইটা
1: জি
0: ফাতেমার ঘড়ি,
2: তিলকা সাআতু ফাতিমাতা,
0: ফাতিমাতা
1: জি জি।
0: ফাতিমাতা কেন হলো, যেহেতু ফাতেমা গায়রে মুসারিফ,
1: জি
0: সে কোনো তানবিন গ্রহণ করে না, এবং জ্বর জের এগুলো কি
1: গ্রহণ করতে পারে না,
0: করে না, এই জন্য বলতে হবে কি তিলকা
2: সাআতু ফাতিমাতা,
0: ফাতিমাতা। যদি বলা হয় যে ওইটি ফাতেমার তালা, ওইটি ফাতেমার তালা,
2: যালিকা কুফলু ফাতিমাতা,
0: মাশাআল্লাহ। এভাবে যদি বলা হয় এইটা খালেদার রুলার, সাজিদ কিভাবে বলবে
1: হাযিহি মিসতারাতু খালিদাতা,
0: মাশাআল্লাহ চমৎকার। আল কলাম অর্থ কি বলেছিলাম
2: কলমটি,
0: কলমটি। তো যদি বলা হয় যে কলমটি সুন্দর,
2: আল কলামু জামিলুন,
0: মাশাআল্লাহ। দরজাটি খোলা,
1: আল বাবু মাফতুহুন,
0: মুসাদ্দিক বলো দরজাটি বন্ধ,
2: আল বাবু মুগলাকুন,
0: দরজাটি
2: বন্ধ,
0: বন্ধ। ওই টেবিলটি সুন্দর,
1: যালিক
0: ওই টেবিলটি,
1: জি
0: তাওবিলা কিন্তু স্ত্রীবাচক শব্দ,
1: তিলকা তাওবিলাতু জামিলাতুন,
0: তিলকা তাওবিলাতুন
1: জামিলাতুন,
0: জামিলাতুন সুন্দর। মুসাদ্দিক বলো এই ব্ল্যাক বোর্ডটি, এই
2: ব্ল্যাক বোর্ডটি
0: সুন্দর,
2: হাযিহি সাবুরাতু জামিলাতুন,
0: মুসাদ্দিক বলো অত্যন্ত সুন্দর, এই ব্ল্যাক বোর্ডটি অত্যন্ত সুন্দর,
2: হাযিহি সাবুরাতু জামিলাতুন জিদ্দান,
0: মাশাআল্লাহ। এই কিতাবটি নতুন,
1: হাযাল কিতাবু জাদীদুন,
0: যদি বলি ওই কিতাবটি নতুন,
1: যালিকাল কিতাবু জাদীদুন,
0: জাদীদুন মাশাআল্লাহ। যদি বলি ওই জানালাটি বন্ধ,
1: তিলকান নাফিযাতু মুগলাকাতুন,
0: মুগলাকাতুন কেন, মুগলাকাতুন এই জন্য যে নাফিযাতুন এটা স্ত্রীবাচক শব্দ,
1: জি
0: সুতরাং তার সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি, তার অবস্থাটা কি, তো সে অবস্থাতে ব্যক্ত করতেছি কি
2: বন্ধ,
0: বন্ধ, তো সেখানে মুগলাকুন বললে হবে না, মুগ
1: লাকাতুন বলতে হবে।
0: কিন্তু যদি বলতাম যে ওই দরজাটি বন্ধ, তখন ওই দরজাটি বন্ধ, তার দরজা হচ্ছে আল বাবু দরজাটি, তো যালিকাল বাবু
2: মুগলাকুন,
0: মুগলাকুন। যদি বলি ওই দরজাটি খোলা,
1: যালিকাল বাবু মাফতুহুন,
0: মাফতুহুন। তাহলে আমরা জানলাম যে মাফতুহুন অর্থ খোলা, মুগলাকুন অর্থ
2: বন্ধ,
0: বন্ধ। মুসাদ্দিক বলো যে ওই চশমাটি, অনেক সুন্দর।
2: তিলকা নযরাতু জামিলাতুন জিদ্দান।
0: মাশাআল্লাহ, তুমি খুঁজতেছো কলম কোথায়? আরবিতে কিভাবে বলবা?
2: আইনাল কলম, কলমটি কোথায়?
0: যদি বলো যে আমার কলমটি কোথায়,
2: আইনা কলামি,
0: কলমটি হচ্ছে টেবিলের উপরে, তখন বলতে হবে কি কলামি আলা তাবিলাতি।
1: জি,
0: কলামি
1: আলা তাবিলাতি,
0: আমার ব্যাগটি টেবিলের উপরে, আমার ব্যাগটি, আমার ব্যাগ। হাদিহি হাকিবাতি,
2: হাকিবাতি আমার ব্যাগ, আলা তাবিলাতি টেবিলের উপরে।
0: জি, হাদিহি হবে না,
2: জি
0: হাকিবাতি
2: আলা তাবিলাতি,
0: আলা তাবিলাতি। যদি বলা হয় যে আমার বাক্স এখান থেকে
2: দূরে,
0: তাহলে সুন্দু কি
1: বাইদুন
0: মিনহিনা,
2: মিনহিনা
0: এখান থেকে দূরে।
1: জি
2: জি,
0: সুন্দু কি বাইদুন
2: মিনহিনা
0: এখান থেকে দূরে। যদি বলা হয় যে ওই বাক্সটি খোলা, কি বলবো?
1: যালিকা সুন্দুকু মাফতুহুন,
0: এই বাক্সটি বন্ধ।
2: হাদা সুন্দুকু মুগলাকুন,
0: আইনা কলামি আমার কলম কোথায়? কলমটি যদি থাকে বাক্সর উপরে, তাহলে কিভাবে জবাব দিব আমরা?
2: কলামুকা আলা তাওয়িলাতি, তোমার কলম টেবিলের উপরে।
0: আর যদি আমার কলম হয়?
2: কলামি আলা তাওয়িলাতি, আমার কলম টেবিলের উপরে।
0: কলমটা যদি থাকে দরজার পাশে, হাউলুন মানে পাশে, হাউল মানে কি
2: পাশে,
0: তা আমার কলমটি দরজার পাশে, কলামি কিভাবে বলবে?
1: কলামি হাউলুল বাব,
0: যদি বলি আমার চশমাটি দরজার পাশে,
2: নাযারতি হাওলাল বাবি,
0: যদি বলি যে আমার রুলার সাইকেলের উপরে,
2: মিসতারাতি আলা দাররাজাতি,
0: মিসতারাতি আলা দাররাজাতি, যদি বলি যে আমার গাড়িটি এখান থেকে দূরে,
2: সাইয়ারতি বাইদুন মিন হিনা,
0: সাইয়ারতুন যেহেতু স্ত্রী বাচক, তাহলে বাইদাতুন বলতে হবে,
2: বাইদাতুন মিন হিনা,
0: সাইয়ারতি
2: বাইদাতুন মিন হিনা,
0: মিন হিনা এখান থেকে দূরে। যদি বলি যে আমার ছাতাটি দরজার পাশে,
1: মিজাল্লাতি হাওলাল বাবি,
0: যদি বলি বাক্সর পাশে,
1: মিজাল্লাতি হাওলাস সুন্দুকি।
0: মাশাআল্লাহ, যদি বলি আমার কলম ও ছাতা দরজার পাশে,
2: কলামি ও মিজাল্লাতি হাওলাল বাবি।
0: মাশাআল্লাহ, আমার তালাটি ব্ল্যাকবোর্ডের পাশে,
1: কুফলি হাওলাস সাবুরাতি।
0: মাশাআল্লাহ, আমার ব্যাগটি জানালার পাশে,
1: হাকিবাতি হাওলান নাফিদাতি।
0: মাশাআল্লাহ, তো আমরা এই পর্যন্ত স্ত্রীবাচক এবং পুরুষবাচক শব্দ কাছে দূরে হলে সেখানে ইঙ্গিতবাচক যে শব্দের ব্যবহার সে সম্পর্কে জানলাম। একটু পেছন দিকে যদি যাই, আমাদের মসজিদ, আমাদের মসজিদ আরবি কি হবে?
2: মাসজিদুনা,
0: এখান থেকে দূরে,
2: মিনহিনা,
0: বাইদুন,
2: বাইদুন মিনহিনা,
0: মাসজিদুনা বাইদুন
2: মিনহিনা,
0: মিনহিনা। যদি অনেক দূরে হয়,
2: মসজিদুনা
0: আবাদু মিনহিনা,
2: আবাদু মিনহিনা। জি,
0: বাইদুন মানে দূরে, আরবিতে আবাদু অর্থ অধিক দূরে।
2: জি,
0: আমাদের মসজিদ এখান থেকে অনেক দূরে, তাহলে কিভাবে বলবো?
1: মসজিদুনা আবাদু
0: মিনহিনা,
1: মিনহিনা
0: এখান থেকে অনেক
1: দূরে,
0: দূরে। আমার চেয়ার এখান থেকে অনেক দূরে,
1: কুরসিয়ুনা আবাদু মিনহিনা।
0: আমার কিতাব মাদ্রাসায়,
2: কিতাবি ফিল মাদ্রাসাতি।
0: মাশাআল্লাহ, আমার চাবিটি দেয়ালের পাশে,
2: মিফতাহি বিজানিবিল জিদারি,
0: বিজানিবিল জিদার বললে হবে। সারিরুন অর্থ
1: খাট,
0: খাট, আমার খাটটি নতুন,
1: সারিরি জাদিদুন,
0: সারিরি
1: জাদিদুন,
0: জাদিদুন। দালিকা মিসবাহান অর্থ
1: ওহা একটি
0: বাতি, বাতি জ্বলতেছিল, এখন বাতি চলে গেছে, কারেন্ট চলে গেছে। আরবিতে বলে জাহাবাল কাহারুবা, জাহাবাল
2: কাহারুবা,
0: কাহারুবা বিদ্যুৎ
1: চলে গেছে।
0: তো বিদ্যুৎ যখন চলে যাবে তখন আমরা কি বলবো? এবং সাথে সাথে আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার কারণ বাতি একটি নেয়ামত, আর কোন নেয়ামত হারিয়ে গেলে এটা মুসিবত হিসেবে, বিপদ হিসেবে সেখানে ইন্না লিল্লাহ পড়া। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশার গৃহে ছিলেন, হঠাৎ বাতি নিভে গেল, বাতাসে হোক অথবা তেল ফুরিয়ে যাওয়ার কারণে হোক নিভে গেল। তখন নবীজি ইস্তার যা মানে ইন্না লিল্লাহ পড়লেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বিপদ যে আপনি ইস্তার যা বললেন ইন্না লিল্লাহ পড়লেন? নবীজি বললেন যে আয়েশা, আগে আলোকিত ঘরে ছিলাম, এখন অন্ধকার ঘরে, তা অন্ধকার বিপদ নয়। তো যখনই বিদ্যুৎ চলে যাবে তখন আমরা কি পড়বো? ইন্না লিল্লাহ। আবার যখন বিদ্যুৎ আসবে তখন আমরা কি বলবো? জাল কাহরুবা, জাল কাহরুবা, বিদ্যুৎ চলে গেছে। এবং সঙ্গে সঙ্গে আমরা আলহামদুলিল্লাহ, যেহেতু নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলা, তো বিদ্যুৎ আসা একটা নিয়ামত। এই নিয়ামত যখন আমরা লাভ করব তখন আলহামদুলিল্লাহ, আর বিদ্যুৎ যখন চলে যাবে তখন একটা বিপদ।
3: এতক্ষণ ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান ইস্যু আরবি শিখে শুনলেন। পরিচালনা করলেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 4টায় বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় আজ ভোররাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। প্রধানমন্ত্রী 22 সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেবেন। তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী আলেক্স দিদিয়ার ফিলস আইমের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া এদিন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালিহ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জোয়েল কাপলানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ রাষ্ট্রপতির সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে, দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, বেকারত্ব সৃষ্টি হয় ও কর্ম উপযোগী নয় এমন শিক্ষা ব্যবস্থা থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে। খেলার খবর, এশিয়ান গেমস। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস নারী টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ ভারত 147 রানে শ্রীলঙ্কাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 765 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 735 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 620 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 630 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পরবর্তী 12 ঘণ্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এ প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দর সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বিকেল 4:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

0: আসসালামু
1: আলাইকুম। আসসালাম, কি খবর, কেমন আছো?
0: আলহামদুলিল্লাহ।
1: তুমি পান খাচ্ছ নাকি?
0: ও আবার কোয়েন না, ওই যে আসার সময় বসতেন, ওই আসরে ওই আসতেছি তা কয়, ও বউ তুমি তো যাচ্ছ আসরে, তাই এটা মিষ্টি পান খাইয়ে যাও। তা আমি আবার তো বুঝতে পারি না যে এরকম পান যে এতক্ষণ ধরে চাবাতি হয়, মানে আসলে তো অভ্যাস না থাকলে বুঝছো যাওয়ায়, তা খাতি খাতি আইসে গেছি। তা আপনি ভালো আছেন তো? আপনি কেমন আছেন? যাক, আপনার অনেকদিন পর দেখা,
1: সেই অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা হলো, আমারও ভালো লাগছে। শ্রোতা বন্ধুরা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, আমাদের সঙ্গে যুক্ত থাকেন। আমরা আমাদের মধ্যে একজন বিশেষজ্ঞ আসছেন, উনি আজকে আমাদের এই চাষাবাদ অনুষ্ঠানে বলবেন ফল চাষ, ফল গাছে সার প্রয়োগ ও পরিচর্যা।
0: হয় আবার তার আগে একটু ফোন নাম্বারটা একটু কয়ে দেন।
1: হ্যাঁ বলবো, আমাদের ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুস সামাদ। হ্যাঁ, তো আমরা একটু পরে, আমরা আগে ফোন নাম্বারটা বলি, তাই না? আচ্ছা, তো
2: 019-0194-7412-1270-70।
1: আবার একটু বলি,
0: 019-0194-7412-1970।
1: শ্রোতা বন্ধুরা, আমার মনে হয় আপনারা সবাই ভালো আছেন। এই বাইরে কিন্তু রোদও আছে,
0: বৃষ্টি, মানে একটা খ্যাঁচিয়েলের বিয়ে হচ্ছে। ছোটকালে আমরা কথা না, রোদ আসতে বৃষ্টি আসতে খ্যাঁচিয়েলের বিয়ে হচ্ছে।
1: আচ্ছা,
0: এটা আমার তো মনে তাই হচ্ছে।
1: আশ্বিন মাস আসলে একটা সময় কিন্তু আশ্বিন মাসে বেশ শীত পড়ে যেত, তাই না? আমাদের গ্রাম অঞ্চলে
0: ওই যে শরৎ দেন না, আবার কত কাশফুল ফুটবার লাগছে। আমি তো একটু ছবি না তুলে এবার পারি না,
1: গাই দিত একটা সময়। কিন্তু এই ইদানিং জলবায়ুর পরিবর্তনে আমাদের আবহাওয়ার পরিবর্তন, এবং যেহেতু পরিবর্তন, সেহেতু আমাদেরকেও নিজেদেরকেও একটু
0: পরিবর্তন করতে হবে।
1: এখন গাছগাছালি বলো, শাকসবজি বলো, ফলমূল বলো, সবকিছুই কিন্তু আগের মতো ওই
0: জায়গায়। বারো মাস খালি সপ্তাহ পাওয়া যাচ্ছে,
2: মানে শোনো, আবার সব গাছে সবকিছু সবসময় উন্নতিও হয়।
0: ঠিক আছে,
2: ওই যে আমি কয়েকটা ফলের গাছ লাগালাম, তো এখন ওই গাছগুলোই তো সেইভাবে আমি আশানুরূপ ফল
0: বাস্তব না। হয় সিজন একটু ভালো হয়, তারপরে তো তুমি শুকুর করো
2: না, তারা তো শুকুর করি।
1: তারপরে একটা ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে এই,
2: মানে আশা তো করে।
1: এখন এখন যে প্রযুক্তি আছে, সরকারের যে সহযোগিতা আছে, সেগুলো কিন্তু তোমাদেরকেও জানতে হবে, সুযোগগুলো কিন্তু তোমাদেরকে নিতে হবে, তাই না? প্রয়োগ করতে হবে। হ্যাঁ, তারপরে দেখবে তুমিও এটাতে অভ্যস্ত হয়ে যাবে।
0: বিশেষ করে আপা, ফল চাষ করলে তো সার দিতেই হয়,
1: দিতেই।
0: আমাকে যদি সার না দেই, আমরা যদি পরিচর্যা না করি, কয় না যে যত্ন হলো রত্ন মেলে। আমি তুমি ফল গাছ লাগাইছো, তোমার আসছে না,
2: কোন গাছে কতটুকু সার দেব, কি পরিমাণ দেব, কোন সময় দেব, এইটা কি আমি জানি?
0: তাই তো, ওই যে
1: যেটা নিয়ম নীতি তাই বলছে,
0: ওই যে ভাই জানতে এসে গেছে, ভাই জানা গেছে। শুনবেন
1: আমাদের মধ্যে ভাই কৃষিবিদ মোহাম্মদ আব্দুস সামাদ, অতিরিক্ত উপপরিচালক উদ্যান DA খুলনা, উনি আমাদেরকে বলবেন যে আজকে ফল চাষের ফল গাছে যে সার প্রয়োগ, তাই না? আর একটা হচ্ছে
0: পরিচর্যা,
1: একসঙ্গে তোমাকে কিন্তু নিয়মটা মেনে চলতে হবে। তাহলে আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনে
0: আসি। ভাই জান কেমন আছেন?
3: জি ভালো আছি।
0: ওই যে কমলা বুদ্ধ লাগাইছে, খালি কুমলা লাগাই বসছেন, ফল দেয় না, তার দেয় না সার, তার পরিচর্যা করে না, তার আশানুরূপ আসছে না। ওই আশানুরূপ কিভাবে হবে, কিভাবে পরিচর্যাটা করবে একটু কম দি। আমার তো ধরি বেয়া থুলির মতো ধরিছে, তোমার হলো ধরে না।
3: জি কৃষক ভাইরা, শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে এতক্ষণ শুনলেন যে টপিক, যে ফল গাছের সার প্রয়োগ আর সেই সাথে পরিচর্যা, এই বিষয়ে আলোচনা করছি। তো শুরুতেই যে বিষয়টা, সেটা হলো দুটো চারটে কথা, যে বাংলাদেশ দেখেন যে আমাদের এই যে গ্রীষ্ম বা গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার অন্তর্গত, তো সেই ক্ষেত্রে ফল ফসল উৎপাদনের জন্য এই অঞ্চল কিন্তু উপযোগী আসলে অনেকটাই। এবং বাংলাদেশে ফলের ব্যাপক বৈচিত্র্যতাও আছে, প্রায় 70 প্রজাতির ফল কিন্তু বাংলাদেশে
1: হয়। আমাদের দেশীয় ফল তো খুবই উৎকৃষ্ট মানের, তাই না?
3: আসলে খুবই এক্সাক্ট। এরপরে যদি বলি যে, এবং বাংলাদেশের জমির পরিমাণ উৎপাদন বিবেচনায় যেসব ফসল ফল বেশি জমিতে হয়, সেগুলো হলো বিষয়ে দেখেন, আম, কাঁঠাল, লিচু, এরপরে লেবু জাতীয় ফল, আনারস, কলা, কুল, পেঁপে, পেয়ারা, নারিকেল, এইগুলো খুব বেশি হয় আর কি, বেশি জমিতে উৎপাদন হয়। এরপরও বলা যায় যে বাংলাদেশের মানুষের, বাংলাদেশ না সারা বিশ্বের মানুষের প্রতিদিন একটা পূর্ণবয়স্ক মানুষের ফলের চাহিদা 200 গ্রাম, ফল সবজি মিলিয়ে কিন্তু 400 গ্রাম প্রায়। তো সেই হিসেবে আমরা কিন্তু পাই বলা যায় 74.42 গ্রাম এরকম একটা, বা
1: তার মানে
3: 80 গ্রামের উপরে এখন উঠে এরকম একটা
1: অবস্থা,
3: উঠিনি এরকম। এরপরে বলা হচ্ছে যে 16 কোটি বা আরো বেশি মানুষের বলা যায় যে এখন বার্ষিক চাহিদা বলা হচ্ছে যে 120 লাখ মেট্রিক টন ফল, উৎপাদন হচ্ছে প্রায় 150 এরকম না, উৎপাদন 150 লাখ হেক্টর জমিতে হয় প্রায় 50 লাখ মেট্রিক টন এরকম। তাহলে এখানে ঘাটতি রয়েছে কিন্তু আসলে, আর চাহিদার মাত্র বলা হচ্ছে যে 37 ভাগ, 37% আমরা পূরণ করতে সম্ভব হচ্ছে আমাদের। এরপরে আরেকটা বিষয় এখানে আছে যে এই যে মে থেকে আগস্ট মাসে আমাদের 61 ভাগ ফল কিন্তু উৎপাদন হয়, মে মাস থেকে দেখেন আম থেকে শুরু,
1: মানে একদম একদম মানে গরম,
3: হ্যাঁ গরম রাইট, এই মৌসুমে এই এই মে থেকে আগস্ট মাস, এরপরে যেন এই 8 মাসে আর বাকি যে 4 মাস এখানে কিন্তু 39 ভাগ উৎপাদন হয়। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু একটু শর্টেজ আছে আসলে। তো আমরা ফল চাষ যদি আমরা বিবেচনা করি তাহলে এখানে প্ল্যানের বিষয় রয়েছে, পরিকল্পনার বিষয় যে আমার কোন জমিতে কি ফল লাগানো উচিত কিংবা কোন সময় করা উচিত, সেখানে প্রজাতি নির্বাচন, জাত নির্বাচনের বিষয়টা আসে, তারপরে জমি নির্বাচনের বিষয় আছে, জমি তৈরির বিষয় আসছে, এরপরে আসে আপনার চারা কলম কোথা থেকে নেবে, তারপরে চারা কলমটি ভালো জাত হবে কিনা বা অনুমোদিত কিনা এসব বিষয় আছে, এরপরে আবার লাগানোর যে পদ্ধতি লেআউটের বিষয় আছে। তো লেআউট বলছে যে এখানে বর্গাকৃতির হতে পারে, বর্গাকার আকারে লাগাতে পারেন, আয়তাকার পদ্ধতিতে লাগাতে পারেন, তারকা পদ্ধতিতে লাগাতে পারে কেউ, এরপরে ত্রিকোণ মানে ত্রিকোণী অর্থাৎ ত্রিভুজ আকারে লাগাতে পারে, ষড়ভুজ আকারে লাগাতে পারে, এই বিষয়। এরপরে আর একটা বিষয় আসছে যে আপনাদের এই যে গাছের যে কত মিটার বা কত ফুট অন্তর লাগাবে সেটা একটা ব্যাপার, কিন্তু এটাও একটা ব্যাপার। এরপরে আসে আমাদের এই চারা রোপণ আর পরিচর্যা। তো সেই ক্ষেত্রে যদি বলি আমি, তো সেক্ষেত্রে আমরা প্রথমে যদি চারা লাগাই তাহলে আমাদের গর্ত তৈরির বিষয় আসবে, এবং এই এক এক গর্তে আমরা বলছি যে গর্তের আকার হবে 1 মিটার অর্থাৎ 2 হাত 2 হাত 2 হাত, আমি একবারে হাত দিয়ে বলে দিলাম 18 ইঞ্চিতে 1 হাত আর 1 মিটার মানে ওই 36 ইঞ্চি 2 হাতে, হ্যাঁ হ্যাঁ এরকম হয়, একটু বোধ হয় বেশি হয় 1 ইঞ্চি বা এরকম। তো 1 মিটার 1 মিটার 1 মিটার গর্তটা হবে, আর সার যদি বলি গর্তে যে প্রয়োগ করবে জৈব সার 20 কেজি থেকে 30 কেজি,
1: মানে আগামী গর্ত তৈরি করতে হবে,
3: এবং টিএসপি 450 থেকে 550 গ্রাম গর্ত প্রতি, এমওপিও 200 থেকে 300 গ্রাম,
1: আচ্ছা
3: জিপসাম 200 থেকে 230 গ্রাম, দস্তা 40 থেকে 60 গ্রাম, এবং এর সাথে অভাবজনিত তার লক্ষণ যদি হয় তাহলে সেটা ফল বোরনের অভাবে পানি থাকে না, পানি শূন্য হয় এবং কুঞ্চিত হয়, পরিমাণ কিন্তু খুব কমই লাগে, একটা গাছে হয়তো 25-40 গ্রাম লাগবে গাছ ভেদে আর কি, কোন ছোট গাছ হলে তাকে হয়তো 20 গ্রাম দিলেন, আবার বড় গাছ হলে হয়তো সর্বোচ্চ 50 গ্রাম 40 গ্রাম এনাফ একটা বছরে হয়তো, কিন্তু তার কিন্তু দরকার রয়েছে ওটা। এরপরে রোপণ সময় যদি বলি তাহলে মে থেকে মধ্য জুন বা এরপরও, আজকে আশ্বিন মাস ধরেন পড়েছে এখন পর্যন্ত, বা সারা বছরই যদি বলি ফল গাছ লাগানো যায় লাগানো যায়, কিন্তু এই মে থেকে জুন বা এই জুলাই আগস্ট এটা
1: একদম উপযোগী
3: ভালো একটা সময়। হ্যাঁ, আর চারা রোপণের ক্ষেত্রে আমরা গর্ত যে আমরা ভরবো এরকম 2 হাত 2 হাত 2 হাতের গর্ত করে, সেখানে নিচের যে মাটি, এই নিচের মাটিটা আমরা উপরের মাটিটা একটা উপরে রাখবো, আলাদা রাখবো, উপরের 1 হাতের মাটি আলাদা রেখে দেবো আর নিচের ওই 1 হাতের মাটি আমরা আলাদা রাখবো, রেখে এই যে সারগুলো দিলাম উপরের মাটির সাথে মিশিয়ে আমরা গর্তটা ভরে দেব, এবং এরপরে বলা হচ্ছে যে এরকম 15 দিন, হ্যাঁ 10 থেকে 15 17 দিন এরকম, বা 10 থেকে 15 দিন আমরা রেখে দেব। এরপরে আমরা ওই যে কাঙ্ক্ষিত নির্বাচিত আমাদের যে প্রজাতির চারা, যে ফল গাছ লাগাতে চাই, যে জাতেরটা লাগাতে চাই, সেই ক্ষেত্রে সেটা নিয়ে মাটির যে গোড়ার যে বলটা আছে, এই বলটা ভেঙে ফেলবো না, এবং ওর গায়ে সুতলি থাকতে পারে, পলিথিন থাকতে পারে, মাটির খাবড়া যেটা একবারে সরাসরি বলি, তো সেটা ভেঙে দিয়ে আমরা সুতাটা খুলে আমরা বলটা দিয়ে বসিয়ে দেব, এবং বলটা খুব নিচে দিব না, একদম মাটির সাথে প্যারালাল, এটা বলা যায় 1 ইঞ্চি উঁচু করে রাখবো গর্তের উপর থেকে প্যারালাল, এবং একটা খুঁটিও দিব, খুঁটি দিয়ে বেঁধে দিব ওই গাছটা, বাতাসে বেশি আপনি যে খাবারটা তাকে দিয়েছেন এই খাবারটা তার স্টোর হাউস হিসেবে কাজ করবে, এবং খুব দ্রুত এই চারা বৃদ্ধি পাবে, মানে কাঙ্ক্ষিত মাত্রায় আসলে বৃদ্ধি পাবে, এটা খুবই মানে এটা আমরা দেখছি যে খুব বারবার তার খুব ভালো হয় এবং অল্প সময়ে সে মানে বেড়ে উঠবে এবং ফল ধারণের উপযোগিতা অর্জন করবে। এই আর বিষয় আরটা হলো যে বেড়ার ব্যবস্থা করা উচিত পরিচর্যার মধ্যে, কিন্তু একটা অংশ আমার কথা হলো যে আমার মানে আপনি গাছ লাগানোর আগে বেড়া দেন, আমি যেটা অনেক ক্ষেত্রে বলি গাছ লাগানোর আগে বেড়া দেন, বেড়ার ব্যবস্থা করেন, তাহলে আপনার গাছ যেটা লাগাবে সেটা টিকে যাবে,
1: টিকে যাবে। আমরা অনেক সময় এইগুলোর মধ্যে খেয়ালই করি,
3: গুরুত্ব দিলাম, রাইট,
1: গুরুত্ব দিলাম,
3: লাগিয়ে দিলাম,
0: গাছ লাগানোর দরকার লাগিয়ে রাখছি, বেড়া দিলাম,
3: পরিচর্যা যদি ওই ওই মহল্লায় কিংবা ওই গ্রামে যদি কোনো ছাগল গরু আলাদা না ছেড়ে দেয় সেই ক্ষেত্রে হয়তো ওপেন লাগানো যেতে পারে,
1: দুটো চারটে তো থাকবেই, তাই না?
3: এরপরে যে সার প্রয়োগের কথা যদি বলি, বয়স ভেদে এটা আসলে গাছের ক্যানোপি এবং শাখা প্রশাখা ছাড়া এটা কিন্তু বলা যায় না। তারপরও আমরা বলছি যে 1 থেকে 4 বছরের যে বয়স যে জায়গা গাছটা, সেখানে আমরা গোবর সারের কেজি 15 কেজি, 5 থেকে 7 বছর যার বয়স সেখানে 20 কেজি, 8 থেকে 10 বছর একটা গাছের বয়স সেটা 25 কেজি গোবর সার, তারপরে বা জৈব সার আর কি। এরপরে হলো 11 থেকে 15, সে গাছটা বেশ বড়, সেক্ষেত্রে আপনার 30 কেজি গোবর সার বা জৈব সার আর কি। এরপরে 16 থেকে 20 বছর 40 কেজি
2: বাড়বে,
3: সারের ডোজ
1: বাড়বে,
3: ইউরিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বলছে যে প্রথমে 1 থেকে 4 বছর 250 গ্রাম, টিএসপি 250 গ্রাম, এমওপি 100 গ্রাম, এবং জিপসাম 100 গ্রাম, দস্তা 10 গ্রাম, বোরন 20 গ্রাম, এই হারে আমরা দিতে থাকবো, আর বয়স বাড়ার সাথে সাথে আসলে সবগুলোই বেড়ে যাবে। এরপরে আমরা যদি বলি যে এই যে সারটা দিব, এই যে বলছে যে আপনার বর্ষার যে গাছগুলো আপনি আগে তো বললাম যে মানে যেটা প্রথমে লাগাবে সেই জন্য গর্তে সার দেবে, কিন্তু প্রতি বছরই কিন্তু প্রত্যেকটা গাছের একটা ম্যানেজমেন্ট রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, কি যে এই হারে যে এই যে বয়সের সাথে সাথে সার ডোজ বাড়াবে একটা বিষয়, আর একটা হলো যে এই যে সারটা দিবে এটা দুই ভাগে ভাগ করে দিবে,
1: আচ্ছা
3: যে গাছটার জন্য যতটুকু সারের ডোজ সেটা দুই ভাগে ভাগ করে দেবে, একটা ভাগ দেবে বর্ষার আগে জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাসে, আর একটা ভাগ দিবে এই আশ্বিন মাসের বৃষ্টিটা হয়ে
1: বর্ষার পরে,
3: বর্ষা ধুয়ে যায় এই আশ্বিন মাসটাই আসলে বর্ষা হয়ে আমরা দেখছি 50 বছরে বা আরো যে রেকর্ড রয়েছে বাংলাদেশের তাতে বর্ষা এই এই আশ্বিনের পরে আসলে খুব বেশি বৃষ্টি হয় না, এই মাঘ মাসে বা পৌষ মাসের দিকে একটা বৃষ্টির ঘনঘটা হয় কিছুটা অনেক ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমরা আশ্বিন মাসের পরে আরেকটা ডোজটা দিয়ে দেবো। এই আরেকটা হলো সেচ, গাছের চারা দ্রুত দ্রুত বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অনুসারে আমরা সেচ দিব, ফলন্ত গাছের বেলায় মুকুল বের হওয়ার 3 মাস আগে আবার সেচটা বন্ধ করে দিব, তা না হলে যদি আপনি সেচ দিয়ে দেন যেমন ফাল্গুনে বা মাঘের শেষে আম গাছে বা অন্যান্য অনেক ফল ফল গাছে কিন্তু বাংলাদেশে ফল আসে মানে ফুল আসে, তো তার আগে যদি আপনি ওই 3 মাস ঠিক আগ দিয়ে যদি সেচ একটু বেশি টেশি দিয়ে ফেলে কেউ তখন কিন্তু মুকুল হবে না,
2: পাতা
3: পাতায় রূপান্তরিত হবে, এইটার কারণে আসলে দেওয়া বন্ধ করতে হবে। আর আমের মুকুল ফোটার শেষ পর্যায়ে এবং একবার এবং মটর দানা যখন হয় আম বা অন্যান্য ফলে লিচু বলেন বা অন্যান্য ফলে তখন একবার সেচ দিতে হবে, আর একবার হলো হ্যাঁ মানে মটর দানার আকৃতি হলে তো তখন ওই বেসিন পদ্ধতিতে সেচ দিলে ভালো। আরেকটা হলো যে গাছের ডাল ছাঁটাইকরণ, তো দেখা যাচ্ছে যে আমরা এই মরা পাতা ডাল কিংবা কাণ্ড বলা হচ্ছে যে গাছের শাখা প্রশাখার কাণ্ড যদি 1.5 মিটার পর্যন্ত লম্বা করে সেটা দেওয়া অনেক ক্ষেত্রে, এখন দেখেন যেটা করছে নওগাঁ বা আপনার ওই চাঁপাইনবাবগঞ্জ ওই সমস্ত এরিয়াতে যে আম গাছ আম হয়ে গেল এরপরে তার শাখা প্রুনিং করে ফেলবে এবং যে সমস্ত ডালগুলোতে আম ধরেছিল সেটা কিন্তু প্রুনিং করে দেবে, অনেক ভারী প্রুনিং করে দেবে, শুধু তাই না অনেক ক্ষেত্রে বলে যে মানে ন্যাড়া করে দেবে এক কথা, যেটা বলে যে একদম গাছের মানে মানে শাখা প্রশাখা প্রায় 50% কেটে দেবে, এরকম একটা অবস্থা। আবার জমি নতুন শাখা গজাবে, সেখান থেকে কিন্তু আমের মুকুল গজাবে এবং তারা কিন্তু খুব বেশি মাত্রায় ই দেয়, মানে ম্যানেজমেন্টটা দেয়। আপনারা যে যে দৌলতপুর বলেন, সারা দেশেই বিশেষ করে লেট ভ্যারাইটিস যে আমগুলো আসে বা সিজনাল যে আমগুলো আসে, বিশেষ করে এই যে বাড়িফোর আমরা আপনারা পান, যে বড় বড় আমগুলো দেখছেন বাড়িফোর পপুলার হয়ে গেছে, এই আম গাছগুলো কিন্তু মানে ব্যাপক ম্যানেজমেন্ট দেয় এবং ও মানে ওরা ছত্রাকনাশক বলেন বা অন্যান্য পেস্ট মানে বালাই দমন বলেন, অনেক ক্ষেত্রেই তারা অনেক ম্যানেজমেন্ট দেওয়ার পরে লেট ভ্যারাইটির আমগুলো কিন্তু আপনার কাছে মানে ভোক্তার টেবিলে নিয়ে চলে আসে, প্লেট প্লেটে নিয়ে আসে। বাণিজ্যিক ভাবে অবশ্যই লাভবান হয়, যেমন আমাদের নগরাম এখানে ট্রেনে চলে আসছে, সেটা বিভাগীয় শহরগুলোতে ঢাকা বলেন, খুলনা বলেন, রাজশাহী বলেন, সিটি কর্পোরেশন বলেন, যেখানে সারা দেশেই ছড়িয়ে পড়ছে। তো এই আরেকটা হলো যে আম গাছের বয়স বা ফুল মানে ফল গাছের বয়স 4 বছর না হওয়া পর্যন্ত বলছে যে এখানে একটু মুকুলটা একটু ভেঙে দেওয়া যেন ফল না নেওয়া। তা আমরা আবার এমন যেমন RDA বলছে যে হাই ডেন্সলি যদি আমি ফল গাছ লাগাই, তো আমারও আমিও একমত এর সাথে যে হাই ডেন্সলি মানে আমি বলছি যে আম গাছ 10 মিটার 10 মিটার পরে লাগাতে হবে, কিন্তু তারা যদি আরো 5 মিটারে লাগায় কিংবা 5 মিটার পর পর কিংবা 4 মিটার পর
1: গাছের সংখ্যা তো
3: বেড়ে গেল। আমার কথা হলো সেখানে যদি আম হয় কম হোক, কিন্তু সেটাও কিন্তু একটা পপুলেশন মানে আমের যে সংখ্যাটা কিন্তু বাড়লো এবং তার বাণিজ্যিক ভাবে কিন্তু লাভবান হলো, পরে গাছ যখন বড় হবে মাঝখান থেকে কেটে দিবে, এটা একটা বাণিজ্যিক চিন্তা আসলে। তবে প্ল্যান থাকা উচিত যে আমি কোন পারপাজে হাউস হোল্ডে লাগাচ্ছি, নাকি জমিটাকে আবার বিক্রি করে দিব, নাকি আমি কতদিন ব্যাপী আমি রাখবো, এই প্ল্যানটা নিয়ে আসলে ফল গাছ ব্যবস্থাপনা চাষ করা লাগানো এইগুলো গুরুত্বপূর্ণ। এই আরও আসলে আছে যে পরিচর্যার মধ্যে, যেমন আমের যে হয় বা ফল গাছে বিশেষ করে হাঁপার পোকা হয়, হাঁপার পোকা, তো সেই ক্ষেত্রে মানে ফল ফুল আসার আগে আমরা মরা পাতা ডালপালা যদি বলি যে পরিষ্কার করে দেবেন, এরপরে মাকড়সার জাল টাল পুরনো মানে মরা যে ডালগুলো ভেঙে পরিষ্কার করে পুড়িয়ে ফেললো, পুঁতে ফেললো, তারপরে নিচে আম গাছের বা ফল গাছের নিচে চাষ দিতে পারে, তারপরে হ্যাঁ এবং ওর ভিতরে মানে ফল গাছের ভিতরে যে ফল নাই কিন্তু ফল আরও 1-1.5 মাস পরে ফুল আসবে, তখন কি করবে, তার আগেই এরকম এই সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক 1 মিলি প্রতি লিটার পানির মধ্যে দিয়ে স্প্রে দিবে। আবার যদি ছত্রাকজনিত কোনো রোগ থাকে সেই ক্ষেত্রে টিল্ট কিংবা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার পানির মধ্যে দিয়ে স্প্রে দিতে পারে, সেক্ষেত্রে গাছের ভিগোরিটি সতেজতা সজীবতা বাড়বে এবং
1: পোকার হাত থেকে
3: রেহাই পাবে।
1: আসলে পোকা দমনও তো একটা বড় ব্যাপার, তাই না?
3: এরপরেও যখন মানে ফলটা গাছে থাকে, এখন তো সব ফলের মানে ম্যানেজমেন্ট তো একই নয়, অনেক ক্ষেত্রে কিছু কমন আছে, প্র্যাকটিস আছে, সেটা একটা বিষয়, কিন্তু সব ফলের প্র্যাকটিস আসলে একই না। এই তো সেই ক্ষেত্রে বালাই দমন একটা গুরুত্বপূর্ণ এবং মাঝে মাঝে সার প্রয়োগও গুরুত্বপূর্ণ, সেচ গুরুত্বপূর্ণ। আমি কি আরেকটু আগাছাটা রাখা যাবে না, অনেক ক্ষেত্রে ফল বাগান সবসময় আগাছা মুক্ত রাখতে হবে,
1: আগাছা বড্ড উৎপাত করে।
3: তারপরে আমরা অনেক ক্ষেত্রে রিসফারো পদ্ধতিতেও অনেক ক্ষেত্রে ফল গাছ লাগানোর সুযোগ রয়েছে, কিন্তু রিসফারো বলতে বোঝাচ্ছি যে এরকম আপনার 3 মিটার, হ্যাঁ 3 মিটার চওড়া করে একটা ই হবে, একটা মানে খাজ উঁচু হবে আর মাঝখানে আবার একটু নিচু হবে, আবার একটা রিজ হবে উঁচু নিচু মানে জমিটাকে
0: মানে যাতে পানিটা
3: উচ্চতা হবে ধরেন 2 মিটার, 2 মিটার উঁচু আর 3 মিটার চওড়া, মাঝখানে আবার ফাঁকা থাকলো, এরকম এটা রিসফারো বলে কিংবা আমাদের সার্জন পদ্ধতি বলে সজাগতা একদম। এই পদ্ধতিতেও
1: মানে গোড়ায় কি পানি জমে
3: পানি না গোড়ায় জমবে না, হ্যাঁ অনেক সময় নিচু জমি হতে পারে, বা আমন ধানের পাশে একজন ফল বাগান করছে, পাশে তো আমন ধান, তাহলে তার ওই ওইটা সার্জন পদ্ধতিতে যেতে হবে, সেক্ষেত্রে বাগান টিকিয়ে রাখা সম্ভব। আমরা তো প্রশিক্ষণে গিয়ে বলি যে আপনারা আসলে মানে সেচ বলেন সার বলেন কিছুই দেন না, একটা নারকেল গাছ দাদা লাগিয়েছিল কোনোদিনও আমি একটু সেচও দিলাম না, কোনোদিন সার দিলাম না, একটু না।
0: মানে নারকেল গাছের শেষটা কিরকম দিতে
3: হয়? শেষ আপনি বেসিন পদ্ধতিতে দেবেন, একটু মানে 3-4 ফুট
0: দূরে মতো করে,
3: হ্যাঁ 4 ফুট দূরে একটু
1: গোল করে একটু গাছের থেকে
3: একটু করে কেটে নিন, ওর ভিতরে শেষ দিতে হয় এবং সারও প্রয়োগ করেন,
0: ওই ওর মধ্যে পানি দিতে হবে।
3: নারকেল গাছের ক্ষেত্রে বলা হয় যে কোনো সার না দেন, একটু পটাশ দেন,
0: হ্যাঁ
3: কিন্তু একটু বোরন দেন,
0: দেখবেন
3: ওই যে শুন পানি শূন্য বলে শূন্য নারকেল।
0: একটা গাছে কত হয়, কতটুকু দিয়া লাগে?
3: একটা গাছে আপনি একটা নারকেল গাছে 50 গ্রাম বোরন দেন,
0: 50 গ্রাম বোরন,
3: আর অন্যান্য সারই সব দেন। অন্যান্য সার সব বলতে আপনার ইউরিয়া বলেন, ডিএপি বলেন, পটাশ বলেন, জিপসাম বলেন,
0: একসাথে মিশিয়ে দিতে হবে নাকি?
3: মিশিয়ে দিতে পারেন,
0: আরেকটা গুলাইয়ে তারপর দিতে হবে পানির মধ্যে,
3: পানির মধ্যে গুলিয়ে দিতে পারেন। নারকেল গাছের শিকড় কাটা পড়ে অনেক ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে 2-3 ফুট দূর থেকে আপনি শাবলটা দিয়ে,
0: কত করতে হবে
3: শাবলটা দিয়ে আপনি 6-5-7 ইঞ্চি একটু গভীর করে একটু রিং করে দেন, অথবা আপনি এরকম শাবল দিয়ে
1: মাটিটা একটু খুঁড়ে
3: খুঁড়ে ওর ভিতরে সারের পানিটা দিয়ে দেন,
0: মানে শিকড় থেকে যাতে খাইতে পারে,
3: যাতে খাইতে পারে, ভিতরে ঢুকে গেল ওই মাটির ভিতরে।
1: তোমরা শুধু বলো যে নারকেল হয় না
3: গাছে,
1: নারকেল হয় না,
0: না আমার আমার আমি জ্ঞানে তো শুনতেছি জানে না পা, আমারও গাছে খালি নারকেল জোরে জোরে উড়ে যাচ্ছে।
3: দেখেন আপনার সারের অভাব আছে, কারো যদি বাড়িতে হাউস হোল্ডে জমি থাকে বেশি তাহলে সে বেশি ফল গাছ লাগাতে পারে। বলা হয় যে এরকম 31টা জাতের ফল গাছ যদি লাগাই কেউ এরকম, তাহলে তার রিটার্ন আসে অনেক বাড়ি থেকে, সে সারা বছর ফল পায়, তার রিটার্ন আসে।
1: আর ওই যে হয়তো কীটনাশকটা কম ব্যবহার করে,
3: লাতা কাঁঠাল নারকেল তাল তরমুজ আমরা কামরা গাবেল পেয়ারা পেঁপে ডালিম জলপাই, এরকম তো বহু ফল রয়েছে। এবং আমের ক্ষেত্রে দেখেন আমরা 6-8 মাস আম খেতে
1: পারি,
3: সেই জ্যৈষ্ঠ থেকে গোপালভোগ শুরু হয়, আর এই এখনো আম
0: বাড়ি
3: রয়েছে, কিন্তু এরপরে বাড়ি 11 কিন্তু আমাদের স্টকে রয়েছে এখন, আপনি যদি জানেন সেটা। কিন্তু 11 খেয়েছি আমি, 11 টক মিষ্টি, বিশেষ করে ডায়াবেটিস যারা
1: বেশি মিষ্টি ফল তারা খেতে পারে না, একটা কষ্ট থাকে।
3: ভালো ভালো টক মিষ্টি, ভালো ফাইবার আছে, এটা একদম লাস্ট আমাদের মনে হয়। তো মানে শুরু থেকেই সে আমের 7-8টা জাত লাগাতে পারে, সে এরকম 5-7 মাস ধরে আম খেতে
0: পারে।
3: নারকেল রয়েছে, একটা গাছই যথেষ্ট আমি মনে করি একটা পরিবারের নারকেল গাছের ক্ষেত্রে, একটা গাছই যথেষ্ট। যদি তাকে ম্যানেজমেন্ট দেওয়া হয় না, তা সে 100 নারকেল ধরবে, 100 নারকেল, 100-200 নারকেল ধরবে, 150 নারকেল ধরবে একটা এই দেশি গাছেই। তো সেটা একটা আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়।
1: আমরা তো আসলে অনেক কিছু শুনলাম, হ্যাঁ আমরা দেখলে তো বুঝলেই নিজেরা যে তোমাদের কি অসুবিধা, কি সমস্যার কারণে।
3: তোমরা ফল গাছ ম্যানেজমেন্ট দিতে হবে, সার সেচ দিতে হবে, সব ধরনের সার সুষম মাত্রায়
0: দিতে হবে, সেচ দিতে হবে এবং পরিচর্যাও করতে হবে,
1: হ্যাঁ সেই, আবার ভালো জাত নির্বাচন করতে হবে, কারণ গাছে ফল হয়ে গেল তোমার দেখলে যে তুমি যেরকম চাইলে সেরকম হলো না, তার মানে তোমার শ্রমটা ব্যর্থ হলো, টাকাটা নষ্ট হলো, তোমাকে সময়টাও চলে গেল।
3: ম্যানেজমেন্টের মধ্যে বালাই দমন, বিশেষ করে ছত্রাক দমন, কীট পতঙ্গ দমন, এটা গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিতে হবে, দিলে দেখবেন যে আপনার খুব অল্প মানে বেশ কয়েকটা ফল গাছেই আপনাকে ফলের স্বাস্থ্য মানে স্বাবলম্বী করেছে, ফল বাড়িতে কেনা লাগবে না কিংবা পাবেন, বা বাণিজ্যিক ভাবে আপনি
1: আসলে যে কোনো জিনিসের পরিকল্পনা প্রস্তুতি কিন্তু একটা ভালো ফল দেয়, তাই না? এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। তা সেই আমরা যদি বুঝে শুনে এই যেটা সামাদ ভাই বললেন, হ্যাঁ কৃষিবিদ মোহাম্মদ আব্দুস সামাদ আলোচনা করলেন এতক্ষণ, উনি অতিরিক্ত উপপরিচালক উদ্যান DA খুলনা, ঠিক আছে। তো আমরা সব রকমের পরেই একটা গুরুত্ব দিতে হয়, শুধু একটা জিনিস অনেক ভালো হলেই তো হবে না, তাই না? সব কিছুতেই তোমার একটা সমন্বয় ঘটাইতে হবে।
3: যেমন নারকেল গাছে মাইট লাগে, তো মাইটের জন্য আপনি ই করবেন, একটু মাকড়নাশক দিতে হবে, অ্যাসিড লাগে যে সাদা মাছি, এটার জন্য একটু স্প্রে দিতে হবে। উপজেলাতে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আছে, কৃষি অফিসার আছে, জেলার কর্মকর্তাদের কাছে গেলেও তারা পরামর্শটা দিয়ে দেবে একদম ফ্রি অফ
1: মোবাইলে ফলের চেহারা তুলেও তো অনেকে দেখাচ্ছে যে এই এই সমস্যা, সে হয়তো মুখে ভালোভাবে বলতে পারছে না কিন্তু ছবিটা তুলে দেখাইলে তো ওনারা অনেক পরামর্শ দেন, অনেক অনেক সহযোগিতা করেন। সবচেয়ে বড় যেটা বিষয় যে তোমাকে কিন্তু গাছ লাগায় নির্বিকার হয়ে বসে থাকলে চলবে না, হ্যাঁ, তোমাকে ওর মধ্যে মনোযোগ দিতে হবে, আন্তরিকতা থাকতে হবে, শ্রম দিতে হবে, এতগুলো জিনিস একসঙ্গে সমন্বয় হলে তারপরে তুমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।
3: একটা নারকেলের দাম এখন 150 টাকা, কিংবা একটা আমের দাম যদি হয় সেটাও 150 পর্যন্ত যাচ্ছে, তো সেটা গুরুত্বপূর্ণ,
1: অবশ্যই গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, আমরা শুনলাম, আরো শুনবো ভাইয়ের কাছ থেকে। আমরা এই তোমরা ইয়ে জানো তো ওই যে কৃষি কার্ড,
4: হ্যাঁ কৃষি কার্ডের কথা তো জানি,
2: তারপর একটু শুনলি তো অসুবিধা নাই, ভালো হয়,
1: হ্যাঁ প্রত্যেক দিন শুনে শুনে যদি তোমরা আর একটু আগাও, আসলে প্রয়োজনীয়তা আছে, এবং তোমরা জানি না শুনিনি তো পারি না তো ওরকম বলবা না,
4: তাই না? সম্পর্কে
1: তোমরা দক্ষ হও, হ্যাঁ তা এ চলো আমরা এবার কৃষি কার্ড সম্পর্কে একটু শুনে আসি।
5: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ

0: কাছে জানতে চাইবো সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যেই মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোনো কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে।

0: এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।

0: অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, আসলে
1: জানলে তো হবে না সেই মতো কাজও
0: না, কাজ তো যে মাথার তো একেবারে
1: সুন্দর, নিজেকে যদি আধুনিক করতে চাও, সরকারের কাছ থেকে সুবিধা নিতে চাও, তাহলে কিন্তু এইগুলো তোমাকে করতে হবে, জানতে হবে।
0: আমি যদি কাট না করি, আমার যদি ওই আইডি সম্পর্কে ধারণা না থাকে, তাহলে
1: তো এগুলো হবে না, সেই আর কি। হ্যাঁ, সরকারের সব রকম আন্তরিকতা আছে, তোমাদের প্রতি তার নজর আছে, এটা আস্তে আস্তে ধাপে ধাপে হবে সেটাও বলা হচ্ছে, শুধু তোমাদের ইচ্ছা আগ্রহ আন্তরিকতা মনোযোগ অনেক বেশি থাকতে হবে। হ্যাঁ, তা না হলে কিন্তু তোমরা এই এই জায়গাটাতে কোনো সাফল্য আনতে পারবে না। হ্যাঁ, ওই আগে যেরকম ছিলে এখনো সেরকম, হচ্ছে না, হবে না, হলো না, এসব বলবে না, ঠিক আছে? হ্যাঁ, তা এই আসলে আমরা নিজেরাই যদি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করি,
0: ভাগ্যের পরিবর্তন নিজেদেরই
1: করতে হয়, এটাই নিয়ম। তো এবার আমরা পবিত্র কোরআনের বাণী একটু শুনি। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সূরা ফুরকান আয়াত 63। এখন আমরা আসরের নামাজের আজান ও দোয়াটা শুনব, তারপর আবার আমরা
0: অনুষ্ঠানে ফিরে আসবো।

أشهد أن لا إله إلا الله.

0: المدن الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কোরআন সুরা আল ইমরান আয়াত 103।

0: তো আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে আসলাম। তবে এইটা কিন্তু আমি দেখি আজকাল, যে ভাইয়া ভালো বলতে পারবেন, যে লোকের মধ্যে কিন্তু ফল খাওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে,
1: এক্স্যাক্ট বলেছেন,
0: তাই না? আর মানুষ কিন্তু এখন অনেক সচেতন,
2: না ভাই, এখন মানুষ বুঝতে পারছে যে ফলই বল,
0: এখন কিন্তু মানুষের একটু
2: ফল খালি যে মানুষের একটু বল হয়,
3: তাই না? যে তোমার দিকে বোঝা যায় টসটস করে,
2: টসটস, আমি তো বুঝো না আমার কি নাই, যে ভাইজান কলো না, তাল তামরা বিয়ারা লেবু আমার সব
1: ফল গাছও গিফট করা যায়,
0: যাই তো এই যে যখন আমরা হসপিটালে যাই কাউকে দেখতে, আজকাল কিন্তু আর হরলিক্স নেওয়ার নিয়ম নেই,
1: ফল নিয়ে যাও,
0: এখন ফল নিয়ে যাওয়াই কিন্তু বেস্ট, তাই না? এই বিশেষ করে ধরেন এই যে ডেঙ্গুতে দেখলেন সবাই কিন্তু ওই যে আমাদের দেশি মালটা এরপরে কিন্তু খুব জোর দিচ্ছে, তাই না?
1: ডাব, এবং আমাদের কোন এক স্যার বলেছিল যে আমি প্রতিদিন এরকম মানে প্রতি মাসে যে টাকাটা খরচ করবো ফলে কিংবা ওষুধ খরচ হবে, এটা আমরা হিসাব করে নিয়ে যে প্রতিদিন আমি ফল কিনে নিয়ে বাড়ি
2: যাবো।
0: কিন্তু অনেক সময় দেখা যায় কি, মানুষ দীর্ঘদিনের একটা অভ্যাস ছাড়তে পারে না, তাই না? ধরেন একটা বড় পেয়ারা খাইলে আমরা যেভাবে উপকৃত হই, এটা তো সাধারণ মানুষ অনেক সময় বুঝতেও পারে না, তাই না? তবে আগের থেকে মানুষের খাদ্যাভ্যাস
2: পাল্টে গেছে
1: অনেক। আরেকটা হলো কি জানেন, মানুষ আসলে জমায় কিন্তু ভক্ষণ করে কম অনেক ক্ষেত্রে, কিন্তু মনে করে যে হ্যাঁ আমি এই পর্যন্ত জমিয়ে তারপরে খাবো বা এটা করবো, হ্যাঁ, কিন্তু সে তাকে আর সময় দেওয়া হয় না, আমাদের লার্নিং
3: ফল
1: যে মৌসুমের যে ফল তা খাওয়া উচিত,
2: ভালো ধরে গান গান দেই,
4: গান তো কেন গাবো, হয় গান কেন গাবো, তাই যে
0: একটু শর্টে গাইতে হবে, আমরা ফোন ধরবো,
4: হয় আমি ছোট্টরে ছোট্টরে গাবার একদম গানটা ওই যে কর্মের ফল, তাই
0: হ্যাঁ ঠিক আছে।

কিসি ঘাম আর শিকারও বহিশাল আমি এনি বসে যোগ করতেছি আমার কর্মের ফল। এই গানটা বাঁধিলাম বাড়ি বসে তখন ১৯৯৬

আমার কর্মের ফল তো নিতে হবে নে, দেখতি তো পাচ্ছ আরো দেখতি পাবানে, আমি কোন দোষে কি পুয়াছি বুঝবানে, কতি পারবানে।

চুরে দিছি সাজা নিয়ে সংসার, খালি কিরাম ওইরাম বুদ্ধি ছিল আমার। আমি জন্মে জন্মে কষ্ট পাবো যদি না হয় এর বিচার। কারু ভাঙিয়ে চুরে দিছি সাজা নিয়ে সংসার, তালে কিরাম ওইরাম বুদ্ধি ছিল আমার। আমি জন্মে জন্মে

হাবলা ক্যাবলা গে ফেলায় ফেরায়, ক্ষতের ফহির বানাইছি সহির জল ধরায়, কারু একদম পাগল বানাই দিছি সেরায় ভেরায়। জানতাম না দেহিছে উপরালায়, গোপনে করিছি কত কল, আমি এনি বসে যোগ করতেছি আমার কর্মের ফল।

0: এনি বসে যোগ করতেছি আমার কর্মের ফল।
1: ঠিকই কইছো, যার যার কর্মের ফল তারই বুঝতে হবে।
2: সেই
1: তাফা, হ্যাঁ ওই যে ফোনের কথা কইছেন, দেন কোটি কোটি ফোন একটা চলে।
2: আচ্ছা আচ্ছা, ধরো ধরো শিগগিরই।
1: হ্যালো,
2: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
1: হ্যাঁ জুয়েলানা ভাই, কোন কি জানতে চান?
2: প্রশ্নটা বলেন,
1: প্রশ্ন কি করতে চান, কি জানতে চান? পেঁপে গাছ আছে কিন্তু পেঁপে বড় হচ্ছে না,
3: অথবা ওই যেখানে লাগাইছেন সেটা তার নিচে কোন ওই ইট বালু খোয়া সব পড়ে আছে
2: কিনা?
3: বালু মাটিতে কিন্তু পেঁপে, একদম বালু মাটি হলে কিন্তু হবে না, বালি কিংবা ওর নিচে ইট খোয়া আছে কিনা এগুলো ব্যাপার। আরেকটা হলো যে পেঁপে ধরেছে, এখন যদি খাবার দাবার না দিয়ে থাকেন সার পানি, তো এখন একটু দেন, একটু গোড়া থেকে এক দেড় ফুট দূর থেকে
2: ইউরিয়া দিয়েছিল।
3: শুধু ইউরিয়া দিয়েছিলেন? শুধু ইউরিয়া না, আপনি একটু টিএসপি দেন গাছ ভেদে। আমার কাছে মনে হচ্ছে যে কত ফুট গাছটা
1: লম্বা, কতটুকু?
3: আচ্ছা, ছয় সাত। আপনি 50 গ্রাম ডিএপি দেবেন, তারপরে এরকম 50 গ্রাম পটাশ সার দেবেন, জিপসাম দেবেন হলো 30 গ্রাম, তারপরে বোরন দেবেন এরকম 10 গ্রাম, তারপরে হ্যাঁ এই তিন চারটে মিলিয়ে দস্তা দেবেন 20 গ্রাম, এরকম মিলিয়ে আপনি দস্তা একটু আলাদা দিন আর বাকিগুলো মিশায়ে আপনি গাছের গোড়া থেকে, হ্যাঁ গাছের গোড়া থেকে অন্তত এক দেড় ফুট দূরে একটু রিং করে হোক বা একটু মাটি আলগা করে হোক, সেটা
2: ঝুরঝুরে করে দিয়ে,
3: কিংবা এই ডোজটা দুই ডোজে দিন, 25 দিনের 10-15-20 দিন, 15-20 দিন ব্যবধানে দুটো ডোজে দিন।
2: আচ্ছা আচ্ছা, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ বলেন দাদা, আপনার প্রশ্নটা
4: বলছি, বেল গাছে আঠা ধরছে কেন? বেল হইছে 8-10টা নতুন গাছ,
1: বেল গাছ দিয়ে আঠা ধরতেছে,
2: বেল হইছে কিন্তু আঠাটা ঝরছে আর কি, এটা কি কোনো একটা?
3: আপনি বোর্দো মিক্সচার দেন একটু, বোর্দো মিক্সচার বানাবেন কি করে, এটা ছত্রাকনাশক, তো সেটা হলো বানাবেন হলো এই যে পান খাওয়া চুন, পাথরে চুন যেটা আমরা দোকানতে মুদির দোকান থেকে নিই, এই পাথরে চুন 100 গ্রাম, আর হলো 100 গ্রাম তুতে, আর 10 লিটার পানি, তাপ 10 লিটার পরে দরকার হবে না, একটা বেল গাছ যেহেতু, সেক্ষেত্রে পানি যেমন কমায় দেবেন, 4 ভাগের 1 ভাগ দেবেন নেবেন, কিংবা 5 ভাগের 1 ভাগ, ও চুন আর তুইতেও 5 ভাগের 1 ভাগ কিনবেন, কিনে চুন তুইতে আলাদা গুলিয়ে ওর ভিতরে মিশায় স্প্রে দেবেন, অথবা হ্যাঁ অথবা আরেকটা হলো যে কপার অক্সিক্লোরাইডের যে ছত্রাকনাশক পাওয়া যায় বাজারে, সেটা কিনে একটু স্প্রে দিয়েন।
2: আচ্ছা শুনলেন তো।
1: হ্যালো,
2: হ্যাঁ ভাই, কে কোথা থেকে বলছেন? আচ্ছা বলেন আপনার প্রশ্নটা।
3: বাড়ি 12 লাগান, বাড়ি 12 বিটি বেগুন লাগানো যাবে?
1: হ্যাঁ বাড়ি 12 লাগাতে বলছি।
3: এখন চারা দিতে পারেন, বিটি বেগুন 4 লাগান, ওটা গোল গোল বেগুন হয়, বড় বেগুন হয়, আর বাড়ি 12 এর লাউ বেগুনও বলে, এবং এর দুটোই তো কেজি হবেই বা তিনটেই তো কেজি হলেও সুন্দর হবে তখন সাইজ, এই দুটোর মধ্যে লাগান।
1: কয় ফিট অন্তর অন্তর লাগাবে?
3: 3 ফিট মিনিমাম।
2: আপনি একবার চেষ্টা করে দেখুন, মনে হয় ভালো ফল পাবেন,
3: মিনিমাম 2 হাত অন্তর তো অবশ্যই, আরো একটু বেশিও হতে পারে।
1: হ্যালো,
4: হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
4: আমি জাহিদ বলছি, খুলনা লবঙ্গপুরা থেকে।
2: আচ্ছা বলেন ভাই, কি জানতে চান?
4: আমার কিছু পেঁপে গাছ লাগানো ছিল, হাইব্রিড পেঁপে গাছ বলে আনছিলাম,
2: কিন্তু
4: ওগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে ফুল হয়ে গেছে,
5: মাঝে উপর থেকে যেখানে সবুজ শেষ ওখানে ফেলে দিছিলাম, কিন্তু কোনো অগ্রগতি হয়নি।
3: পেঁপে গাছের আসলে বলে যে 60-62 প্রকার ফুল হয়, অনেক ক্ষেত্রে পুরুষ ফুলও অর্থাৎ উভলিঙ্গ ফুল হয়, স্ত্রী ফুল হয়, স্ত্রী পুরুষ উভলিঙ্গ ফুল হয়, মানে বললাম তো 65 ফুল হয়, 65 প্রকার। তো এখন যদি না হয় মেরে দেয়া ছাড়া উপায় নেই, তবে কিছুদিন দেখতে পারেন যে ওই পুরুষ ফুলে অনেক ক্ষেত্রে স্ত্রী ফুল ধরে বা উভলিঙ্গ ফুল ধরে।
2: একটু হাত পরাগায়ন করার কি কোনো,
3: হাত পরাগায়ন করতে পারেন তবে খুব কাজ হয় না, কারণ এর একটা এর যে পেডিগ্রি অর্থাৎ পিতামাতা থেকে যে বিষটা আসছে তার মরফোলজি বা তার ক্যারেক্টার এরকম একটা জিনোটাইপিক যে চরিত্র এটা
2: হেরিডিটি
3: বংশগত, তো সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে
1: হ্যালো
3: ভালো জাতের বীজ কিনবেন।
1: ও আচ্ছা, শুনেন ভাই আমাদের সময় তো নাই আর ফোন নিতে পারতেছি না,
2: তো আমরা শুনলাম আসলে এক একজনের এক এক সমস্যা, আমরা সমাধান দিতে পারবো আশা করি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্তই, চলো সবাই বাড়ি যাই।
1: হ্যাঁ চলো তাহলে,
2: আল্লাহ হাফেজ।
6: চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হলো। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
7: আসসালামু আলাইকুম, 5 PM, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই ফারাত আবাসুম তানিশা। Prime Minister Tariq Rahman is now in New York of the United States to attend the 81st session of the United Nations General Assembly. A Turkish Airlines flight carrying the Prime Minister, his wife Dr. Zubaida Rahman, and members of his entourage landed at John F. Kennedy International Airport at 6:20 PM New York time on Monday after a stopover in Istanbul. Prime Minister's Deputy Press Secretary Jahidul Islam Roni told this to Bangladesh Shangbad Shanstha. Permanent representative of Bangladesh to the United Nations, Irene Jubaida Khan, and Bangladesh Ambassador to the United States, Tariq Muhammad Ariful Islam, received the Prime Minister at the airport. A motor carriage then escorted Tariq Rahman to the Hyatt Grand Central New York, where he will stay during his visit. BNP leaders and activists and members of the Bangladeshi expatriate community gathered outside the airport and along the roads leading to the hotel, carrying banners, posters and festoons and chanting slogans to welcome the Prime Minister. Tariq Rahman is scheduled to deliver his address in Bangla to the UNGA on September 24. According to the program schedule, the Prime Minister's engagements will begin on September 22 with a welcome breakfast hosted by UN Secretary-General Antonio Guterres for heads of state and government and their spouses at the UN headquarters. He will then attend the opening session of the 81st UNGA and hold a series of bilateral and courtesy meetings, including Turkish President Recep Tayyip Erdogan, Bhutanese Prime Minister Shirin Tobge, World Bank Group President Ajoy Banga, and Haitian Prime Minister Alex Didier Fils-Aime. The Prime Minister will also meet UN Secretary-General Special Envoy on Myanmar, Julie Bishop, European Council President Antonio Costa, UN High Commissioner for Refugees Barham Salih, UN High Commissioner for Human Rights Volker Turk, and Meta Platform's Chief Global Affairs Officer Joel Kaplan. In the evening, he and his wife will attend a reception hosted by the US President for heads of state and government and their spouses. President Mirza Fakhrul Islam Alamgir has stressed the need to prioritize technology, engineering and technical education to equip young people with skills suited to employment opportunities at home and abroad. He said this when a delegation led by Vice Chancellor of Pabna University of Science and Technology Professor Abul Hasnat Muhammad Shamim paid a courtesy call on him at Bongo Bhavan today. During the meeting, the PUST Vice Chancellor apprised the President of the University's overall activities. The president said the quality of education must be improved in line with the rapidly changing world and students of the country must move forward. Information and Broadcasting Advisor Dr. Zahidur Rahman has said the government has decided to adjust fuel subsidies to maintain the balance of the country's limited resources. He said this

0: decision was taken to address the factors such as rising fuel prices in the international market, the need to conserve foreign currency, the risk of fuel smuggling to neighboring countries, and the requirement for equitable budget distribution across sectors like healthcare and social safety net programs. The advisor made the remarks at the weekly press briefing held at Press Information Department Conference Room today. Cricket and India clinched the women's cricket gold medal at the 2026 Asian Games in Japan, defeating Sri Lanka by 147 runs in the final. Batting first, India scored 216 for 3 in their stipulated 20 overs. Chasing the target, Sri Lanka could only manage 69 for losing all wickets in 20 overs. Meanwhile, Bangladesh women's teams have lost to Pakistan by 31 runs in the third place playoff at the Asian Games. Batting first, Pakistan scored 145 for 8 in their stipulated 20 overs. In reply, Bangladesh managed to score 114 for 7 in their stipulated 20 overs. Dhaka Meteorological Office says the depression over West Central Bay and adjoining Northwest Bay moved west-northwestwards and now lies over the same area at 6 a.m. today, about 765 kilometers southwest of Chattogram, 735 kilometers southwest of Cox's Bazar, 620 kilometers southwest of Mongla, and 630 kilometers southwest of Paira. It is likely to move west-northwestwards and intensify into a deep depression during next 12 hours. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay, and adjoining coastal areas of the country. Maximum sustained wind speed within 44 km of the depression center is about 40 km per hour, rising to 50 km per hour in gusts or squalls. Sea will remain moderate near the depression center. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla, and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Finally, weather and forecast. Valley Till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary southeast easterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Pabna, Kushtia, Faridpur, Joshur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar, and Sylhet. River posts in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি সৈয়দা জামিলা আখতার। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক অর্থনীতি, বাণিজ্য ও আর্থিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানি ও তার বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। আজ ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় গভর্নর ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। বৈঠকে বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণ, আন্ত সীমান্ত ডিজিটাল পেমেন্ট এবং এ বিষয়ে ভারতের অভিজ্ঞতা ও সম্ভাব্য কারিগরি সহযোগিতা নিয়েও আলোচনা করা হয়। গভর্নর বাংলাদেশে বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। চলতি অর্থবছরের জুলাই থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত দেশে 7.819 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। গত অর্থবছরের একই সময় এসেছিল 6.803 বিলিয়ন ডলার। এর ফলে এক বছরের ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 14.9%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী শুধু 20 সেপ্টেম্বর একই দিনেই 117 মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে রেমিটেন্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে, যা দেশের বৈদেশিক খাত এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে সহায়তা করছে। আগামী 28 সেপ্টেম্বর থেকে আত্মসাতকারী 5 ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া শুরু করবে ইনভেস্টর প্রোটেকশন ফান্ড IPF। আজ রাজধানীর DSE ভবনে এক সংবাদ সম্মেলনে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম জানান, 5 ব্রোকারেজ হাউসের 17,332 জন বিনিয়োগকারী তাদের পুরো পাওনা ফেরত পাবেন। অর্থাৎ প্রায় 97% বিনিয়োগকারী সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

0: এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রায় 37.6 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে, তবে কিছুটা বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 385টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 103টির, কমেছে 227টির এবং অপরিবর্তিত ছিল 55টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 10 পয়েন্ট কমে অবস্থান করছে 5,540 পয়েন্টে। ডিএসইতে 791.48 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 788.70 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.50, ক্রয় 122.50, ইউরো বিক্রয় 143.15, ক্রয় 140.56, পাউন্ড স্টার্লিং বিক্রয় 166.96, ক্রয় 163.93, সৌদি রিয়াল বিক্রয় 33.11, ক্রয় 32.45, দিরহাম বিক্রয় 33.80, ক্রয় 33.19, কুয়েতি দিনার বিক্রয় 403.90, ক্রয় 396.51, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.32, ক্রয় 95.55, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.47, ক্রয় 29.89 এবং থাই বাত বিক্রয় 3.73, ক্রয় 3.66। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। পরিচালনায় মোহাম্মদ জিল্লুর রহমান।
2: দূরেরও কাছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পথে একটি গুরুত্বপূর্ণ টপিক ন্যারেশন নিয়ে। শুরুতে পরিচয় করব।
3: আমি মোহাম্মদ সিফাত খান দীপ্ত।
4: আমি মোহাম্মদ রিজওয়ান আহমেদ অর্ক।
2: ধন্যবাদ দীপ্ত এবং অর্ককে আজকে আমাদের সাথে থাকার জন্য। শিক্ষার্থীরা, আমরা শুরু করছি আজকের আলোচ্য বিষয় ন্যারেশন। হোয়াট ইজ ন্যারেশন? ন্যারেশনটা আসলে কি? প্রথমে অর্ক বলতো, ন্যারেশনটা কি?
4: ন্যারেশন হলো কোন বক্তার কথাকে প্রকাশ করার পদ্ধতি।
2: ধন্যবাদ অর্ককে। অর্থাৎ বক্তা কিছু বলবেন, বলছেন বা বলেছিলেন, এই যে তার কথাটাকে প্রকাশ করার যে ভঙ্গিটা, সেটা হচ্ছে ন্যারেশন। আমরা সাধারণত দুইভাবে ন্যারেশনকে প্রকাশ করে থাকি। একটি হচ্ছে ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি, আরটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। আমরা শুরুতেই আলোচনা করছি ডিরেক্ট স্পিচ নিয়ে। বক্তা যেটা বলছেন, যখন সে কথাটা আমরা হুবহু বলি, প্রকাশ করা হয়, সেটাকে আমরা বলবো ডিরেক্ট স্পিচ। অর্থাৎ When the exact words of the speaker are repeated, it is called direct speech. যেমন আমরা যদি বলি, the boy said, I am happy. The boy, এখানে speaker হচ্ছে the boy, said, কিছুটা বলেছিল, সেটা কি বলেছিল? I am happy. এখানে the boy said এ যদি আমরা দেখি, said, said হচ্ছে reporting verb. এরপর দ্বিতীয় অংশ যেটা বলা হলো, আই এম হ্যাপি, এটা তার বলা অংশ, এটা হচ্ছে রিপোর্ট স্পিচ। তাহলে যদি আমরা এটাকে এভাবে বলি যে বক্তা যা বললেন সেটাই আমরা তার মতো করে যদি বলি যে দ্য বয় সেড আই এম হ্যাপি, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এবার আমরা আলোচনা করব ইনডিরেক্ট স্পিচ। এটা হচ্ছে বক্তার বক্তব্য যদি আমরা আমাদের ভাষায় প্রকাশ করি, সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ হোয়েন দ্য স্পিকার্স ওয়ার্ডস আর রিপোর্টেড উইদাউট ইউজিং দ্য এক্সাক্ট ওয়ার্ডস, ইট ইজ কল্ড ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট একটা যদি বলি আমরা, রাহিম সেড আই এম হ্যাপি। এখন অর্ক, তুমি যদি তোমার মতো করে বল, তাহলে কি বলবা?
4: রাহিম সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি।
2: রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। রাহিম সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। এবার আমরা কিছু রুলস নিয়ে আলোচনা করি। প্রথম কাজটা হচ্ছে চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব। ওই যে বললাম আমরা শুরুতে রিপোর্টিং ভার্ব প্রথম অংশে সেটা চেঞ্জ করব, যেটা আমরা এক্ষেত্রে সেড টু চেঞ্জ হয়ে কি হয় দীপ্ত বলো তো?
3: সেড টু চেঞ্জ হয়ে টোল্ড হয়।
2: থ্যাংক ইউ। সেড টু চেঞ্জ হয়ে টোল্ড হয়। দীপ্ত তুমি একটা এক্সাম্পল বলো ডিয়ার স্পিচের।
3: হি সেড টু মি আই এম ইয়োর ফ্রেন্ড।
2: থ্যাংক ইউ, বেশ ভালো বলেছ। হি সেড টু মি আই এম ইয়োর ফ্রেন্ড। শিক্ষার্থীরা যারা দূরে বসে শুনছ খেয়াল করো, হি সেড টু মি এখানে হি হচ্ছে স্পিকার, মি হচ্ছে লিসনার। সেড টু সেড যেটা এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর যেটা বলা হলো আম ইয়োর ফ্রেন্ড, এই যে এই অংশটা হচ্ছে রিপোর্ট স্পিচ। তাহলে যদি আমরা ইনডিরেক্ট বলি এটা কি বলবো অর্ক?
4: হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ মাই ফ্রেন্ড।
2: থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে অর্ক যেটা বললে এই যে সেড টুর পরিবর্তে টোল্ড, এটা চেঞ্জ হলো যেহেতু টেন্স অনুযায়ী। আর আরেকটা হচ্ছে দ্বিতীয় অংশে আই এম ইউর ফ্রেন্ড, যেটা এখানে আই, এটা আমরা আলোচনা করব। আই হচ্ছে ফার্স্ট পার্সন, সাবজেক্টকে ফলো করবে, স্পিকারকে ফলো করবে, সেক্ষেত্রে হিটা হি থেকে যাবে। আবার যদি টেন্স অনুযায়ী পরিবর্তন দেখি, মাঝখানে এম আছে, তার মানে এই অংশে আমাদের এম হচ্ছে চেঞ্জ হয়ে ওয়াজ হলো। এখানে আমাদের কানেক্টর ইউজ হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দ্যাট ইউজ করব। যেমন আরেকটা ডিরেক্ট আমরা শুনি, দ্য বয় সেড আই লাইক ফ্লাওয়ার্স। কানেক্টর ইউজটা আমরা যদি দেখতে চাই বা শুনতে চাই সেক্ষেত্রে দীপ্ত বলো কি হবে?
3: দ্য বয় সেড দ্যাট হি লাইকড ফ্লাওয়ার্স।
2: ভেরি গুড, যেটা বললে বেশ চমৎকার বলেছ। দ্য বয় সেড দ্যাট, এই যে দ্যাট বললে এটাই কানেক্টর। বুঝতে পেরেছো তোমরা শিক্ষার্থীরা?
3: জি স্যার।
2: অর্ক বলো তো এখানে যে দীপ্ত বলল হি লাইকড ফ্লাওয়ার্স, লাইট কেন ইউজ করলাম আমরা? প্রশ্ন তো লাইট ছিল, কারণ প্রথম অংশে আমাদের কি আছে দীপ্ত পারো বলতে?
3: সেইড আছে।
2: সেইড আছে, এটা পাস্ট ফর্ম আছে, রাইট? এই জন্য লাইক চেঞ্জ হয়ে পাস্ট ফর্মে হলো, কি হলো? লাইকড হলো। গুড। তো এই যে আমরা বলছি সেড দ্যাট হি লাইকড, আই ফার্স্ট পারসন, সাবজেক্ট দ্য বয়, চেঞ্জ হয়ে হি হলো, এই তো। এরপর আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেক্ষেত্রে একটা পরিবর্তন বেশ মনে রাখার মতো, সেটা হচ্ছে কানেক্টর ইউজটা হচ্ছে দ্যাট। এখন আলোচনা করছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইফ অথবা হোয়েদার আমরা ইউজ করব, সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমাদের ইয়েস নো কোয়েশ্চেন। আমরা সবাই চিনি ইয়েস নো কোয়েশ্চেন। একটা ডিরেক্ট স্পিচ আমরা শুনি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। অর্ক বলো,
4: হি সেড টু মি আর ইউ রেডি?
2: আচ্ছা, শিক্ষার্থীরা খেয়াল করো, হি সেড টু মি আর ইউ রেডি, এই যে সেড টু আছে, সেড পাস্ট ফর্মে আছে। তাহলে আমরা যে স্পিচে দেখতে পাচ্ছি আর ইউ রেডি, আর এটা চেঞ্জ হয়ে ওয়াজ হতে পারে, ওয়ারও হতে পারে, ডিপেন্ড করবে ইউ আসলে কাকে ফলো করছে। ইউ সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে, লিসেনারকে। তাহলে লিসেনার তো আমাদের আছে এখানে মি, সেক্ষেত্রে মিটা আমরা চেঞ্জ করে ফেলব, অর্থাৎ মি চেঞ্জ হয়ে আই হবে। তাহলে এখানে কি হচ্ছে আমাদের, হি সেড টু মি আর ইউ রেডি, হি আস্কড মি ইফ, এই যে বললাম ইয়েস নো কোয়েশ্চেন, সেটা এখানে আসলো ইফ অথবা ওয়েদার আই ওয়াজ রেডি। ডব্লিউএস কোয়েশ্চেনের ব্যবহারটা আমরা দেখি এখানে ডিয়ার স্পিচ। দীপ্ত বলো একটা এক্সাম্পল দাও।
3: হি সেড হোয়ার ডু ইউ লিভ।
2: ভেরি গুড, হোয়ার ডু ইউ লিভ, এই হোয়ার হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, দ্যাট ইজ কোয়েশ্চেন, কোয়েশ্চেন করছি এটা দিয়ে আমরা, কিভাবে হোয়ার, কোথায় থাকো তুমি। তাহলে এখানেও আমাদের কিন্তু আস্কড ব্যবহার করতে হবে, শিক্ষার্থীরা খেয়াল করতে হবে প্রশ্ন করার ক্ষেত্রে আস্কড। পাস্ট টেন্সে যেহেতু রিপোর্টিং ভার্ব আছে সেটা অনুযায়ী আমরা ব্যবহার করব। তো সেক্ষেত্রে যদি আমরা আবার খেয়াল করি যে সেটা হচ্ছে

0: He said, "Where do you live?" That means he asked, "Where?" খেয়াল করো এখানে আমাদের ইউ আছে, ইউ সেকেন্ড পারসন। যেহেতু এখানে অবজেক্ট আমাদের নেই, তাহলে আমরা এখানে আই আনতে পারি, ইউ আনতে পারি, হি আনতে পারি, দে আনতে পারি। তো আমরা এখানে যদি আই আনি, সেক্ষেত্রে আমি বলব হি আস্কড হোয়ার আই লিভড। তো শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু ক্লু আমরা ইউজ করতে পারি। দীপ্ত বলো কি কি হতে পারে ইউজ।
1: আম অর্ডারড, অ্যাডভাইজড, রিকোয়েস্টেড, ফরবিড।
0: থ্যাংক ইউ ভেরি মাচ দীপ্ত, বেশ ভালোই বলেছো। এখানে আমরা এখন দেখি একটা এক্সাম্পল ডিরেক্টে। অর্ক বলো,
2: দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ওয়ার্ক হার্ড।
0: ভেরি গুড। এখন আমি এটাকে একটু আগে যেটা দীপ্ত বললো ক্লু এর ব্যবহার করব। আগে দেখে নি রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে। এটা মূলত ফর্ম আছে সেড টু, পাস্ট ফর্মে, রাইট শিক্ষার্থীরা?
1: জি জি স্যার।
0: তাহলে এখন আমি এটাকে অ্যাডভাইস, পাস্ট ফর্মে অ্যাডভাইসড এটা ব্যবহার করব। পরামর্শ দিয়েছিলেন, দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু ওয়ার্ক হার্ড। শিক্ষার্থীরা খেয়াল করো, যারা দূরে বসে শুনছ, এই যে আমরা দ্য স্টুডেন্টসের পরে টু ব্যবহার করছি, কারণ আমাদের টু এর পর হচ্ছে আমাদের ভার্ব এখানে ইউজ করতে হবে। বেস ফর্ম দিয়ে শুরু করব। আর এখানটা বিষয় মনে রাখার মতো, ওয়ার্ক হার্ড এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু বেস ফর্ম দিয়ে শুরু হলো, তাই না শিক্ষার্থীরা?
1: জি স্যার,
3: জি স্যার।
0: এই জন্য আনসারটা দীপ্ত বড় কি হবে আনসারটা ইনডিরেক্টে?
1: The teacher advised the students to work hard.
0: Thank you very much. Change of tense. When the reporting verb is in the past tense, the tense usually changes. তার মানে past tense এ যদি হয় রিপোর্টিং ভার্ব, টেন্স সাধারণত চেঞ্জ হয়ে যায়। সেটা কিরকম হয়? প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট এ সিম্পল, পাস্ট এ পারফেক্ট, উইল থাকলে উড, শ্যাল থাকলে উড হবে। শিক্ষার্থীরা মনে রাখতে হবে উইল বা শ্যাল দুটার জন্যই উড হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। হি সেড আই প্লে ফুটবল। এখানে অর্ক তুমি দেখো তো, হি সেড আই প্লে ফুটবল, এই অংশে আমরা যে বলছি প্লে প্রেজেন্ট ফর্মে আছে, রাইট?
2: জি স্যার।
0: আচ্ছা, তাহলে এটা যদি আমরা ইনডিরেক্ট করি কি হবে অর্ক?
2: হি সেড দ্যাট হি প্লেড ফুটবল।
0: ভেরি গুড। যেহেতু প্লে প্রেজেন্ট সিম্পল আছে, আমি এটাকে পাস্টে সিম্পল করে দিলাম, প্লেট করে দিলাম। আরেকটা ভাবতে পারো তোমরা যে স্যার এখানে হি কিভাবে আসলো, রাইট? এই যে আই আছে আমাদের রিপোর্টের স্পিচে, আই এটা ফার্স্ট পার্সনটা ফলো করবে সাবজেক্টকে বা স্পিকারকে, এই জন্য চেঞ্জ হয়ে কি হলো হি হলো। দীপ্তকে বলছি একটা কন্টিনিউয়াস টেন্সে খেয়াল করো, শি সেড আই এম রিডিং, কি হবে ইনডিরেক্টে?
1: শি সেড দ্যাট শি ওয়াজ রিডিং।
0: ভেরি গুড। এবার আমরা উইল উড একটু খেয়াল করবো, মডাল ভার্বের এটা হচ্ছে অর্ক। হি সেড আই উইল হেল্প ইউ, কি হবে ইনডিরেক্টে?
2: হি সেড দ্যাট হি উড হেল্প মি।
0: ভেরি গুড। তার মানে আমরা এখানে হি সেড দ্যাট, সেড দ্যাট যেহেতু পাস্ট ফর্মে আছে ঠিক রাখলাম, উইল চেঞ্জ করে উড করলাম, রাইট?
2: জি স্যার।
0: আর এই যে আই আমরা একটু আগে বললাম, আই হচ্ছে ফার্স্ট পারসন, ফলো করবে স্পিকারকে হি, আবার হি আসবে। চেঞ্জ অফ প্রোনাউন্স, প্রোনাউন্স চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, যেটা আমরা একটু আগে বললাম, তারপর একটু বলে নিচ্ছি। দীপ্ত বলো আমার সাথে, যদি রিপোর্টিং স্পিচে ফার্স্ট পারসন থাকে, সেটা কাকে ফলো করবে?
1: রিপোর্টিং ভার্বকে।
0: রিপোর্টিং ভার্বের কোনটাকে?
1: সাবজেক্টকে।
0: সাবজেক্টকে, ভেরি গুড। অর্ক বলো, সেকেন্ড পারসন থাকলে?
2: স্যার, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে,
0: রাইট? শিক্ষার্থীরা যারা দূরে বসে শুনছে, অবশ্যই খেয়াল করতে হবে, থার্ড পারসন থাকলে ইউজুয়ালি আনচেঞ্জ, চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। যেমন হি সেড টু মি আই লাভ মাই কান্ট্রি, হি টোল মি দ্যাট, আমরা এতক্ষণ আলোচনা করছি এটাই। সেড টুর জন্য টোল আসবে, দ্যাট আসবে, আই ফার্স্ট পারসন, সাবজেক্টকে ফলো করবে, স্পিকারকে ফলো করবে, তাই না? হি হবে। লাভড মাই কান্ট্রি, এটাও সেম, যেহেতু সে বললো কথা, তাহলে সেই জন্য কি আসবে? হিজ কান্ট্রি আসবে। বুঝতে পেরেছো তোমরা?
1: জি স্যার।
0: এবার হচ্ছে কিছু চেঞ্জ অফ টাইম এন্ড প্লেস, ওয়ার্ডসের চেঞ্জ হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করবে এটা। দীপ্ত বলো, নাও থাকলে কি হবে?
1: নাও থাকলে দেন হবে।
0: টুডে,
1: টুডে থাকলে দ্যাট ডে হবে।
0: টুমরো,
1: দ্য নেক্সট ডে।
0: অর্ক বলো, ইয়েস্টারডে,
2: দ্য প্রিভিয়াস ডে।
0: লাস্ট নাইট,

0: Previous night.
1: Here.
0: There.
1: This.
0: That.
1: These.
0: Those.
1: Those. Thank you very much. Besh bhalo bolecho. Jodi eta example shunte chai amra, shekhetre bolte pari. Jemon, he said, I will go tomorrow. Indirectly, he said that he would go the next day. এখন আমরা একটু প্র্যাকটিস করি আমাদের প্যাসেজ ন্যারেশনের জন্য কিছু বিষয় আমাদের বুঝে রাখা দরকার। অ্যাসার্টিভ যুক্ত যদি প্যাসেজ দেখি আমরা, সেক্ষেত্রে ডেট স্পিচে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এ দুটোকে আমরা কানেক্ট করে এখন আনসার করব। প্যাসেজ যেহেতু আছে এই আকারে, ইনডিরেক্টে হবে দ্য টিচার টোল দ্য স্টুডেন্টস, যেটা আমরা একটু আগে প্র্যাকটিস করলাম, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা চেঞ্জ হবে না যেহেতু এটা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আমরা বলতেই পারি, ঠিক থাকবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা আমরা যদি বলি এটাও সেম থাকবে, অর্থাৎ শুধুমাত্র যুক্ত হবে টু দিয়ে। হি অ্যাডভাইস দেম টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। সেক্ষেত্রে আমরা সেট টুর জন্য টোল বললাম, আর ইউনিভার্সাল ট্রুথ হলে টেন্সে চেঞ্জ হয় না। আর আমরা একটু আগে পড়লাম ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে, সেক্ষেত্রে অ্যাডভাইস, প্রপোজ, রিকোয়েস্টেড, টোল্ড, এগুলোর সাথে অবজেক্ট, তারপর টু দিয়ে ভার্ব। যদি কোয়েশ্চেন টাইপের থাকে প্যাসেজ, ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত, সেক্ষেত্রে অর্ক বলবা, খেয়াল করো। দ্য ম্যান সেড টু দ্য বয়, হোয়ার আর ইউ গোয়িং, আরেকটা অংশ, হোয়াই আর ইউ ক্যারিং এ ব্যাগ, ইনডিরেক্ট কি হবে।
0: The man asked the boy where he was going and why he was carrying a bag.
1: Thank you. শিক্ষার্থীরা যারা দূরে বসে শুনছো আশা করছি বুঝতে পেরেছো এটা, অর্থাৎ আমরা দুটো অংশকে যুক্ত করলাম and দিয়ে, এটা প্যাসেজ নারেশন আনসার করার ওয়ে। অর্থাৎ দ্য ম্যান আক্স দ্য বয় এজ এ হোয়ার, এরপর কিন্তু খেয়াল করো তোমরা ইউ সেকেন্ড পার্সন ফলো করবে কাকে, অবজেক্টকে, দ্য বয় আছে জন্য হি হয়ে গেল। আবার দ্বিতীয় অংশে কিন্তু আর আছে, আর এর জন্য আমরা পাস্ট, যেহেতু কন্টিনিউয়াস টেন্স আমরা আগে বললাম, ওয়াজ হবে। কোয়েশ্চেন যে সেন্টেন্স থাকবে সেখানে আমরা আক্স ব্যবহার করব টেন্স অনুযায়ী। আর এখানে খেয়াল রাখতে হবে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত থাকলে সেটা অপরিবর্তিত থাকবে, তাই না শিক্ষার্থীরা?
2: জি স্যার।
1: আর যদি এটা না থাকে সেক্ষেত্রে যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন টাইপে থাকবে, তখন আমরা সেই অনুযায়ী ইফ অথবা হোয়েদার বসাবো। রিকোয়েস্ট যুক্ত যেকুল থাকবে প্যাসেজের ক্ষেত্রে, ডিরেক্টে দীপ্ত খেয়াল করো। দ্য পোর ম্যান সেড টু দ্য রিচ ম্যান, প্লিজ হেল্প মি। এখানে ধরো আমরা প্রায়টা যুক্ত করি, যদি যে দ্য ম্যান সেড টু দ্য রিচ ম্যান প্লিজ হেল্প মি, এরপর অংশ হতে পারে ডোন্ট ইগনোর মি, দুটোই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, দুটোকে অ্যাড করতে গেলে অ্যান্ড অ্যাড করতে পারে, যে আমাকে হেল্প করুন, আমাকে ইগনোর করবেন না। এখন পোর ম্যান বলছে, রাইট, এখন দ্য পোর ম্যান রিকোয়েস্টেড যদি অ্যাড করি আমরা কি বলবো, দ্য পোর ম্যান রিকোয়েস্টেড দ্য রিচ ম্যান, এরপর কি হবে দীপ্ত বলো?
2: টু হেল্প হিম অ্যান্ড ডোন্ট ইগনোর।
1: আচ্ছা, ডোন্ট যে অংশটা আছে না, এই অংশের জন্য তোমাকে আসলে আরেকটা অংশ ভাবতে হবে, কারণ রিকোয়েস্টেড দেওয়ার পর নট টু ইগনোর দিতে হবে, নট টু অ্যাভয়েড, নট টু ইগনোর, বুঝতে পেরেছো?
2: জি স্যার।
1: সেক্ষেত্রে আমাদের ডু নট দিলে আবার বাক্যটা আগের মতো হয়ে যাচ্ছে, তোমাদের খেয়াল রাখতে হবে নেগেটিভ আসলে সেখানে নট ইউজ করতে পারো, আরেকটা পারো চাইলে ফরবিড ইউজ করতে পারো নিষেধ করার ক্ষেত্রে, বাট এখানে হচ্ছে যেহেতু না করা অর্থে ইউজ করো তখন নট টু। লাইক হতে পারে যে দ্য পোর ম্যান রিকোয়েস্টেড দ্য রিচ ম্যান নট টু ইগনোর হিম, বুঝতে পারছো? কমান্ড যদি হয় সেক্ষেত্রে একটা বিষম রাখতে হবে, দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার্স মার্চ ফরওয়ার্ড। মার্চ ফরওয়ার্ড বলতে আসলে সামনের দিকে, এখন এখানে ক্যাপ্টেন অর্ডার করলেন, দ্য ক্যাপ্টেন অর্ডার দ্য সোলজার্স টু মার্চ ফরওয়ার্ড। এখন মার্চ করার ক্ষেত্রে যেহেতু অর্ডার, এটা আমরা দিতেই পারি, ঠিক আছে? আর অবশ্যই খেয়াল করতে হবে টু এর পরে ভার্ব লাগবে। আমাদের বর্তমান যে নতুন করে যে আপডেটেড ভার্সন সিলেবাস, আমরা আগে নবম দশম শ্রেণীতে প্যাসেজ ন্যারেশন ন্যারেশন থাকতো আলোচ্য বিষয়, এবার কিন্তু নেই। এবার আমরা অষ্টম শ্রেণীতে যুক্ত করেছি প্যাসেজ ন্যারেশন, আর সপ্তম শ্রেণীতে ন্যারেশন আছে। তো তোমাদের জন্য আমার যেটা পরামর্শ, অবশ্যই প্যাসেজ দেখে প্র্যাকটিস করবে, আর প্যাসেজ থেকে প্রথমে যেটা করতে পারো, এটা একটা গুড টেকনিক, তুমি বাসায় প্র্যাকটিসের সময় বাক্যগুলোকে আলাদা করে করে যেভাবে আমরা বললাম প্র্যাকটিস করবে, তারপর এখানে যে কানেক্টর আমরা বলি নতুন করে যুক্ত করা, সেটা যুক্ত করতে পারো। তো আমরা সেরকম একটা প্র্যাকটিস করি। দ্য ওল্ড ম্যান সেড টু দ্য বয়, হোয়াই আর ইউ ক্রাইং, ডু নট ওয়েস্ট ইউর টাইম, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড। খেয়াল করেছো বড় একটা অংশ কিন্তু, তাই না?
0: জি স্যার।
1: তো এটা

0: হচ্ছে দেখতে বলো।
1: দ্য ওল্ড ম্যান আস্কড দ্য বয় ওয়াই হি ওয়াজ ক্রাইং। হি অ্যাডভাইজড হিম নট ওয়েস্ট টু হিজ টাইম। হি অলসো অ্যাডভাইজড হিম টু ওয়ার্ক হার্ড অ্যান্ড সেড দ্যাট হি উড সাকসিড।
0: আচ্ছা, বেশ ভালো বলেছো। দ্য ওল্ড ম্যান আস্কড দ্য বয় ওয়াই হি ওয়াজ ক্রাইং, কারণ এই অংশে আমরা খেয়াল করলাম সেকেন্ড পার্সন ছিল, অবজেক্টকে ফলো করলো। এরপর নেক্সট অংশে আবার সেন্টেন্সের কমান্ড চেঞ্জ হয়ে গেল, ইনভার্টেড সেন্টেন্স, ডু নট ওয়েস্ট ইউর টাইম, একটু আগে বললাম ডু নট, নট টু, তাই না? সেই জন্য কি আসলো, হি অ্যাডভাইসড হিম নট টু ওয়েস্ট। নিশ্চয় তোমরা খেয়াল করেছো এটা। আবার দেখো পরের অংশে নর্মালি বললো ওয়ার্ক হার্ড, তাহলে কি হবে এখানে, হি অলসো অ্যাডভাইসড হিম টু ওয়ার্ক হার্ড। আবার খেয়াল করো পরের অংশে সে বললো যে ইউ উইল সাকসিড, দ্যাট মিন্স সেড দ্যাট হি উড সাকসিড, তার মানে সে যে এখানে সাকসিড বললাম, তার মানে এখানে উইল আসছে, উড বসছে, তাই না শিক্ষার্থীরা?
1: জি স্যার।
0: শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, আশা করি তোমরা সবাই বেশ ভালো বুঝতে পেরেছো, সবাই ভালো থাকবে।
2: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকির মাহমুদ। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমাদের এখনকার অধিবেশনের উপস্থাপনায় রয়েছি আমরা কজন, ফাতেমা আফরোজ সোহেলি এবং আমি নওশিন ফারহান নূর। প্রকৌশল সহযোগিতায় আমাদের সাথে রয়েছেন ইফতেহাজ আহমেদ, নাসরিন আক্তার, মোহাম্মদ রাসেল খান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে আছেন হাসিনা পারভিন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা।
3: Hello dear listener, welcome to our English learning program Let's Speak English. Here I am your presenter Aisha Siddiqa, and today we are going to enjoy an interesting conversation session between two friends about dreaming big and starting small. Yes dear listener, today we'll hear from two friends as they talk about their dreams, goals, small steps they are taking to achieve those dreams, the challenges they have faced and their plan for the future. Today I am joined by two wonderful guests. First we have Zumaina Mahniara Rahman and alongside her another guest, Rabia Bosri. Thank you Zumaina and Rabia for joining our today's program. In today's program we will listen to our friend Zumaina and Rabia as they are sharing their dreams, discuss their daily efforts, talk about their past experience and explain how small steps can help them achieve their big goals. So stay with us as we dive into a conversation, and don't forget to grab a pen and paper as you might learn some useful English grammar from their conversation.
4: Hello Rabia, how are you today?
5: Hello Zumaina, I am fine. How about you?
4: I am doing well. I am thinking about my future goals these days.
5: That's wonderful. What is your biggest dream?
4: My biggest dream is to become a successful writer and inspire people through my writing. What about you?
5: My dream is to become a skilled entrepreneurship and start my own business someday.
4: That's a great dream. When did you first start thinking about becoming an entrepreneur?
5: I started thinking about it when I was a student. I saw many successful entrepreneurs and become interested in business.
4: That's interesting. What have you done to move closer to your dream?
5: I have started by learning basic business skills. I also read books, watch educational videos and practice communicating with people.
4: That's a smart approach. I believe we should dream big, but we should also start small.
5: I completely agree. Big dreams cannot be achieved in one day. We need to take some steps every day.
4: What small steps are you taking for your future?
5: I'm improving my English learning about business and saving a little money every month.
4: That's excellent. Last year, I was afraid of sharing my writing with others.
5: Really? What happened then?
4: I wrote several short stories, but I did not show them to anyone because I was afraid of criticism.
5: How did you overcome that fear?
4: I started by sharing one short story with a close friend. My friend encouraged me and gradually I became more confident.
5: That's a great example of starting small. Sometimes one small step can give us the courage to take a bigger step.
4: Exactly. What challenges have you faced?

0: own book and encourage young people to believe in themselves.
1: I hope both of us will achieve our dreams one day.
0: I believe we will, but we must work hard and stay patient.
1: Absolutely. Every big achievement begins with a small step.
0: Let us always remember, dream big, start small, and never give up.
1: I completely agree. Believe in yourself and keep moving forward.
0: What an inspiring idea.
1: Yes, our dream may be big, but our first step can be very small.
0: Thank you for sharing your thoughts, Rabia.
1: Thank you to Zumaina. It was wonderful talking to you.
2: Thank you, Zumaina and Rabia, for your wonderful conversation regarding our today's topic. Dear listener, আজকে আমাদের টপিকটি ছিল Dream Big, Start Small. অর্থাৎ আমরা হচ্ছে অনেক স্বপ্ন দেখবো বড়, কিন্তু আমরা ছোট থেকেই শুরু করব। সো কনভার্সেশনের শুরুতেই আমরা হচ্ছে দুইজন শিক্ষার্থী ছিল, সেই শিক্ষার্থীদের তাদের কিছু স্বপ্ন নিয়ে তারা আলোচনা করছিল এবং তাদের এই কনভার্সেশনে আমরা কিছু প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পারফেক্ট টেন্স, ফিউচার টেন্স সম্পর্কে জানলাম এবং সেই টেন্সগুলোর কিছু রুলস এবং স্ট্রাকচারগুলো এক্সাম্পল সহ এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই আসি আমরা প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার বলি, সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার ওয়াইজ প্রথমে সাবজেক্ট প্লাস বেস ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করব। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে আমরা আজকে দেখলাম কনভার্সেশনে দুটি সেন্টেন্স ছিল। একটি সেন্টেন্স ছিল টু টক অ্যাবাউট রেগুলার অ্যাকশনস, হ্যাবিটস, ফ্যাক্টস এন্ড জেনারেল আইডিয়াস অ্যান্ড টু এক্সপ্রেস ওপিনিয়ন্স অ্যান্ড বিলিভস। অর্থাৎ আমরা প্রেজেন্ট টেন্স নর্মালি হচ্ছে যে কোনো রেগুলার অ্যাকশন অথবা হচ্ছে হ্যাবিটস বা ফ্যাক্টস বা জেনারেল আইডিয়াস এগুলো প্রকাশ করার জন্য নর্মালি প্রেজেন্ট টেন্স ইউজ করে থাকি এবং যে কোনো ওপিনিয়ন বা কোনো বিলিভস যদি থাকে সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করে থাকি। সো আমাদের কনভার্সেশনে দুটো এক্সাম্পল ছিল, এক্সাম্পল দুটো কি ছিল জুমাইনা?
0: থ্যাংক ইউ ম্যাম। এক্সাম্পল দুটি ছিল আই বিলিভ উই শুড ড্রিম বিগ এবং আরেকটি ছিল বিগ ড্রিমস ক্যান নট বি অ্যাচিভড ইন ওয়ান ডে।
2: ওকে, সো এখানে দুইটা সেন্টেন্সের মধ্যে আমরা প্রথম সেন্টেন্সটা যেটা সেটা নিয়ে আলোচনা করব। প্রথম সেন্টেন্সটা ছিল আই বিলিভ উই শুড ড্রিম বিগ, তাহলে এখানে সাবজেক্ট কোনটি আছে?
0: এখানে সাবজেক্ট হচ্ছে আই।
2: সো এখানে সাবজেক্ট আই এবং হচ্ছে বেস ভার্ব হিসেবে বিলিভ ইউজ করা হয়েছে এবং বাকিটুকু অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। এছাড়াও আমরা পাস্ট টেন্সে নর্মালি হচ্ছে যদি স্ট্রাকচার বলি সেক্ষেত্রে সাবজেক্ট বসবে এবং সাবজেক্টের সাথে পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ যে ভার্বটা আমরা ইউজ করব সেই ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু ইউজ করা হবে। এবং নর্মালি আমরা পাস্ট টেন্স ইউজ করি টু টক অ্যাবাউট কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট অ্যান্ড টু ডিসক্রাইব পাস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড ইভেন্টস। অর্থাৎ আমাদের অতীতে পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে বা সম্পূর্ণ হয়েছে এই ধরনের কাজ বোঝানোর জন্য এবং সেটার কোনো এক্সপিরিয়েন্স বা ইভেন্টস বোঝানোর জন্য নর্মালি আমরা পাস্ট টেন্স ইউজ করে থাকি। সো আজকের কনভার্সেশনে আমরা দুটো সেন্টেন্স আমরা দেখব যেখানে আমরা পাস্ট টেন্স ইউজ করেছি এবং সেটা আমরা রাবেয়ার মুখ থেকে শুনব।
1: থ্যাংক ইউ ম্যাম। আই স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট ইট ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট, আই রোট সেভারাল শর্ট স্টোরি।
2: ওকে, সো এখানে দেখলাম আই রোট সেভারাল শর্ট স্টোরি। সো এখানে সাবজেক্ট হচ্ছে আই আর রাইটার পাস্ট ফর্ম হচ্ছে রোট এবং সেভারাল শর্ট স্টোরি সেক্ষেত্রে অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। সো আমাদের যে কোনো পাস্ট টেন্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমাদের যে কোনো পাস্ট ফর্মটা ইউজ করব, যে কোনো ভার্বের অথবা যে কোনো বেস ভার্বের আমরা হচ্ছে পাস্ট ফর্মটা ইউজ করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও আমরা যদি স্ট্রাকচার চিন্তা করি তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারটি কি হতে পারে জুমাইনা?
0: থ্যাংক ইউ। তাহলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ পাস্ট পার্টিসিপেন্ট প্লাস অবজেক্ট।
2: ওকে, সো আমরা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ অথবা পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম বসাবো। সেক্ষেত্রে আমরা বলতে পারি নর্মালি আমরা ইউজ করে থাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট হ্যাভ হ্যাপেন্ড রিসেন্টলি অর অ্যাট অ্যান আনস্পেসিফাইড টাইম, অর্থাৎ অতীতে শুরু হয়েছিল এবং এখনো সেটার রেস্ট চলছে, এরকম বুঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর এক্সাম্পল হিসেবে এখানে আমরা ইউজ করেছি আই হ্যাভ স্টার্টেড বাই লার্নিং বেসিক বিজনেস স্কিল এবং আরেকটি এক্সাম্পল দেখেছি হোয়াট চ্যালেঞ্জেস হ্যাভ ইউ ফেসড, অর্থাৎ এখানে আমরা কিছু কোয়েশ্চেন করছি। কোয়েশ্চেন আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে দেখি এক্ষেত্রে আমরা হোয়াট চ্যালেঞ্জেস হ্যাভ ইউ ফেসড, এইভাবে আমরা যে কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে রিপ্রেজেন্ট করতে পারি। সো আই হ্যাভ স্টার্টেড বাই লার্নিং বেসিক বিজনেস স্কিল, এক্ষেত্রে হচ্ছে আই সাবজেক্ট, স্ট্রাকচার অনুযায়ী এখানে হ্যাভ বসেছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ স্টার্টেড ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম স্টার্টেড বসেছে অ্যান্ড বাই লার্নিং বেসিক বিজনেস স্কিল এক্ষেত্রে অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। এছাড়াও আজকে আমরা আমাদের কনভার্সেশনে কিছু ইংলিশ সেন্টেন্স কিভাবে তৈরি করা হয় বা সেন্টেন্সের কিছু ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা দেখব। নর্মালি আমরা যদি সেন্টেন্সকে ক্লাসিফাই করি তাহলে আমরা সেন্টেন্সকে চার ভাগে ক্লাসিফাই করতে পারি। সেন্টেন্সের ক্লাসিফিকেশন হচ্ছে

ইম্পারেটিভ সেন্টেন্স, নর্মালি এটা স্টেটমেন্ট আমরা বোঝানোর জন্য ইউজ করে থাকি। ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা কোনো কোয়েশ্চেন করা বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্স এক্ষেত্রে কমান্ড বা রিকোয়েস্ট বোঝায়, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স এর ক্ষেত্রে যে কোনো স্ট্রং ইমোশন বোঝাতে গেলে আমরা নর্মালি ইউজ করে থাকি। সো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স এর এক্সাম্পল হিসেবে এখানে বলতে পারি দ্যাটস গ্রেট ড্রিম, দ্যাটস এক্সিলেন্ট। নর্মালি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করে থাকি টু এক্সপ্রেস সারপ্রাইজ, এক্সাইটমেন্ট, হ্যাপিনেস, অ্যাডমিরেশন অর আদার স্ট্রং ফিলিংস। So this is the time to say goodbye. We'll be here and coming next day. Till then, stay with us and thanks from me, Aisha Siddiqa, and goodbye.

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ। পরিচালনায় আয়েশা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডেঙ্গু নিয়ে বিশেষ আয়োজন। আজ আমরা জানব ডেঙ্গুর পরীক্ষা ও চিকিৎসা সম্পর্কে। 2000 সালের পর থেকেই ডেঙ্গু আমাদের দেশে জনস্বাস্থ্যের জন্য একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গু একটি মশাবাহিত রোগ এবং আমাদের দেশে বর্ষাকালে এবং তার পরপরই ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এখন বাংলাদেশের প্রতিটি বিভাগে ডেঙ্গু রোগী রয়েছে এবং দুর্ভাগ্যবশত প্রায় প্রতিটি বিভাগ থেকে আমরা মৃত্যুর খবরও পাচ্ছি। আমরা জানি এডিস প্রজাতির মশার কামড়ের কারণে ডেঙ্গু ছড়ায়। কোন সংক্রমিত ব্যক্তিকে ওই মশা কামড়ালে ডেঙ্গু মশার শরীরে ভাইরাসটি প্রবেশ করে এবং তারপর যখন এই মশা অন্য কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায় তখন সেই ব্যক্তিও ডেঙ্গুতেই আক্রান্ত হয়। এডিস মশা সাধারণত ঘরের ভিতরে, ছাদে, বাগানে এবং যে কোনো স্থির পানিতে প্রজনন করে। তাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত মশা নিয়ন্ত্রণ করা। আর এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী সারা দেশে 12 সেপ্টেম্বর থেকে 12 ডিসেম্বর 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। প্রিয় শ্রোতা, এই সময়ে, বর্তমান সময়ে বিশেষ করে যখনই কোনো জ্বর আমরা শুনতে পাই, ধরেই নিতে হবে এটি ডেঙ্গু জ্বর। এটিকে কোনোভাবে সাধারণ জ্বর মনে করে বাড়িতে বসে থাকা যাবে না। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী ডেঙ্গু নির্ণয়ের জন্য পরীক্ষা করতে হবে। জ্বরের প্রথম 3 দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু NS1 অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি জানা যায়। তবে 3 দিন পার হয়ে গেলে NS1 পরীক্ষার মাধ্যমে আর ডেঙ্গু নির্ণয় করা যায় না। এক্ষেত্রে IgM অ্যান্টিবডি পরীক্ষা করা যেতে পারে, সাথে কমপ্লিট ব্লাড কাউন্ট বা CBC পরীক্ষা জরুরি। এছাড়াও রোগীর অবস্থা অনুযায়ী বা রোগীর জটিলতা হওয়ার সম্ভাবনা আছে কিনা সে বিবেচনায় চিকিৎসক আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা করে থাকেন। প্রিয় শ্রোতা, এবারে আমরা জানব ডেঙ্গু রোগের চিকিৎসা সম্পর্কে। প্রথমেই মনে রাখতে হবে নিজে নিজে বা চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো রকম ওষুধ সেবন করা যাবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ে সাধারণত অনেক ব্যথা হয়। তবে ডেঙ্গু রোগের ক্ষেত্রে কোনোভাবেই অ্যাসপিরিন, ক্লোফেনাক, আইবুপ্রোফেন জাতীয় ব্যথার ওষুধ খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় এই জাতীয় ওষুধ গ্রহণ করলে যে কোনো সময় রক্তক্ষরণ হতে পারে, যা প্রাণঘাতীয় হয়ে যেতে পারে। এছাড়া চিকিৎসার পাশাপাশি খাবার দাবারেরও কিছু নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে হবে। এই সময় প্রচুর পরিমাণে পানি পান করা প্রয়োজন, সাথে তরল খাবার যেমন ফলের রস, স্যুপ, ডাবের পানি, খিচুড়ির মতো তরল খাবার খাওয়া যেতে পারে। তরল পদার্থ এই সময় আমাদের পানি শূন্যতা থেকে বাঁচাতে সাহায্য করে। এছাড়াও সহজ পাচ্য পুষ্টিকর খাবারও খেতে হবে বেশি পরিমাণে। আর সাথে প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম। যদি রোগীর শরীরের কোনো স্থান থেকে প্রচণ্ড রক্তপাত হয়, মাড়ি থেকে হতে পারে, দাঁত থেকে হতে পারে, পায়খানার সাথে রক্ত যেতে পারে, এরকম যদি দেখা যায় তাহলে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে। এছাড়াও হঠাৎ করেই দেখা যায় রক্তচাপ কমে যায়। ধরুন হাইপারটেনশনের রোগী, যারা নিয়মিত প্রেশারের ওষুধ খান, এরকম উচ্চ রক্তচাপের রোগী হঠাৎ করেই রক্তচাপ কমে গেল, বা সাধারণ রক্তচাপ থাকে একজন মানুষের, তার এই জ্বরের পর হঠাৎ করেই রক্তচাপ কমে গেল, তাহলে আর কোনোভাবেই বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। এছাড়াও অনেক সময় বারে বারে বমি হওয়া বা রোগী অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে। আরেকটি বিষয় সবসময় খেয়াল করতে হবে, যখনই আপনি নিশ্চিত হবেন রোগী ডেঙ্গুতে আক্রান্ত, তখনই রোগীকে অবশ্যই সারা দিন মশারির নিচে রাখতে হবে, কোনোভাবে যাতে মশা কামড়াতে না পারে। এজন্য সরকার প্রতিটি হাসপাতালেও প্রত্যেক ডেঙ্গু রোগীর বেডে মশারির ব্যবস্থা সরকার করেছেন ঠিকই, কিন্তু রোগীরা সেটি তুলে ফেলে দিচ্ছেন বা রাখছেন না। এটি কোনো

0: পে করা যাবে না, কারণ এতে আরো ঝুঁকি বাড়ে। কারণ একজন আক্রান্ত ব্যক্তিকে যখন মশা কামড়ায়, সেই মশার মাধ্যমে অন্যদের মধ্যে এটি সংক্রমিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন, ডেঙ্গু তখনই গুরুতর রোগ হয়ে যায় যখন আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিই। তাই ঘরে নিজের মতামতে অথবা পার্শ্ববর্তী অন্য কোনো রোগীর কথা শুনে আমরা চিকিৎসা গ্রহণ করব না, আমরা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেব। আপনার বা আপনার পরিবারের কেউ তাই ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এই সময়কালীন সকল জ্বরই ডেঙ্গু জ্বর, তাই জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। মাঝে মাঝে দেখা যায় আমাদের হালকা জ্বর আসছে, আমরা তখন সেটিকে অগ্রাহ্য করি। যখন জ্বর বেড়ে যায় তখন আমরা NS1 পরীক্ষা করতে যাই, কিন্তু যখন থেকে প্রথম জ্বর আসছে সেদিন থেকে 3 দিনের পর NS1 নেগেটিভই আসবে। তাই জ্বর বেড়ে গেছে 4-5 দিন পরে তখন গিয়ে যদি আমরা NS1 পরীক্ষা করি, কোনোভাবেই এটি নেগেটিভ আসলে বলা যাবে না আপনি ডেঙ্গুতে আক্রান্ত নন। তাই চিকিৎসক এই সময় আরও কিছু পরীক্ষা করবেন, কোনোভাবেই সেই বিষয়টিকে অবহেলা করবেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সকল পরীক্ষাই এই সময় করতে হবে, তাহলে জটিলতা আমরা আগেই বুঝে যেতে পারব এবং সে অনুযায়ী রোগীকে ডেঙ্গু হ্যামোরেজিক শক সিন্ড্রোমের হাত থেকে বাঁচাতে পারব। এজন্য সারা দেশে প্রতিটি সরকারি হাসপাতালে সরকার ডেঙ্গুর জন্য আলাদা করে ওয়ার্ড প্রস্তুত করেছেন। সেখানে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন সব কিছুর ব্যবস্থা রয়েছে। এবং চিকিৎসা সেবা যাতে প্রান্তিক পর্যায়েও ব্যাহত না হয়, তাই প্রতিটি সরকারি হাসপাতালে ওয়ার্ড, চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সব কিছুরই ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের জন্য পর্যাপ্ত কিটেরও ব্যবস্থা রয়েছে। আমরা জানি চিকিৎসা চেয়ে প্রতিরোধী উত্তম, তাই সরকার এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা জোরদার করার কার্যক্রম শুরু করেছেন। এজন্য ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে আমরা সবসময় বিভিন্ন জায়গায় শুনে থাকবেন পেঁপের রস খান, প্ল্যাটিলেট বাড়ানোর জন্য আরও কিছু পথ্যের কথা বলা থাকে। আমরা অনেক সময় অনেক জায়গা থেকে শুনে থাকি, কিন্তু কোনোভাবেই আসলে সেটি করা যাবে না। পেঁপের রস প্ল্যাটিলেট বাড়ানোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ এখনও আমাদের জানা নেই, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। আবার প্ল্যাটিলেট কমে গেলেই ধরুন 1.5 লাখ থেকে 4 লাখ, 4.5 লাখ পর্যন্ত সাধারণত প্ল্যাটিলেটের লেভেল হয়ে থাকে। এখন কারো যদি 1,70,000 বা 80,000 হয়ে যায় সেক্ষেত্রে ভীত হবেন না। চিকিৎসক এক্ষেত্রে অনেক সময় বাড়িতে থেকেই চিকিৎসা গ্রহণ করার কথা বলেন, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। চিকিৎসকের পরামর্শ নিলেই আমরা আমাকে এবং আমাদের পরিবার পরিজনকে সুস্থ রাখতে পারব। তাই সঠিক তথ্য সংগ্রহ করার জন্য আমাদের প্রত্যেকটি সরকারি ওয়েবসাইট, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সব জায়গায় আমরা সঠিক তথ্য প্রচারের চেষ্টা করছি। চিকিৎসকের পরামর্শ নিন, সঠিক তথ্যগুলো সংগ্রহ করুন এবং তাই মেনে চলুন। ভুল জায়গা থেকে তথ্য সংগ্রহ করে বা গুজবে কান দিয়ে কখনো চিকিৎসা করাবেন না। যে কোনো ধরনের ভুল চিকিৎসা রোগীর জীবনের জন্য হুমকি স্বরূপ, তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে এবং প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনই একমাত্র কার্যকরী উপায়, তাই মশক এবং মশার লার্ভা নিধনের জন্য আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। যে কোনো জমা পানি প্রতি 2 থেকে 3 দিন পরপর পরিষ্কার করুন। ধরুন কারো বাসায় পানির সাপ্লাই কমে গেছে, সে জায়গায় আপনি পানি যে পাত্রে ধরে রাখছেন সেই পাত্রে পরের দিন পানি ধরার আগে পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে নিন। নতুবা দেখা যাবে ওই পাত্রেই এডিস মশার লার্ভা থাকবে, যা 2 থেকে 3 দিনের মধ্যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ মশায় পরিণত হতে পারে। তখন এই মশার মাধ্যমেই আপনার ঘরের এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা ডেঙ্গু রোগে আক্রান্ত হতে পারেন। তাই সরকারের পাশাপাশি আপনার এবং আমার সকলকে নিজের বাড়ির চারপাশ, ডেঙ্গুর প্রজননস্থল যেখানেই হতে পারে সব জায়গায় ধ্বংস করতে হবে। আসুন সকলে মিলে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করি এবং ডেঙ্গু মুক্ত দেশ করি। সকলে সুস্থতা কামনা করছি এবং ডেঙ্গু মুক্ত থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, এই শুভকামনায় এখানেই শেষ করছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনা মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন পল্লীগীতি, গিয়েছেন মোহাম্মদ আয়াতুল্লাহ, প্রথম গানের গীতিকার এবং সুরকার নিজামুল হক চৌধুরী।

আপনারা পল্লীগীতি শুনছেন। এবারে চোখেরই জল মুছে ফেল। গিয়েছেন মোহাম্মদ আয়তুল্লাহ, গীতিকার শাহাবুদ্দিন মজুমদার, সুর করেছেন টিপু সুলতান বাবর।

মোহাম্মদ আয়াতুল্লাহর কণ্ঠে পল্লীগীতি শুনলেন। মাদক নয়, মৃত্যু নয়, সুস্থ জীবন চাই আমরা, মাদকমুক্ত সুস্থ জাতি চাই। আসুন আমরা মাদকমুক্ত সমাজ ও জাতি গড়ে তুলি। মাদক অপরাধীদের সন্ধান পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিন এবং মাদক অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। মাদক আসক্ত ব্যক্তি তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যে কোনোভাবে সহায়তা করুন। মাদকের ব্যবহার মানসিক, শারীরিক, অর্থনৈতিকভাবে মাদক সেবনকারীকে ক্ষতিগ্রস্ত করে, এ থেকে দূরে থাকুন।

0: সমাজকে সুন্দর রাখুন। নেশার অপনান মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন, নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্যের অপব্যবহার থেকে দূরে রাখুন, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে এবং FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণা রয়েছে আমি সহিলি পারভিন রোমা, এছাড়াও উপস্থাপনা এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আতাউর রহমান গাজী। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সূরা ফুরকান আয়াত 63। বাংলাদেশ বেতার খুলনা, খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। মুসনাদে আহমদ। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনবেন।

মহান আল্লাহ পাকের সানে হামদ ও নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা শুরু হচ্ছে অচিন পাখি লালন গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন কিরণ চন্দ্র রায়ের কণ্ঠে।

0: সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিরোমণি, ফুলতলা, ডুমুরিয়া, পাইকগাছা এবং কয়রার আওতাধীন সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহকে মূল্য সংযোজন কর নিবন্ধন গ্রহণ এবং যথাযথ রাজস্ব সরকারি কোষাগারে জমা প্রদানে অনুরোধ করা হলো। অন্যথায় মূল্য সংযোজন আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রচারে রাজস্ব কর্মকর্তার কার্যালয়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল 5, খুলনা পশ্চিম। সহযোগিতায় বাংলাদেশ বেতার খুলনা।
1: মূল্য সংযোজন কর বিষয়ক কথাটি শুনলেন। তার আগে গান শুনেছেন লালন গীতি ফরিদা পারভিনের কণ্ঠে। আমরা রয়েছি অচিন পাখি লালন গীতির অনুষ্ঠানে। এবারে শিল্পী আবু জাফর।

আপনারা শুনছেন লালন গীতি। এবারে সংবাদের পর আপনারা এর বাকি অংশ শুনবেন। বাংলাদেশ বেতার খুলনা কিছুক্ষণের মধ্যে ঢাকা থেকে রিলে করে শোনানো হবে বাংলা সংবাদ। এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।

আসসালামু আলাইকুম। সন্ধ্যা 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকী। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। তিনি স্থানীয় সময় আজ সকালে জাতিসংঘ সদর দপ্তরের জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেবেন। প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী আলিস দিদিয়ার ফিলস আইমের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া এদিন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জোয়েল কাপলানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সাধারণ পরিষদের বাংলায় ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কারে তুলে ধরবেন। এর আগে প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ বাংলাদেশ সময় আজ ভোররাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্কের সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ রাষ্ট্রপতির সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে, দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, বেকারত্ব সৃষ্টি হয় ও কর্ম উপযোগী নয় এমন শিক্ষা ব্যবস্থা থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে। খেলার খবর এশিয়ান গেমস। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস নারী টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ ভারত 147 রানে শ্রীলঙ্কাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6:00 চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 765 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 735 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 620 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 630 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পরবর্তী 12 ঘণ্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে

অচিন পাখি লালন গীতি অনুষ্ঠানের সর্বশেষ গানটি শুনবেন খাদিজা পারভিনের কণ্ঠে।

0: এই গানটির সঙ্গে শেষ হলো অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার খুলনা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আসুন আমরা সচেতন হই। চেষ্টা করব এই সময়টাতে যাদের ডেঙ্গু বা চিকুনগুনিয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার, স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি বেশি বেশি খাওয়ার। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বাংলাদেশ বেতার। আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমিল্লায় 23.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 79%, সন্ধ্যে 6টায় 67%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:48, সূর্য অস্ত যাবে 5:54। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: দিস ইজ বাংলাদেশ বেতার। নাও ইন ওয়েদার ফোরকাস্ট রেড বাই শাহনাজ পারভীন। ঢাকা মেট অফিস ফোরকাস্ট ফর ইনল্যান্ড রিভারপার্স ওয়ার্নিং ভ্যালি টিল 1 AM। It may expected temporary gusty or squally wind with light to medium rain or thunder shower at a velocity per hour 45-60 km in southeast or east direction over the regions of Rajshahi, Pabna, Faridpur, Jashor, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River pools in these areas have been west local cautionary signal number 1. Repeat, local cautionary signal number 1. Now forecast for the entire country remain effect till 6 PM. There are chances of temporary gusty wind with light to medium rain or thunder shower. A few places of Rajshahi, Khulna, Borishal and Sylhet divisions and many places of Rongpur, Dhaka, Mamushing, Chattogram divisions. Medium to heavy to very heavy rainfall may be expected as elsewhere over the country. And night temperature may slightly decrease. Today, the maximum temperature was recorded in Rongpur 36.8 degrees Celsius and minimum was in Kumilla 23.6 degrees Celsius all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka 34.3 degrees Celsius, minimum was 26 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 79%, at 6 p.m. 67%. Tomorrow, the sun rises over Dhaka at 5:48 AM and sets at 5:54 PM. That's all for weather in time.
0: Bangladesh বেতার। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি। এতে বলা হয়েছে, 23 সেপ্টেম্বর থেকে আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বাৎসরিক আর্টিলারি কোর্স শুটিং 2026 অনুশীলন করা হবে। ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জ এবং ফায়ারিং রেঞ্জের আশেপাশের সাধারণ এলাকা হলদিয়া, নুনিয়াবাদ, হাম্বুরামপাড়া ও গোয়ালমারি এলাকা সম্পূর্ণরূপে পরিহার করতে এবং জনসাধারণ অন্যান্য যানবাহন ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলতে এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। গীতিকার মোহাম্মদ জাকারিয়া, শিল্পী এস কে সাইদুর রহমান।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়। আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি উম্মে কুলসুম পলি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সরকারি কাজে আবেগ নয়, বিবেক দিয়ে দায়িত্ব পালন করতে হবে, পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে। তিনি আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম সহ সার্বিক কার্যাবলী তদারকীয় সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন দপ্তর প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত পছন্দের কারণে সরকার ক্ষতিগ্রস্ত হয়, এমন কোন কাজে জড়িত হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আসতে হবে। কাজের গুণগত মান বজায় রেখে সততা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সৎ ও যোগ্য সরকারি কর্মকর্তাদের কাউকে ভয় পাওয়ার কারণ নেই। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। গ্যাস বিদ্যুৎ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের সুযোগ বন্ধ করতে হবে। সবার আগে বাংলাদেশ, এই বিষয়টি সবাইকে স্মরণ রাখতে হবে। জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাক্তার শামিমা কবির ও প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, ছাত্র প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত সকল নারী পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়াস্থ খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে আরও একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। বর্তমানে এ এলাকাটি নগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। তিনি আজ মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিক কর্মসূচির আওতা হিসাবে আরও একটি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। সংক্রমণের হার না কমলে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে আরও সিট সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রশাসক স্বল্প আয়ের ১০০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের উদ্যোগে পরীক্ষাগার ও অগ্নি নিরাপত্তা প্রতিরোধ, প্রস্তুতি ও জরুরি প্রতিক্রিয়া শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ কে এম মতিনুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণাগারে ব্যবহৃত কেমিক্যাল, রিয়েজেন্ট সহ রাসায়নিক পদার্থের নিরাপদ ব্যবহারবিধি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। সায়েন্স ক্লাবের সভাপতি জুনায়েদ মোস্তফার সভাপতিত্বে সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ডক্টর শাহজাহান আলী এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসাইন এতে বিশেষ অতিথি ছিলেন। মোংলাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সঙ্গে মোংলা ও বাগেরহাটের গণমাধ্যম কর্মীদের এক মত বিনিময় সভা আজ মোংলাবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মোংলাবন্দরের বর্তমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মোংলা ও বাগেরহাটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। মেহেরপুরের গাংনীর চাঁদপুর ফুটবল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল খেলায় ভাংবাড়িয়া ফুটবল একাদশ 2-1 গোলে রাজনগর ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পরবর্তী ১২ ঘন্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর সমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাতে একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে, দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে আসতে হবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করুন অনুষ্ঠান।
0: এর মতো আজকে আমাদের রয়েছে ফোন ইন অনুষ্ঠান। হ্যাঁ, আজকের এই দেশ আমার মাটি আমার জাতি অনুষ্ঠানে আমরা আত্মকর্মসংস্থানে ছাগল পালন এই নিয়ে আমরা ফোন ইন অনুষ্ঠান আজকে করব। আর আজকের মেহমান হচ্ছেন জনাব মোহাম্মদ শরীফুল হক, উপপরিচালক খামার প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। তিনি আমাদেরকে এই আত্মকর্মসংস্থানে ছাগল পালন নিয়ে নানান রকমের পরামর্শ দেবেন এবং আপনারা যেগুলো জানতে চাইবেন সেসব নিয়ে কথা বলবেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে তো আমরা উপস্থিত রয়েছি। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে আপনারা সরাসরি ফোন করতে পারেন। আর অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপেও শুনতে পাবেন। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar, এখানে আপনারা সরাসরি এই আয়োজনটি উপভোগ করতে পারবেন। তো শুরু হোক আমাদের পথচলা। প্রিয় শ্রোতা, এই যে আমাদের ক্রমবর্ধমান যে জনসংখ্যার ক্রমবর্ধমান বেকারত্ব, এটার পিছনে কিন্তু একটাই কারণ হচ্ছে যে আমরা শুধু ওই অফিস যাব, কাজ করব, বেতন নেব, এরকমভাবেই আমরা আমাদের জীবনটাকে গড়ে নিয়েছি ছোটবেলা থেকে। অথচ কিন্তু আমরা গ্রামে বসে যে এখন এত উদ্যোক্তা তৈরি হয়েছে, এগুলো আমরা কল্পনাও করিনি আগে। তাই না?
2: এখন কিন্তু আমরা গ্রামের মহিলারও বসে থাকি না, সবাই কিন্তু কম বেশি ছাগল পালন করে।
0: হ্যাঁ, তাই ইয়ে বিশেষ করে ভাই তুমি কি বলো? আজকে আমরা আত্মকর্মসংস্থানে এই ছাগল পালনের যে কি উপযোগিতা, কি কারণে আমরা পালন করব এবং কি কারণে এটা আপনাদের আপনাদের নানান প্রশ্ন আপনারা করতে পারেন। ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ভালো আছেন?
3: জি ভালো আছেন। আপনারা
0: জি, তো শ্রোতা বন্ধুরা আপনি শুরু করতে পারেন যে কি জন্য মানে যে বিশেষ করে কর্মসংস্থানের জন্য এটা কিভাবে কাজ করে।
3: আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ, সবাই আমরা জানি কৃষি পাশাপাশি প্রাণী সম্পদ আমরা পুষ্টি, বিশেষ করে আমিষ এবং আমাদের আয় বৃদ্ধির জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়। দারিদ্র মোচনের কথা বললেন, নারী উন্নয়নের কথা বললেন, পাশাপাশি এই খাতের একটা মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের যে চামড়া বলেন, মাংস বলেন এবং যে
0: প্রতিটা জিনিস
3: বিষ মানে যে গোবর বলেন, সেটা কিন্তু একটা মূল্যবান সম্পদ। এবং সবগুলি সম্পদকে আমরা যদি কাজে লাগাতে চাই, কাজে লাগাই যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা সুযোগ সৃষ্টি হয়। এবং ইতিমধ্যে যে আপনারা দেখতেছেন যে ছাগলের মাধ্যমে অনেকে অনেকে দারিদ্র মোচন করছেন, আয় বৃষ্টি করছেন।
0: জি জি, সেইভাবেই সেইভাবেই হ্যাঁ হ্যাঁ সেই আপনি বলেন, আপনি বলে দিন,
3: আয় বৃদ্ধি করছেন, এই কাজগুলি করছেন, এই কাজগুলি তো স্বাভাবিক আমাদের কাজের মাধ্যমে।
0: আচ্ছা, এবারে আমি দেখি কিছু টেলিফোন এসছে দেখা যাচ্ছে, আমিও টেলিফোন নেওয়া শুরু করি। হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন?
4: খোকনচন্দ্র।
0: খোকনচন্দ্র, হ্যাঁ, খোকনচন্দ্র পাংশা থেকে বলেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আজকের বিষয় তো জানেনই, আত্মকর্মসংস্থানে ছাগল পালন, বলেন আপনার কোনো প্রশ্ন থাকলে। জি জি,
4: কিভাবে খোকন চন্দ্র ভাই, আপনার ফোনটা একটু কাছে নিয়ে বলুন, আপনার কথাগুলি বোঝা যাচ্ছে না।
0: যা যেটুকু বুঝলাম যে ছাগলকে কিভাবে পরিচর্যা করতে হবে এবং কিভাবে তার স্বাস্থ্য পরিচর্যা করতে হবে, এইটা আপনি পরামর্শ দিচ্ছেন। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আর কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যালো, আমাদের সঙ্গে আর কে আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আচ্ছা, লাল চাঁদ জোয়ার্দার, বলেন বলেন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের বিশেষজ্ঞ নিশ্চয়ই কথা বলবেন। হ্যালো, আর কে আছেন আমাদের সাথে?
5: খোকন চন্দ্র, আমার লাইনটা কেটে গেছিল।
0: ও, আপনার খুব ডিস্টার্ব হচ্ছিল তখন লাইনে। আপনি বলেন, আপনার প্রশ্ন থাকলে বলেন বলেন খোকন দাদা, বলেন।
5: আমি জানতে চাচ্ছি কি দেখা যাচ্ছে, আমরা ছাগল যদি পুষতে গেলাম, দেখা যায় পুষতে গেলে পরে এখন ছাগলের জ্বর উঠতে পারে, পাতলা পায়খানা উঠতে পারে, আবার দেখা যাচ্ছে কি যে ওকে খাওয়াও কমে যায়, অনেক সময় অনেক সময় খাওয়াও কমে যায়,
0: রুচি থাকে না। হ্যাঁ
5: হ্যাঁ, রুচি থাকে না। এখন এর জন্যই মানে কোথায় গেলে পরে কি করবো, আর আস্তে মানে শাল কতটুকু আছে খাওয়ানো যাবে, শাল মাল মানে এই যে একটু আপনারা ভালো করে বুঝে নিতে পারে,
6: পরপর
0: তো সবই পেলাম, বলো আর কি আছে, কি কি প্রশ্ন আছে বলো।
6: আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের ছাগলের বাচ্চা আছে কয়টা, তা খায় না,
0: সঙ্গে থাকতে হবে, মেহমান নিশ্চয়ই কথা বলবেন। হ্যালো, আর কে আছেন?
7: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
7: আমি কারিম মোহাম্মদ আক্কা ছেলে হালুয়াঘাট থেকে বলছিলাম, উল্লাখান্দা জামে মসজিদ ইমাম।
0: আচ্ছা, কারিম মোহাম্মদ আক্কাস আলী ভাই, আপনাকে খোশ আমদের জানাই, আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনি কথা বলেন, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি বলেন আমাদেরকে। আজকের বিষয়টা হচ্ছে আত্মকর্মসংস্থানে ছাগল পালন। কারণ আপনাদের আপনাদের মতন একজন ইমাম সাহেবের জানা মানে বহু লোকে জানার সুযোগ হওয়া, সুতরাং আপনার যদি কোনো প্রশ্ন, না এই জন্য আপনাদের এগুলো শোনার দরকার এবং আপনার জানার দরকার এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, আপনি তাহলে পরে যদি প্রশ্ন করেন করেন, আমাদের সঙ্গে থাকেন। হ্যালো, আর কে আছেন আমাদের সাথে? হ্যালো,
8: হ্যালো,
0: কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম,
8: টাঙ্গাইল সুকুপুর থেকে বলছি।
0: টাঙ্গাইল সুকুপুর থেকে কে বলছেন?
9: নামটা বললেন।
8: আমার নাম ফরহাদ হোসেন।
0: ফরহাদ হোসেন, আপনার প্রশ্ন থাকলে বলেন।
8: ছাগলের খালি সর্দি লাগে,
0: ছাগলের সর্দি লাগে,
8: আর কোন রোগ না, সর্দি আর কাশ,
0: সর্দি আর কাশ লাগে আপনার ছাগলের। আচ্ছা, আপনার কি ছাগল আছে আপনি কি বলতে পারেন? আচ্ছা, যাক, আপনি আমাদের সঙ্গে থাকেন, আমাদের মেহমান বিশেষজ্ঞ মেহমান, নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলবেন।
10: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন?
10: হ্যালো দাদা, আদাব।
0: আদাব, আদাব, কে বলছেন?
10: জি, কথা বলছিলাম দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজরাডাঙ্গার সুন্দর দিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। কেমন আছেন দাদা?
0: আরে দীপক দা, আপনাকে অনেকদিন পাচ্ছি না তো, আপনি তো খুব রেগুলার আমাদের টেলিফোন করেন, আপনি অনেকদিন কথা বলেন।
10: জি জি জি, আমি অনুষ্ঠানটা প্রত্যেকটা নিহতে মঙ্গলবার অনুষ্ঠানটা শুনি, যখন অনুষ্ঠান দেখা যায় সময় হচ্ছে তখন দেখা যাচ্ছে
0: সবাই ভালো আছি আমরা। আত্মকর্মসংস্থানে আপনার
10: সাথে। হ্যাঁ শুনছি শুনছি, আমি রেডিও থেকে শুরু থেকে শুনছি, প্রত্যেক শ্রোতার ফোন শুনলাম, ভালো লাগলো।
0: বলেন
10: এবং নানি নানি নানি সহ আপনাদেরকে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি ইঞ্জিনিয়ার স্যারকেও আমি ধন্যবাদ জানাচ্ছি।
0: আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ।
10: আমার জানতে চার বিষয় হচ্ছে আজকে অতিথির মহোদয়ের কাছে, যে আপনি জানেন যে আমাদের পঞ্চগড় জেলায় সেক্ষেত্রে আমাদের ভালো মানে এই ছাগল যে আমরা পুষবো, পুষে যে একটা লাভবান যে হবো, সেক্ষেত্রে আমার জানার বিষয় হচ্ছে যে আমাদের উঠান বৈঠক করার নিয়ম আছে কিনা। আর পঞ্চগড় জেলায় আমাদের যে মানে ছাগলের যেখানে আর কি মানে আমরা যে ট্রেডিং সেন্টার আছে কিনা, যেখান থেকে আমরা ট্রেডিং হয়ে শিখে অনেক কিছু আমরা বিষয় জানতে পারবো এবং কি ছাগল আমরা লালন পালন করতে পারবো, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি।
0: আপনার একটা প্রশ্নই কিন্তু অনেক প্রশ্নের জবাব দিয়ে দেবে, আমার মনে হয় এরপরে আর আমাদের এক্ষুনি নেওয়া সম্ভব হবে না, এখন আমরা সরাসরি জবাবে চলে যাই। শুরু করেন আমাদের আজকের মেহমান জনাব মোহাম্মদ শরীফুল হক, উপপরিচালক খামার পানি সম্পদ অধিদপ্তর, শুরু করুন।
3: আমি দীপক ভাইয়ের যে প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন দিয়ে শুরু যদি করতে চাই, যে আমাদের ছাগল পালতে হলে আমাদেরকে আগে হচ্ছে এই ছাগল সম্বন্ধে পুরোপুরি জানতে হবে, মানে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের ক্ষেত্রে আমাদের আমরা কিন্তু অনেকভাবে সরকারিভাবে আমাদের সরকারি প্রাণী সম্পদ দপ্তর থেকে বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়ে থাকি।
0: এটা খুলে বলেন কোথায় কোথায়।
3: আমাদের প্রতিটা প্রাণী সম্পদ দপ্তরে, যেহেতু উপজেলা পর্যায়ে দপ্তর আছে, সেই দপ্তরে আপনারা যদি যোগাযোগ করেন ছাগলের উপরে প্রশিক্ষণ মানে সহজে নিতে পারবেন। তাছাড়া আমাদের যে কর্মকর্তা আছে তাদের সাথে এই বিষয়টি নিয়ে আপনারা কথা বলতে পারেন। এবং এই ছাগল পালন এটা একটা মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল লালন পালন করলে যে বিষয়গুলি আসছে, যে স্বাস্থ্য ব্যবস্থাপনা কিভাবে হবে, বাচ্চা হলে বাচ্চা কিভাবে খাদ্য মানে কোন যাক বয়সে বাচ্চাকে কি ধরনের খাদ্য দিতে হবে, এবং আরেকটা যে বিষয়গুলি আসছে যে আমার মানে আমার বাচ্চা কেন বৃদ্ধি পাচ্ছে না, পাশাপাশি আর যে বিষয়গুলি আসছে মানে গলা ফোলা হচ্ছে বা স্বাস্থ্য মানে পাতলা পায়খানা হচ্ছে বা কাশি হচ্ছে, সবগুলি বিষয় কিন্তু একটা মার সাথে একটা জড়িত।
0: ওই যে বিশেষ করে পাংশা থেকে লালচন্দ্র বলছেন ছাগল অসুস্থ হয়ে যাচ্ছে, গলা ফোলা রোগ,
3: গলা ফোলা রোগ হচ্ছে এবং স্বাস্থ্য কমে যাচ্ছে এবং খাওয়ালে সেভাবে খাওয়াতে পারছি না। মূল কথা হচ্ছে যে ছাগল যদি পালতে হয় আমাকে প্রথমেই ছাগলটাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে যে আমি কি ছাগল পালছি। এটা যদি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল হয় তাহলে সবচেয়ে ভালো, এদেশে আবহাওয়ার উপযোগী, এর সাথে সহজে মিলেমিশে থাকতে পারে এবং যে কোনো মানে মানে আমাদের অভিযোজন ক্ষমতা যেটা বলি মানে টিকে থাকার ক্ষমতা খুব ভালো। যদি সংকর জাতের ছাগল হয় তাহলে একটু সমস্যা হয়, কিন্তু ছাগল ক্রয়ের পরেই আপনাকে প্রথম কৃমিনাশকটা মুক্ত করতে হবে, কৃমিমুক্ত
0: প্রথমে তাকে কৃমিনাশক দিতে হবে,
3: কৃমিনাশক দিতে হবে। এবং যদি যারা ছাগল পালছেন তারা যদি নিয়মিত কৃমিনাশক মানে করা হয় তাহলে অনেক ধরনের মানে তার মানে স্বাস্থ্য বা তার পাশাপাশি যেটা হচ্ছে যে আমাকে যে ছাগল হওয়ার পর আমি তাকে টিকা দিতে হবে, যেমন পিপিআর টিকা দিতে হবে তার মানে গলা মানে এই টিকাগুলি কিন্তু আমরা সরকারিভাবে বিভিন্ন দপ্তর থেকে দিচ্ছি টিকাটা, পিপিআর টিকাটা, পিপিআর টিকাটা হলে তার মূলত সবচেয়ে বড় রোগ হচ্ছে ছাগলের পিপিআর। আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে ছাগলকে একটা আদর্শ বাসস্থান দিতে হবে, আদর্শ বাসস্থান যদি না দেওয়া হয় তা ছাগলের ঠান্ডা লাগবে, ছাগলের মানে নিউমোনিয়া সৃষ্টি হবে, ছাগলের অনেক ধরনের রোগ সৃষ্টি হবে। তাকে ছাগলটা করতে হবে, ছাগলের বৈশিষ্ট্য হচ্ছে সে উঁচু জায়গা থাকতে ভালোবাসে,
0: উঁচু জায়গা,
3: উঁচু জায়গা থাকতে ভালোবাসে, মানে তাকে গড়টা করতে হবে মানে আপনি মানে ন্যূনতম উঁচু স্থান করে, মানে তাকে যে সেখানে আবাস ঘুমাবে সে জায়গাটা ন্যূনতম, যেটা আমরা বলি যে একটা মানুষে যে চলাচল করতো তার নিজ দিয়ে চলাচল করতে পারে, ম্যান হাইট যেটা বলি আর কি, মিনিমাম 4 ফিট উঁচু একটা বাসস্থান করতে হবে, যদি এটা অনেক জায়গায় সম্ভব হয় না। তারপরও উঁচু মাচা দিতে হবে, যে মাচা দিয়ে সে ছাগলটা মাছের মাঠে থাকে, মানে তাদের যেন সরাসরি মাটির সাথে সম্পর্ক না থাকে, এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। তাতে যেই বিষয়গুলি হবে তাতে মানে তার সরাসরি ঠান্ডা লাগবে না, তার স্বাস্থ্য কমে যাবে, তারপর তাকে যে কৃমি আমি কথা বললাম, তারপরে আমি টিকার কথা বললাম, বাসস্থানের কথা বললাম, এখন ছাগলের বাচ্চা হলে তাকে ছাগলের যদি আমাদের বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগলের 3টা বাচ্চা হয় বা 2টা বাচ্চা হয়, মায়ের দুধ পায় না, তাহলে কি করতে হবে, তাকে শাল দুধের প্রশ্ন আসলো, শাল দুধ খাওয়ার পাশাপাশি তাকে মিল্কের ব্যবস্থা অতিরিক্ত মানে মায়ের দুধের বিকল্প একটা খাবার দুধ দিতে হবে, সেটা আমরা কিভাবে করতে হবে সেটা প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আমরা মানে সহজে অনেককে জানাচ্ছি।
0: এবং তাহলে প্রশিক্ষণটা খুবই
3: গুরুত্বপূর্ণ, প্রশিক্ষণ ছাড়া ছাগলটাকে মানে আপনি যে যে বিষয়গুলি আসছে বিশেষ করে বাচ্চা পালন, খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, টিকা ব্যবস্থাপনা, এবং মানে যে গোলাপ ফুলের টিকা দিলে গোলাপ ফুলা হবে না, গোলাপ ফুলের টিকা দিতে হবে, এটাকে মানে আমাদের সরকারি দপ্তর থেকে আপনি টিকা দিতে হবে, নিয়মিত ছয় মাস অন্তর টিকা দিতে হবে, তাহলে আপনি এই রোগগুলি মুক্ত থাকা যাবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। এবং নিয়মিত যেভাবে খাবার, বিশেষ করে আমি সাধারণত আমি ছাগলকে মানে পানি খাওয়াই না, অনেক জায়গায় তাকে নিয়মিত পানি খাওয়াতে হবে এবং তাকে মানে যত্ন মানে মানে তার যে বৈজ্ঞানিক পদ্ধতি খাবার ব্যবস্থাপনা সেটা দিতে হবে, সেটা দিলেই আপনি
0: খুব গুরুত্বপূর্ণ এটা ভাবি।
2: আবার ছাগল পানের মেহমান ভাই লাভও আছে, ওই যে বাচ্চা দেয় বেশি দুইবার তিনবার।
3: আমি এটা যেটা আমরা বলি যে ছাগল একটা মানে আপনার নগদ ক্যাশ ক্রপ বা ক্যাশ, যে কোনো সময় আপনি বিপদগ্রস্ত হলে ছাগলকে থেকে আপনি ফলাফল পাবেন, আর এর থেকে আপনি বিক্রি করে আপনি পয়সা দিতে পারতে পারবেন। এটাকে ক্যাশ ক্রপ বলা হয় বা গরিবের গাবে, এই জন্য মানে এটাকে যে কোনো সময় বিপদের সময় আপনার বিপদের বন্ধু, যার জন্য আপনারা মানে অনেকে বলে থাকেন যে কথা গরিবের গাবে। এই বিষয়গুলিকে মানে আলোচনা থেকে আসছে যে বিশেষ করে আমাদের উঠান বৈঠকের কথা একটা আসছে, আমরা আমরা আমাদের বিভিন্ন প্রকল্প বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রাণী সহযোগ থেকে উঠান বৈঠক আয়োজন করা হয়, সেখানে নিয়মিতভাবে যদি আপনারা অংশগ্রহণ করেন, পাশাপাশি সরাসরি যদি কাছাকাছি প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ রাখেন তাহলে এই মানে
2: পরামর্শ
3: পাবে।
0: এটা উপজেলা বা জেলা পর্যায়ের কাছাকাছি কিন্তু প্রাণী সম্পদ।
3: তাছাড়া আমাদের যে বিশেষ করে যে পঞ্চগড়ে যে ভাই বললেন, পঞ্চগড়ে আমাদের মানে সেই ছাগলের একটা বিরাট মানে সুন্দর জায়গা, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগল একটা ভালো এখন পর্যন্ত ভালো জাতটা আছে, সেই জাতটাকে রক্ষা করার জন্য মানে ব্ল্যাক বেঙ্গল পাঠা দিয়ে পঞ্চগড় করাতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ওটা যদি আপনারা সংকল করে ফেলেন তাহলে ব্ল্যাক বেঙ্গল জাতটা হারাই যাবে এবং তখনই আর মানে ঠিক মতো যে রোগ সহিষ্ণুতা বা অভিযোজন ক্ষমতা আছে সেটা ঠিক থাকে না, তখনই আবার স্বাস্থ্যহানি হয়। এবং
0: ও তাহলে আপনার পরামর্শ হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গলকে ব্ল্যাক বেঙ্গলের মতোই
3: লালন
0: করতে হবে।
4: সোজা কথায় যে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের ক্ষেত্রে পাঠা প্রস্তুত করাটাও একটা প্রকল্পের মধ্যে রাখতে হবে।
3: পাঠা প্রকল্প প্রস্তুত একটা বড় বিষয়, পাঠাটা আপনি মানে একটা ভালো জায়গা থেকে, কারণ বাবার গুণাগুণী ভবিষ্যৎটা
4: পায়।
3: এবং ছাগল পালনের উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে বাচ্চা নেওয়া, বাচ্চা থেকে, এবং সেই বাচ্চা যেহেতু আমাদের মানে সম্পদ বা খাসি হচ্ছে বা ছাগি হচ্ছে, সেটাকে যেন সঠিকভাবে যত্ন হয়। বিশেষ করে যখন মানে অল্প বয়স্ক বাচ্চা উৎপাদন হয় তখন মায়ের দুধ যেহেতু না পেলে বিকল্প দুধের ব্যবস্থা করতে হবে,
4: সেক্ষেত্রে গরুর দুধও বোধহয় দেওয়া যাবে তাই না?
3: সেক্ষেত্রে গরুর দুধ এবং অন্যান্য মিল্ক একটা মানে একটা মানে
0: এই সাপ্লিমেন্টটা কিভাবে দেবে?
3: সঠিকভাবে বাচ্চাটা পুষ্টি পায় তাহলেই আপনার মানে বাচ্চার বৃদ্ধিটা ভালো হবে, এই বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখতে হবে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমাদের দয়া করতে প্রায় সবকটি প্রশ্ন হয়ে গেছে, এখন আমরা শেষের জায়গায় পৌঁছে গেছি। এখন এই আত্মকর্মসংস্থানের এই যে ছাগল পালনটা কতটা উপযোগী, কতটা সহজ, এর উপরে যদি আপনি উদ্বুদ্ধ করতেন তাহলে সেটা শুনেই আমরা কিন্তু আসর শেষ করব।
3: আত্মকর্মসংস্থানটা হচ্ছে যে ছাগল পালনের মাধ্যমে যদি লাভবান হওয়া যায় তাহলে কিন্তু সে মানে পরবর্তীতে এটাকে ব্যবসা হিসেবে নেবে দিয়ে দেবে। সেই ক্ষেত্রে প্রথমে আমি যেটা বলবো, আপনারা যে কোনোভাবে হোক মানে ছাগল সম্বন্ধে আপনারা জানেন, অল্প প্রশিক্ষণ যেখানে সুযোগ হয় প্রশিক্ষণ নেন, পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতি ছাগল লালন পালন করা, এবং বিশেষ করে যে ছাগলটা হতে হবে মাছে পালন করতে হবে, বিশেষ করে যে নবজাত যে বাচ্চা হবে সেটাকে সঠিকভাবে খাওয়াতে হবে। এর মাধ্যমে যদি এর মাধ্যমে আপনি মানে মানে যারা ছোট বন্ধুরা মানে কার্যক্রম আগাইতে পারবেন এবং তখনই একটা লাভজনক ব্যবসা হিসেবে প্রতিষ্ঠা হবে, তখনই আত্মকর্মসংস্থান শুরু সৃষ্টি হবে।
0: খুব সুন্দর করে আপনি বোঝালেন, ধন্যবাদ জনাব মোহাম্মদ শরীফুল হক, উপপরিচালক খামার প্রাণী সম্পদ অধিদপ্তর। আপনি আমাদেরকে আত্মকর্মসংস্থানে ছাগল পালন নিয়ে বেশ বোঝালেন। আচ্ছা, ইতিমধ্যে আমাদেরকে ফেসবুকে যারা রেসপন্স করছেন তাদের নাম বলছি, ইসমাইল হোসেন বগুড়া থেকে, আশিকুল ইসলাম নাইম, নামিরুদ্দিন শরীফ, নাই সুই মং মারমা, মাসুদ রানা, সামিউল সাইম ময়মনসিং থেকে, ভালুকা ময়মনসিং থেকে জুয়েল মিয়া, ইমন আহমেদ দুলাল মানিকগঞ্জ থেকে, এবং সামিউল হাসান সাবিত, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের অনেক আগ্রহ দেখালেন এবং আমরা চেষ্টা করেছি আমাদের এই আগ্রহ সম্পর্কে আমাদের আজকের মেহমান জনাব মোহাম্মদ শরীফুল হক, উপপরিচালক খামার প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা, তার কাছ থেকে জানার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবারে আমরা আমাদের আসর থেকে সরাসরি চলে যাব এশার আজানে। প্রিয় শ্রোতা, এখন সময় হলো আজানের।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: আর এই সাথেই আমাদের আজকের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার থেকে বিদায় নিচ্ছি। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মধ্যে উঠি,
4: চলো যাই।
5: হ্যাঁ ঠিক আছে।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুরবারে। দুরবারে আজ আমাদের নিবেদন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। প্রথমেই শোনাব রুনা লায়লার কণ্ঠে গান, গানটির গীতিকার মোহাম্মদ মোজাক্কের এবং সুরকার অজিত রায়।

আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। শোনাব এখন আলোমানা মিনুর কণ্ঠে গান। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ লিয়াকত আলী বিশ্বাস, সুর করেছেন আনিসুর রহমান তনু।

এখন শুনবেন মিজান মাহমুদ রাজীবের কণ্ঠে আধুনিক গান। গানটির গীতিকার সুব্রত পান এবং সুর করেছেন অশোক কুমার সরকার।

দুর্বারে আমাদের আজকের আয়োজন আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কার। শোনাব এখন প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে গান। গানটির কথা সাজিয়েছেন বাঁশরী মোহন দাস এবং সুর করেছেন ফয়সাল আহমেদ।

প্রিয় শ্রোতা, দুর্বারে আজ আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এখন শুনবেন কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মহিনের কণ্ঠে চমৎকার একটি আধুনিক সঙ্গীত। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

আধুনিক গানের অনুষ্ঠান অলংকারে এবারের গানের শিল্পী বশিরুজ্জামান সাব্বির ও নৌশিন তাবাসুম স্মরণ। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ চৌধুরী এবং সুর করেছেন মোহাম্মদ আলমগীর হায়াত রুমন।

0: এ গানের সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের দুর্বারে নিবেদন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। উপস্থাপনায় ছিলাম ফাতেমা আফরোজ সোহেলি এবং আমি নওশিন ফারহান্নুর। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মুনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। এশিয়ান গেমসে নারী উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত হয়েছে। আজ মেয়েদের 52 কেজি ওজন শ্রেণীতে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বাংলাদেশের জিন্নাত আক্তার। আগামীকাল এই ইভেন্টে সেমিফাইনালে চীনের মুখোমুখি হবেন জিন্নাত আক্তার। অপরদিকে 60 কেজি ওজন শ্রেণী উশুতে বাংলাদেশের অপর প্রতিযোগী শিখা খাতুন ভারতের রশিবিনা দেবীর কাছে পরাজিত হয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। এদিকে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক লড়াই বাংলাদেশ পাকিস্তানের কাছে 31 রানে পরাজিত হয়েছে। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 145 রান করে। জবাবে বাংলাদেশ নারী দল 20 ওভারে 7 উইকেট হারিয়ে 114 রান করতে সক্ষম হয়। এই ইভেন্টে ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করে ভারত স্বর্ণপদক লাভ করে। পুরুষদের 4x100 মিটার রিলে সাঁতার ইভেন্টে চীন স্বর্ণ, স্বাগতিক জাপান রৌপ্য এবং দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ পদক লাভ করেছে। এ পর্যন্ত এশিয়ান গেমসে চীন 27টি স্বর্ণ, 10টি রৌপ্য ও 5টি ব্রোঞ্জ পদক সহ 42টি পদক নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। স্বাগতিক জাপান 8টি স্বর্ণ, 12টি রৌপ্য, 13টি ব্রোঞ্জ সহ 33টি পদক লাভ করে দ্বিতীয় এবং দক্ষিণ কোরিয়া 5টি স্বর্ণ, 4টি রৌপ্য এবং 15টি ব্রোঞ্জ পদক সহ 24টি পদক নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া কাজাকিস্তান 5টি স্বর্ণ, 1টি রৌপ্য, 5টি ব্রোঞ্জ সহ 11টি পদক নিয়ে চতুর্থ, ভারত 1টি স্বর্ণ, 4টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ সহ 7টি পদক নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। গেমসের পুরুষ হকিতে আজ বাংলাদেশ এ গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের কাছে 6-1 গোলে পরাজিত হয়েছে। এছাড়া আগামী বৃহস্পতিবার বাংলাদেশ শ্রীলঙ্কার, 26 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার এবং 28 সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে। ঢাকায় পুরুষ হ্যান্ডবল লীগে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি চ্যাম্পিয়ন হয়েছে। রাজধানীর শহীদ এম মনসুরের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় লীগ পর্বের শেষ খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ 37-33 গোলে বাংলাদেশ আনসারকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। খেলা শেষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চেস্টারলি স্ট্রিটে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 30 ওভারে 3 উইকেটে 175 রান করেছে। আগামী বৃহস্পতিবার লিডসে দু দলের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল 5:30 শুরু হবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা আজ নরসিংদীর আড়িয়াল খান নদীতে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় রায়পুরের স্থানীয় একটি দল চ্যাম্পিয়ন এবং নরসিংদীর সহ বিভিন্ন এলাকার 9টি দল এই নৌকাবাজে অংশগ্রহণ করে। এদিকে প্রতিযোগিতাকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে এবং এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আগামী মাসের 9-13 তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। এদিকে এই একমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন সান্তোকে অধিনায়ক করে 15 সদস্য দলের নাম ঘোষণা করেছে। উল্লেখ, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আগামী 5-17 নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টে বাংলাদেশ অনুষ্ঠিত হবে। গ্রুপ এতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা, 5 নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ বিতে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে এবং প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনালই 14 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। দেশব্যাপী নতুন কোটি ক্রীড়া প্রতিযোগিতা নিবন্ধনের শীর্ষে রয়েছে চট্টগ্রাম জেলা। এই জেলায় নিবন্ধন করেছেন 181,140 জন। দ্বিতীয় স্থানে ঢাকায় নিবন্ধন হয়েছে 59,580 জন। চট্টগ্রামে বিপুল সংখ্যক নিবন্ধনের পেছনে খেলাধুলার প্রতি স্থানীয়দের আগ্রহের পাশাপাশি জেলা প্রশাসন ও মাঠ পর্যায়ের কর্মীদের প্রচার প্রচারণা এবং উদ্যোগের প্রভাব রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া সচিব। আগামী মাসের শেষের দিকে স্বাগতিক বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আগামী মাসের 18 তারিখে বাংলাদেশ সফরে আসবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একাদশের বিরুদ্ধে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 22-24 অক্টোবর ঢাকায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর 28 অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট
শুরু হবে। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: আমাদের পরিবার আমাদের প্রিয় সংসার, আর পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হলেন আমাদের বয়োজ্যেষ্ঠ প্রবীণরা। আমাদের পরিবারের বয়স্ক সদস্যরা প্রায়ই বিভিন্নভাবে লড়াই করেছেন এবং কঠিন সময় পার করে এসেছেন, তাই তারা পরিবারের তরুণ সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের সফলতার গল্প বা দীর্ঘ সময় ধরে জীবনের সঙ্গে লড়াইয়ের গল্প তরুণদের পরিশ্রমী হতে সহায়তা করে, তরুণদের উপলব্ধি করতে শেখায় জীবনে কঠিন সময় আসবে, আর এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। কিন্তু কোনো পরিস্থিতিতে হাল ছাড়া যাবে না, বরং শক্ত হাতে মোকাবিলা করতে হবে। আবার পরিবারের একজন বয়স্ক সদস্য প্রায়ই পরামর্শদাতার ভূমিকা পালন করতে পারেন, যা তরুণদের অনুসরণ করতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করতে পারে। অনেক সময় বাবা মা সন্তানের সম্পর্ক চ্যালেঞ্জিং হয়, তখন একজন দাদা দাদি নিঃশর্ত ভালোবাসার বিমূর্ত প্রতীক হতে পারেন। পরিবারের প্রবীণ সদস্যকে কখনো খুব বৃদ্ধ ভাবা যাবে না, বরং তাকে সামাজিকভাবে সক্রিয় রাখার এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ দেওয়া উচিত। মানুষের সঙ্গে কথা বলা, ইন্টারঅ্যাক্ট করা মস্তিষ্ককে সক্রিয় রাখে। আবার ব্যায়াম এবং সামাজিক সম্পৃক্ততা ডিমেনশিয়া প্রতিরোধে দারুণ কাজ করে, তাই আমাদের সামাজিকভাবে সক্রিয় থাকার সুযোগ দিতে হবে প্রবীণদের। তাদের সবার সঙ্গে দেখা করতে, দোকানে আড্ডা দিতে, সম্মিলিত ব্যায়ামে অংশ নিতে, বন্ধুদের সঙ্গে দেখা করতে বা বাইরে ঘুরতে সহায়তা করতে হবে। পরিবারের প্রবীণ সদস্যরা একটি পরিবারের জ্ঞানের উৎস, শান্ত, নির্ভরযোগ্যতা এবং নিঃশর্ত ভালোবাসার প্রতীক। তারা তরুণ প্রজন্মের ভবিষ্যতের পথপ্রদর্শক। এই প্রবীণরা শিশু ও তরুণদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রবীণদের অবদানকে স্বীকৃতি দিয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় তাদের আগলে রাখব। এমন আহ্বানে শুরু করছে সুখী সংসার অনুষ্ঠান। আমাদের দেশের উন্নয়নের জন্য প্রয়োজন পরিবার পরিকল্পনা। সঠিক পরিবার পরিকল্পনার মধ্য দিয়ে আমরা আমাদের উন্নয়ন নিশ্চিত করতে পারি। অনুষ্ঠানের শুরুতেই তাই চলুন শুনে আসি জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইনজেকশন, এই বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডাক্তার নীলিমা দাস।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে ইনজেকশনের ব্যবহার সম্পর্কে। আমি আজকে উপস্থিত আছি ডক্টর নীলিমা, এ ব্যাপারে কথা বলবো আমরা ডক্টর কে সি মতিউল আলমের সঙ্গে, যিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত আছেন। স্যার, যেটা নিয়ে আজকে আমাদের কথা, যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ, অনেক রকম পদ্ধতি কিন্তু গ্রহণ করা হয়ে থাকে, ট্যাবলেট, ইঞ্জেকশন, নানা রকম বলে থাকি। মূলত আসলে সাত রকমের পদ্ধতি যেটা আপনারা বলে থাকেন যে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে গ্রহণ করা যেতে পারে, ইঞ্জেকশন ব্যবহার হচ্ছে তার একটি। এই ইঞ্জেকশন যে ব্যবহার করা হয়, এর উপাদান কি থাকে যা জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা পালন করে?
3: জন্মনিয়ন্ত্রণ ইঞ্জেকশনে একটা হরমোন থাকে যার নাম হল প্রজেস্টেরন হরমোন। প্রজেস্টেরন হরমোনের মধ্যে ডিপোমিডক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট, এইটা থাকে জন্মনিয়ন্ত্রণ ইঞ্জেকশনে। জন্মনিয়ন্ত্রণ ইঞ্জেকশনটা দুই ভাবে পাওয়া যায়, ভাইলে একটা পাওয়া যায় আর একটা প্রিলোডেড পাওয়া যায়। যেটা প্রিলোডেড তার নাম হলো সায়ানা ট্রেড নেম, আর যেটা ভাইলে পাওয়া যায় সেটা সরকারি কর্মসূচিতে যেটা প্রচলিত আছে সেটা হলো ডিপো প্রোভায়রা। কিন্তু দুটার কম্পোজিশনই হলো ডিপোমিডক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট, যেটা হলো একটা প্রজেস্টেরন হরমোন।
2: আপনি একটা কথা বললেন যে প্রিলোডেড, মানে আগে থেকেই ভরা থাকে বা লোড করা থাকে। একটু যদি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, প্রিলোডেড আর ভায়াল,
3: প্রিলোডেড ভায়ালটা হলো যে ভায়ালের ভিতরে প্রজেস্টেরন হরমোনটা পানির সঙ্গে গোলানো থাকে, আর প্রিলোডেডটাও পানির সঙ্গে আগে গোলানো থাকে। প্রিলোডেডের সঙ্গে ইঞ্জেকশনের নিডলসটা অ্যাড করা থাকে, আর ভায়ালের থেকে ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে ভায়ালটাকে ওষুধটা নিয়ে তারপরে পুশ করতে হয়। আর প্রিলোডেডটা যে ওখানে ইঞ্জেকশনও আছে তার সঙ্গে নিডলস সঙ্গে আছে, যেটাকে আমরা ইনজেক্ট নিডল বলি। ওটা স্কোয়ারের মতো, মানে চারকোনার একটা ধরনের একটা প্লাস্টিকের কন্টেনার, তার মাঝখানে থাকবে হলো প্রজেস্টেরন হরমোনটা, তার মাথায় শুধু একটা নিডল থাকে, জাস্ট ওই মাঝখানে যেখানে প্রজেস্টেরন হরমোনটা আছে ওটাকে টিপ দিলে তখন অটোমেটিক্যালি এটা শরীরে চলে যাবে, সরাসরি চলে যাবে।
2: দুটো ব্যবহারের ক্ষেত্রে কি কোনো মানে রুট বা মাধ্যমের কোনো পার্থক্য আছে?
3: যে যেটা প্রিলোডেড সেটা ব্যবহার করতে হয় সাবকিউটেনাস,
2: মানে চামড়ার নিচে,
3: চামড়ার নিচে যেটা ভাইলে থাকে সেটা ব্যবহার করে মাংসে।
2: আমরা এটা সুবিধা অসুবিধা নিয়ে আরেকটু পরে কথা বলি, তার আগে আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে ইনজেকশন ব্যবহার করবে সবাই কি এটার উপযুক্ত না কিছু ভাগ আছে ব্যাপারে?
3: হ্যাঁ, সবাই উপযুক্ত না, কারণ আমাদের পদ্ধতিগুলো ভাগ করা আছে যে যাদের বাচ্চা হয় নাই তারা কি নিবে, এক সন্তানের মা কি নিবে। এক সন্তানের মায়েদের ভিতরে আছে ইনজেকশন, ইনজেকশন এক সন্তানের মায়ের থেকে আরম্ভ হবে, এক সন্তান নিতে পারে, দুই সন্তান নিতে পারে, এক সন্তানের মায়েদের থেকে ইনজেকশনটা আরম্ভ হবে, যাদের সন্তান নাই তাদেরকে ইনজেকশন দেওয়া নিয়ম নীতি সরকারি নিয়ম নীতিতে নাই।
2: আচ্ছা, এই ইনজেকশন ব্যবহারের ক্ষেত্রে নিশ্চয় সুবিধা আছে, যদিও লোকজন ইনজেকশন নিতে একটু অনাগ্রহ প্রকাশ করে, সুবিধাগুলো যদি আমাদের প্রথমে বলেন।
3: প্রথম সুবিধা হলো যে এই ইনজেকশনের মধ্যে যে প্রজেস্টেরন হরমোন আছে এটা একটা ওষুধ, এটা এই ওষুধটা মেয়েদের অনেক গাইনোকোলজিক্যাল অসুখ ভালো করে দেয়। যেমন যদি কারো যদি হোয়াইট ডিচার্জ থাকে সেটাকে কমায় দেবে, সাদা স্রাব সেটা কমায় দিবে, অনেক মেয়েদের মাসিকের আগে তলপেটে ব্যথা হয় সেই ব্যথাটা কমায় দিবে, যদি কারো ইন্ডোমেট্রিয়াল ক্যান্সার হয় সেই ক্যান্সারটাকে কমাবে, যদি কারো ওভারিয়ান ক্যান্সার হয় ওভারিয়ান সিস্ট হয় সেটাকে কমায় দিবে, ইভেন ব্রেস্টে যদি বিনাইন ক্যান্সার হয় সেটাও সে কমায় দিবে। এটা তার নন কন্ট্রাসেপটিভ বেনিফিট। আর কন্ট্রাসেপ্টিভ বেনিফিট তো আছে যে সে গর্ভধারণ প্রতিরোধ করতেছে, ইভেন যে মা বাচ্চাকে বুকে দুধ খাওয়াচ্ছে যেমন খাবার পুড়িয়ে খেলে সে মায়ের বুকের দুধটা কমে যায়, কিন্তু ইনজেকশন দিলে সে বুকের দুধে কোনো তারতম্য হচ্ছে না, যার ফলে ইনজেকশনের উপকারিতা বহুবই।
2: এখানে আমি যদি একটু কথাগুলোর বাংলা করি সেটা হচ্ছে জরায়ুর বিভিন্ন ধরনের ক্যান্সার,
3: ক্যান্সার কেউ ভালো করে দেয়
2: এবং স্তনের ক্যান্সার এইসব ক্ষেত্রে। এখানে একটা অবশ্য প্রশ্ন একটু চলেই আসে সঙ্গত কারণে, যেহেতু আপনি বললেন যে নন কন্ট্রাসেপটিভ মানে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে না, এর বাইরে একটা এফেক্ট,
3: তার একটা সুবিধা আছে।
2: সেক্ষেত্রে আসলে যেটা বলছেন যে এটা তো উপযুক্ত শুধুমাত্রই এক সন্তানের মা হয়েছেন যারা তাদের ক্ষেত্রে, কিন্তু এটা কি যারা মানে সন্তান গ্রহণ পদ্ধতি ছাড়া এই ধরনের কোন যদি সুবিধা ভোগ করতে চান, যেমন বললেন পেটের ব্যথা, পিরিয়ডের আগে পেটে ব্যথা হয়, সেটার ক্ষেত্রে কি এটা ব্যবহার চলে?
3: না, কারণ এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শুধু প্রিভেন্টিভ পারপাসে। কিউরেটিভ পারপাসে যদি কারা চিকিৎসার জন্য এই প্রজেস্টেরন হরমোন নিতে চায় তাহলে এটা ওপেন মার্কেটে যে প্রজেস্টেরন হরমোন আছে যেটা ইনজেকশন ফর্মে নাই হয়তো ট্যাবলেট ফর্মে আছে সেটা তারা চিকিৎসা পারপাসে ব্যবহার করতে পারে।
2: সেটা তাহলে আমরা এই ইনজেকশনটা তাহলে আমরা সেই ক্ষেত্রে দেবো না, তবে যারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য এটা গ্রহণ করবে তারা এই উপকারটা এক্সট্রা যেটা অতিরিক্ত উপকারটা পেয়ে যাবে। আর একটা জিনিস এখানে যেটা জানার ছিল যে এই যে ইনজেকশন নিল কতদিন স্থায়ী হবে, এই জন্ম নিয়ন্ত্রণটা কতদিন পর্যন্ত স্থায়ী হবে গ্রহণ করার পর?
3: একটা ইনজেকশন 3 মাস পর্যন্ত গর্ভধারণ প্রতিরোধ করে, 3 মাস পর পর তাকে নিতে হবে।
2: আচ্ছা,
3: 3 মাস পর তা নির্দিষ্ট একটা ডেট দিয়ে দেবে, ওই ডেটের এসে তাকে ইনজেকশনটা নিতে হবে, মানে 3 মাসের জন্য এটা গর্ভধারণ প্রতিরোধ করে।
2: যদি কেউ 3 মাসের মধ্যে না নিয়ে যদি এমন হয় তারিখ মিস করলো, হ্যাঁ, সেক্ষেত্রে কি হতে পারে?
3: সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই, কারণ যেটা নির্দিষ্ট যে তারিখ থাকে তার 14 দিন আগে এবং নির্দিষ্ট তারিখে 28 দিনের মধ্যে ইনজেকশনটা নেওয়া যায়। সুতরাং যদি আমার 10 তারিখে 10ই অক্টোবরে যদি ইনজেকশন নেওয়ার ডেট থাকে তাহলে 10ই অক্টোবর থেকে 14 দিন আগেও আমি নিতে পারবো, আর 10ই অক্টোবরের পরের থেকে 28 দিনের মধ্যে আমি ইনজেকশন নিতে পারবো। সুতরাং একদিন দুই দিন বাদ গেলেও ভয়ের কোনো কারণ নেই, সেবা সেন্টারে যে সেবা প্রদানকারীর সঙ্গে পরামর্শ করে ইনজেকশনটা নিতে পারবে। সুতরাং এগুলো সবকিছুরই ব্যবস্থাপনা সরকারি সেবা কেন্দ্রের কাছে।
2: এখন এই যে সরকারি সেবা কেন্দ্রের কথা বললেন, এগুলো কোথায় কোথায় আছে এটা যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে?
3: এটা আমাদের যা মাঠকর্মী আছে যাদেরকে আমরা পরিবার কল্যাণ সহকারী বলি, পরিবার কল্যাণ সহকারী, তাদের কাছে এই সেবাটা পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে এই সেবা পাওয়া যায়। উপজেলার থেকে জেলা পর্যায়ে যদি আমি আসি, জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সদর হাসপাতাল, সেখানেও এই সেবা পাওয়া যায়।
2: তার মানে আমরা এই সেবাগুলো এইসব সেসব জায়গায় আমাদের শ্রোতারা পেতে পারেন। ধন্যবাদ ডক্টর কেসি মতিউল আলম, আপনি যে তথ্যগুলো দিলেন আশা করছি শ্রোতা বন্ধুরা এটা গ্রহণ করে উপকার পাবেন। শ্রোতা বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করি ভালো থাকবেন।
4: শুনছিলাম জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইনজেকশন বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা। দীর্ঘমেয়াদী কিংবা স্বল্পমেয়াদী যাই হোক না কেন, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সকল দম্পতিকে গ্রহণ করতেই হবে, তবেই সম্ভব হবে জন্ম নিয়ন্ত্রণ। আর জন্ম নিয়ন্ত্রণ করে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করে পরিবার, সমাজ তথা দেশের মানুষের সুখ ও শান্তি নিশ্চিত করা সম্ভব হবে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনবো একটি জনসংখ্যার গান। কণ্ঠ দিয়েছেন মৌসুমী রেজা, গানের কথা সাজিয়েছেন শিকদার ইসহাক আলী, সুর করেছেন দীপক কুমার দে।

0: জনসংখ্যার গান শুনছিলাম। জনসংখ্যার নিয়ন্ত্রণের ব্যাপারে আমাদের আরো অনেক বেশি আন্তরিক হতে হবে সচেতন।
1: প্রিয় শ্রোতা, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে একটি দেশের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হতে পারে। আসুন জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন করে নতুন উদ্যমে কাজ করি, পরিবর্তিত বাংলাদেশের অংশ হয়ে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের সবশেষ পরিবেশনা বেতার কার্টুন, চলুন শুনি তাহলে।
2: বলেন
3: দূর হবল হামাইয়ার কি ভাল লাগে?
2: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কও কি কইবা।
3: আমার জানি কেমন লাগতাছে।
2: করছো কি আবারও? আরে হুনো খাবার বলি খাওন কি বন্ধ করে দিছো?
3: আবারই আর কি। আচ্ছা আপনি মানুষটা কেমন কোন তো, সব কথার মধ্যে হাসি ঠাট্টা মানায় না। আমি একটা গুরুত্বপূর্ণ কথা কইতে চাইতেছি, অথচ আপনি আপনার লগে আর কোন আমি কথাই
2: কই না। রুকু হুনো হুনো হুনো গোসা করে না, আসো কাছে আসো। আচ্ছা আর হাসি ঠাট্টা করুম না, আমি বইলাম গম্ভীর হইয়া।
3: দেখেন হাসি তামসা সবাই পছন্দ করে, কিন্তু নিজের সন্তানের বিষয়ে
2: কি হয়েছে? আমার সন্তানের কি হয়েছে? আমেনার
3: কেন আপনি বাপ হইয়া কিছুই দেখতে পান না? খালি আলগা আলগা আদর করলেই বাপের দায়িত্ব শেষ হয় না।
2: হ্যাঁ কি হয়েছে বলো না, আমি ঠিক মানে বলো।
3: আমিনার শরীরটা তো দিন দিন দুর্বল হয়ে যাইতেছে, লেখাপড়ায় ওর মন নাই, এই খেলাধুলাও করতে চায় না।
2: আমিনার কি কোনো অসুখ বিসুখ?
3: না খালি কয় ভাল লাগে না, কোনো কিছু করতে মন চায় না।
2: বড় সমস্যার কথা।
4: জমির ভাই জমির ভাই!
2: আরে কেডা ইয়ে মাস্টার আপা, আসেন আসেন আসেন।
4: আমিনা তো সবসময় ক্লাসে ভালো ছাত্রী ছিল তাই না?
3: জি,
4: কিন্তু আজকাল দেখছি ওর লেখাপড়ায় তেমন মন নেই, শরীরটাও দুর্বল। আমার মনে হয় ওর পুষ্টির অভাব হয়েছে। আর পুষ্টিহীনতা, রক্তশূন্যতা এসব মিলিয়ে দিন দিন ও কেমন যেন দুর্বল হয়ে পড়ছে তাই না?
3: কারণটা কি তাই তো বুঝি না, পেট ভরেই তো ভাত খায়।
4: শুধু পেট ভরে ভাত খেলেই কি শরীরে পুষ্টির সব চাহিদা পূরণ হয়? হয় না। এজন্য চাই সব মানুষের সুষম খাদ্য। সুষম খাদ্য মানে হলো সব ধরনের খাবার খাওয়া। এই যেমন ধরুন এই যে আপনারা ভাত রুটি খাচ্ছেন, এগুলো হলো শর্করা জাতীয় খাবার। আর মাছ মাংস ডিম এগুলো আমিষ জাতীয় খাবার। তারপরে আছে ওই যে তেল চর্বি ঘি, এগুলো হচ্ছে স্নেহ জাতীয় খাবার। আর আমরা যে আয়োডিন লবণ খাই না, এটা হচ্ছে খনিজ খাবার। আর একটা কথা, ওই যে সমুদ্রের মাছে কিন্তু আয়োডিন রয়েছে, এটা খাওয়া কিন্তু খুব ভালো। আর শাকসবজি এসবে তো, ফলমূল শাকসবজি এসবে তো অনেক ভিটামিন রয়েছে। এই সব ধরনের খাবার আপনাকে প্রতিদিন পরিমাণ মতো খেতে হবে, বিশেষ করে আমিনার মতো ছোট বাচ্চাদের। ওদের তো এখন বারন্ত বয়স তাই না, তাই ওদের শরীরের বৃদ্ধির জন্য এসব ভিটামিন খুবই দরকার।
2: বুঝলাম বুঝলাম।
3: আমিনা তো আমগো একমাত্র মাইয়া, হয়তো মাছ মাংস ডিম সবই খায়, তারপরেও
4: আমিনা আপনার একমাত্র মেয়ে বলে ও মাছ মাংস ডিম খেতে পারছে। কিন্তু যারা খেতে পারছে না তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ডাল, শিমের বিচি এইসব। তাছাড়া আমাদের হাতের কাছে যেসব শাকসবজি রয়েছে, এসব শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। কচু শাক, লাল শাক, পুঁই শাক, গাজর, টমেটো, মিষ্টি কুমড়া।
3: বুঝছি বুঝছি, আমগো এখানে যা যা পাওয়া যায় তাই না?
4: এবং সস্তায় পাওয়া যায়। তবে সবচেয়ে বড় কথা হলো আপনাকে সচেতন হতে হবে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কারোরই যেন পুষ্টির ঘাটতি না পড়ে।
3: বড় দামি কথা বলছেন গুয়াফা।
4: তবে আমিনাকে একটু ডাক্তার দেখানো দরকার, পুষ্টিহীনতার কারণটা তো একটু জানা দরকার। আরেকটি কথা, এই কথাটি সবার জন্য, বেশি সন্তান হলে মায়ের শরীরে যেমন পুষ্টির অভাব হয় তেমনি তার বাচ্চাদের শরীরেও পুষ্টির বড় অভাব দেখা দেয়। তাই সবাইকে পুষ্টিকর খাবার নিয়মিত খেতে হবে।
0: সুপ্রিয় শ্রোতা, এডিস মশার বংশবিস্তার রোধ করে ডেঙ্গু মুক্ত রাখতে হবে আমাদের প্রাণের বাংলাদেশকে। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভিন। শুরুতেই শিরোনাম। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশন শুরু, যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি। সরকারি হাসপাতালের আশেপাশে নতুন কোন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। জ্বালানি তেলের দামের সাথে সমন্বয় করে বাস ভাড়া বাড়ানো হল কিলোমিটার প্রতি 70 পয়সা, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক চাপ শিথিল ও বন্দরগুলো থেকে অবরোধ তুলে নিলে 7 দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেবে তেহরান। এবং জাপানে এশিয়ান গেমসের উশু ইভেন্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত আক্তার। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডঃ জুবাইদা রহমান স্থানীয় সময় আজ সকালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন। জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে এই প্রাতরাশ সভার আয়োজন করা হয়। প্রাতরাশের শুরুতে বিশ্বনেতারা একে একে তাদের সহধর্মিণীদের নিয়ে অনুষ্ঠানে মঞ্চে ওঠেন এবং জাতিসংঘ মহাসচিব ও তার স্ত্রীর সঙ্গে ফটো সেশনে অংশ নেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও তার সহধর্মিণীকে নিয়ে সেই মঞ্চে উঠে ফটো সেশনে অংশ নেন এবং জাতিসংঘ মহাসচিব ও তার স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। প্রাতরাশ শেষে তারেক রহমান জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত 81তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। এই অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত রয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী অলিক্স দিদিয়ার ফিলস আইমের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জুয়েল কাপলানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। তারেক রহমান আগামী বৃহস্পতিবার জাতিসংঘে সাধারণ পরিষদে ভাষণ দেবেন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এটি হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। এদিকে ডক্টর খলিলুর রহমানের সভাপতিত্বে 81তম অধিবেশনের সাধারণ আলোচনা শুরু হয়েছে। উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, বিশ্বে অনৈক্য বেড়ে যাচ্ছে। তিনি যুদ্ধ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সৃষ্ট বাধাসহ চলমান সংকটগুলো তার ভাষণে তুলে ধরেন। জাতিসংঘ প্রধান আরও বলেন, কেবল সামরিক শক্তি দিয়েই যেমন শান্তি প্রতিষ্ঠা করা যায় না, তেমনি প্রযুক্তিগত বা অর্থনৈতিক শক্তি দিয়েও তা সম্ভব নয়। উল্লেখ্য যে গত 8ই সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশন শুরু হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বছরব্যাপী এই অধিবেশনের জন্য 193 সদস্যের সংস্থাটির সভাপতিত্ব গ্রহণ করায় এটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি প্রকৌশল ও কারিগরি শিক্ষা প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ রাষ্ট্রপতির সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে, দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।

0: ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। তিনি আজ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও নিয়মিত তদারকি করা হবে, মানসম্মত সেবা দিতে ব্যর্থ হলে তাদের অনুমোদন বাতিল করা হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়লেও বাস ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। মন্ত্রী বলেন, পরিবহন খাতের বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে।
1: পরিস্থিতি বিবেচনা করে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে ভাড়া যা বেড়েছে তা যৌক্তিক চেয়েও কম রাখতে আমরা সক্ষম হয়েছি। বিভিন্ন জিনিস পর্যালোচনা করেই প্রতিষ্ঠিত হয়েছিল যে ১ টাকা বাড়লে ১ পয়সা, তাতে ২০ পয়সা বাড়ে। আমি তাদেরকে ম্যানেজ করে, কনভিন্স করে, পরিস্থিতিটা বুঝিয়ে ১৭ পয়সা বাড়ানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ পয়সা বাড়বে হলো ২০ টাকা বাড়ার ফলে পার কিলোমিটার, তো সেটাই নির্ধারিত হয়েছে। যদি কেউ এই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়, তার রুট পারমিট ক্যান্সেল হবে, তাকে জবাবদিহিতে আনা হবে, ফাইনের ব্যবস্থা থাকবে, আগামীতে
0: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশের সীমিত সম্পদের ভারসাম্য রক্ষা, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পার্শ্ববর্তী দেশসমূহে জ্বালানি তেল পাচারের ঝুঁকি মোকাবেলা এবং ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বাজেটের সুষম বণ্টন নিশ্চিত করতে সরকার জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আজ দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ডিজেলে বর্তমানে প্রতি লিটারে সরকারের প্রায় ৮৯ টাকা করে লোকসান হচ্ছে, যার ফলে প্রতিদিন কেবল ডিজেল খাতেই প্রায় ১০৯ কোটি টাকা সরকার লোকসান দিচ্ছে। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
2: বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিণামদর্শী পরিকল্পনা ও বর্তমান দীর্ঘমেয়াদী মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় সরকার সম্প্রতি তেলের মূল্য বৃদ্ধি করেছে, যদিও তা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় এখনও কম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ভর্তুকি, দেশীয় গ্যাস অনুসন্ধান, ফ্যামিলি কার্ড, হজের বিমান ভাড়া কমানো সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম তুলে ধরতে মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ সময় তেলের মূল্য বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন,
3: জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, কারণ সরকারের তো আসলে কত ভর্তুকি সরকারের পক্ষে দেওয়া সম্ভব। আমাদের জ্বালানির সময়টা সামনে খুব ভালো না, খুবই ভোলেটাইল আছে। আই এগ্রি যে গত ২-৩ দিনে কিছু সামান্য ২-৩% কমেছে, এখনো ১০০ ডলারের বেশি ক্রুড অয়েলের দাম আছে, কিছুটা কমেছে, কিন্তু এটা আসলে সাস্টেইন করার সম্ভাবনা নেই। এবং আরো যদি কমে, আমি আপনাদেরকে একটা ডেটা দিয়েছি, যে জায়গায় আছে তারপরও অনেক, প্রায় ৯০ টাকা ভর্তুকি দিতে হয় প্রতি লিটারে ডিজেলের ক্ষেত্রে, ২০ টাকা বাড়ানোর পরও এখনো একটা বড় ভর্তুকি আছে।
2: জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় সরকারের নীতিগত অবস্থান তুলে ধরে ডাক্তার জাহিদুর রহমান বলেন, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ নিশ্চিত করতে সরকার ওপেন মার্কেট সেল, ওএমএস এবং টিসিবির খাদ্য সহায়তা কর্মসূচির পরিধি বাড়াচ্ছে।
3: আমরা কি জ্বালানিতে অকল্পনীয় পরিমাণ, বিরাট পরিমাণ ভর্তুকি এর মধ্যে দিচ্ছি না? একটা রাষ্ট্র কি এখন তাহলে একটা দিক ঠিক রাখার জন্য সব খরচ করবে কিনা? ঠিক আছে, আমি জ্বালানিটাকে কমফোর্টেবল রাখবো, আমার সব খরচ এদিকে করবো। ধরুন আমরা মনে করছি আমাদের জন্য খুবই প্রায়োরিটি একটা প্রোগ্রাম হচ্ছে ফ্যামিলি কার্ড, যেটা আমরা পারলে আরো বাড়াতে চাই, ভবিষ্যতে পরের অর্থ বছর এটা আরো বাড়বে। এই ৪১ লাখ তো থাকবে, তার সাথে আরো একই রকম সংখ্যা যুক্ত হবে। একইভাবে আমরা স্বাস্থ্যে খরচ বাড়াতে চাই। এখন আমি যদি যাবতীয় খরচ এদিকে নিয়ে আসি, তাহলে আমার স্বাস্থ্যে যে আমরা প্রায় দ্বিগুণের বেশি বাজেট দিলাম, আমরা হসপিটালের বেড বাড়াতে চাইলাম, এখন আমরা এদিকটা কমফোর্টেবল রাখলাম, তখন কিন্তু ওইদিকেও প্রশ্ন আসবে। এটা আসলে একটা ব্যালেন্স করার চেষ্টা।
2: এছাড়া ব্রিফিং এ হজের বিমান ভাড়া কমেছে জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, ২০২৭ সালের হজের জন্য বিমান ভাড়া ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ২০২৬ সালের তুলনায় তা ২৪,৮৩০ টাকা কম। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সম্প্রতি জ্বালানির মূল্য সমন্বয়ের পর নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে সরকার বাজার ও সরবরাহ শৃঙ্খলার উপর কড়া নজর রাখছে। আজ সিলেটের লাক্কাতুরা চা বাগানে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।

0: বলেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রক্ষায় দেশে জ্বালানির মূল্য সমন্বয় করা হয়েছে। চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে মন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি চা বাগানগুলোকে লাভজনক ও টেকসই করার জন্য কাজ করছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি শিউলিরানী বালা। বিলুপ্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নবগঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB পরিচালিত হলে অপরাধ দমন এবং মানুষের আস্থা অর্জনে সক্ষম হবে বলে মনে করছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌফিদুল হক। অন্যদিকে SRB আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, বিলুপ্ত র্যাবের সঙ্গে SRB মূল পার্থক্য হল বাহিনীর অবকাঠামোকে সুস্পষ্ট করার পাশাপাশি স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করা। বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। আরও শুনুন প্রতিবেদনে।
3: দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মূল লক্ষ্য নিয়ে 2004 সালের 26 মার্চ গঠিত হয় এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অপরাধ দমনের প্রশংসনীয় ভূমিকার জন্য দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠে এই বাহিনী। কিন্তু তুমুল জনপ্রিয় এই বাহিনীটিকে বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক স্বার্থে ব্যবহারের ফলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। গুম, খুন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বাহিনীর কিছু সদস্য, এর ফলে র্যাবকে বিলুপ্ত করার দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার র্যাব বিলুপ্ত করে গঠন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হকের মতে, ব্যক্তির কর্মকাণ্ডের জন্য বাহিনীকে দায়ী করা ন্যায়সঙ্গত নয়। অতীতে যেসব কর্মকাণ্ডের জন্য র্যাবের সমালোচনা উঠেছিল, সেই সমালোচনার ঊর্ধ্বে উঠে কাজ করতে পারলে SRB সফলতা পাবে বলে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।
4: কোন একটি সংগঠন সে নিজের সুনাম বাড়াতেও পারে না, সে কমাতেও পারে। সংগঠনে যারা কাজ করে তারা সেই সংগঠনের কার্যক্রমের যে ধরন নির্দিষ্ট করা থাকে সেই কাজগুলো তারা কিভাবে পরিচালনা করছে, সেই কাজগুলো আইনসিদ্ধ কিনা, সেই কাজগুলো সম্পাদন বা পরিচালনার মধ্যে দিয়ে জনস্বার্থ কিংবা জননিরাপত্তা কতটুকু নিশ্চিত হবে, এই বিষয়গুলো যখন যথাযথভাবে পরিচালিত হয় তখন একটি সংগঠনের সুনাম বৃদ্ধি পায়।
3: ডক্টর তৌহিদুল হকের মতে, র্যাব বিলুপ্ত করে SRB গঠনের ফলে মানুষের মাঝে ইতিবাচক মনস্তাত্ত্বিক রূপান্তর ঘটবে। তবে সেই রূপান্তরকে দীর্ঘস্থায়ী করতে হলে SRB-কে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে মনে করেন তিনি। বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন,
4: আমরা এটাই দেখতে চাই যে এই র্যাবের নাম এবং পোশাকের পরিবর্তনের মধ্যে দিয়ে যে SRB যাত্রা শুরু হলো, এই যাত্রার মধ্যে দিয়ে তাদের সম্পর্কে মানুষের মধ্যে যে একটা মনস্তাত্ত্বিক রূপান্তর ঘটছে, একজনের পরিবর্তন ঘটছে, সেই ধারণাটা তারা কাজের মধ্যে দিয়ে
3: র্যাবের সঙ্গে SRB মৌলিক পার্থক্য তুলে ধরে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তিখাব চৌধুরী বাংলাদেশ বেতারকে বলেন, SRB কাজের গতিকে আরো ত্বরান্বিত করতে ফৌজদারি আইনের ক্ষমতাকে সুস্পষ্ট করা হয়েছে।
5: পূর্বের আইনের সাথে নবপ্রণীত SRB আইনের মূল পার্থক্যগুলো হচ্ছে, এখানে বাহিনীর অবকাঠামোকে সুস্পষ্ট করা হয়েছে। বাংলাদেশ পুলিশের আওতাধীন একটি সংগঠন হিসেবে IGP মহোদয়ের সরাসরি নিয়ন্ত্রণে DGSRB অধীনে এ বাহিনীকে গঠন করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে এবং একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন অভিযোগ প্রতিকার কমিটি গঠন করা হয়েছে। এখানে বাহিনীর কাজের গতিকে আরো ত্বরান্বিত করতে ফৌজদারি আইনের যে ক্ষমতাগুলো রয়েছে সেগুলোকে সুস্পষ্টভাবে অর্পণ করা হয়েছে এবং এই বাহিনীটি কি কি কাজ করবে সেই কার্যপরিধিকেও সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেই বিষয়গুলো আগের যে আইন সে আইনে সুস্পষ্ট করা ছিল না।
3: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: সারা দেশে মানসম্মত ডেঙ্গু চিকিৎসা সেবা পৌঁছে দিতে আজ একযোগে 40টি জেলায় 1600 চিকিৎসককে জরুরি ভিত্তিতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত সকালে ঢাকা মেডিকেল কলেজে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন ও তৃণমূল থেকে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক প্রতিনিধিরা সরাসরি ভার্চুয়ালি অংশ নেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা বা ব্যবস্থাপনার ভুলে যেন কোন ডেঙ্গু রোগীর প্রাণ না যায়, সেজন্যই চিকিৎসকদের বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণে দক্ষ করে মৃত্যুর হার শূন্যে নামানোর চেষ্টা চলছে। আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৭২ জন। এদিকে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র সামরিক চাপ শিথিল করলে এবং ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে রাজি তেহরান। ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ রয়টার্সকে একথা জানান। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রকে ঘোষণা দিতে হবে তারা কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধান করতে চায়। সেক্ষেত্রে বিষয়টিকে আনুষ্ঠানিক রূপ দিতে হবে এবং প্রক্রিয়াটি কিভাবে এগোবে তার জন্য একটি সময়সীমা নির্ধারণ করতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ সকালে তেহরান থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তবে তিনি জাতিসংঘের সদর দপ্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন না। ইরানের ওই কর্মকর্তা জানান, ওয়াশিংটনের সঙ্গে বৈরিতা অবসানে একটি চুক্তির বিষয়ে নিউ ইয়র্কে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিস্তারিত আলোচনা হতে পারে। তেহরানের প্রস্তাবটি মধ্যস্থতাকারীদের মাধ্যমে গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়। জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানা শক্তিশালী টাইফুনের প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণে ৪ জনের প্রাণহানি এবং ৬ জন নিখোঁজ হয়েছে। দেশটির রাজধানী টোকিওর দক্ষিণে কানাগাওয়া অঞ্চলের প্রায় ৪৫,০০০ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাপানের সরকারি বার্তা সংস্থা এনএইচকে আজ একথা জানায়। এশিয়ান গেমসের খবর। জাপানে এশিয়ান গেমসে নারী উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত হয়েছে। আজ মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণীতে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বাংলাদেশের জিন্নাত আক্তার। আগামীকাল এই ইভেন্টে সেমিফাইনালে চীনা প্রতিযোগীর মুখোমুখি হবেন জিন্নাত আক্তার। এদিকে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক লড়াইয়ে বাংলাদেশ দল পাকিস্তানের কাছে ৩১ রানে পরাজিত হয়। এই ইভেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করে ভারত স্বর্ণপদক লাভ করে। পুরুষদের ৪x১০০ মিটার রিলে সাঁতার ইভেন্টে চীন স্বর্ণ, স্বাগতিক জাপান রৌপ্য এবং দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ পদক লাভ করে। এ পর্যন্ত এশিয়ান গেমসে চীন ২৭টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ সহ ৪২টি পদক নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পরবর্তী ১২ ঘণ্টা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রে ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকার ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশন শুরু, যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর জোর দিলেন রাষ্ট্রপতি। সরকারি হাসপাতালের আশেপাশে নতুন কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। জ্বালানি তেলের দামের সাথে সমন্বয় করে বাস ভাড়া বাড়ানো হল কিলোমিটার প্রতি 17 পয়সা, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক চাপ শিথিল, বন্দরগুলো থেকে অবরোধ তুলে নিলে 7 দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেবে তেহরান। এবং জাপানে এশিয়ান গেমসের উশু ইভেন্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত আক্তার। এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি শারমিন রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব সৃষ্টি হয়েছে। তবে এই সফরের সবচেয়ে আলোচিত দিক শুধু জাতিসংঘে তার অংশগ্রহণ নয়, বরং সফরের ধরন ও বার্তা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানিয়েছেন, এটি একটি স্বল্পতম বহর এবং অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের সফর, যার মূল লক্ষ্য আড়ম্বর প্রদর্শন নয় বরং বাংলাদেশের স্বার্থ রক্ষায় কার্যকর কূটনৈতিক তৎপরতা পরিচালনা করা। যুক্তরাষ্ট্রে যাওয়া ও ফিরে আসা জন্য 2 দিন ব্যয় হবে, মাঝখানে রয়েছে মাত্র 4 দিনের কর্মসূচি। এই সীমিত সময়ের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক, জাতিসংঘের উচ্চ পর্যায়ের অধিবেশন এবং বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন বিষয় কূটনৈতিক আলোচনা সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সব মিলিয়ে সফরটির মেয়াদ মাত্র 6 দিন। আনুষ্ঠানিক সফর সঙ্গী সংখ্যা 35 জন, যার মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী রয়েছে 15 জন। বাকি সদস্যরা নিরাপত্তা, গণমাধ্যম ও প্রয়োজনীয় প্রশাসনিক দায়িত্ব পালনের সঙ্গে সম্পৃক্ত। এই সফরকে নতুন ইতিহাসের সূচনা বলার পিছনেও রয়েছে বিশেষ কিছু কারণ। মাহদি আমিন উল্লেখ করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর তাদের সন্তান হিসেবে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। একই পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে তার এই উপস্থিতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। আরও একটি দিক এই সফরকে ব্যতিক্রমী মর্যাদা দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ফলে একদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে দেশের বক্তব্য তুলে ধরবেন, অন্যদিকে একই অধিবেশনের সভাপতির আসনেও থাকবেন বাংলাদেশের প্রতিনিধিত্ব। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এটি বাংলাদেশের জন্য একটি গৌরবময় অবস্থান এবং দেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতারও প্রতিফলন। প্রধানমন্ত্রী এই সফরে বাংলাদেশের উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা, আন্তর্জাতিক সহযোগিতা ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিশ্বনেতাদের সামনে উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। জাতিসংঘ অধিবেশনকে কেন্দ্র করে বড় প্রতিনিধি দল নিয়ে বিদেশ সফরের দীর্ঘ একটি ইতিহাস রয়েছে। অতীতে শেখ হাসিনা তার সরকারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে 2013 সালে 134 জন, 2014 সালে 178 জন এবং 2015 সালে 227 জন এবং 2019 সালে 292 জন পর্যন্ত সফরসঙ্গী নিউ ইয়র্কে গিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সে সময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী প্রতিনিধিরাও প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত থাকতেন। সুতরাং জাতিসংঘ সফরের বহর নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক দীর্ঘদিন ধরে রয়েছে, তার মধ্যে এবারের সফর নতুন একটি তুলনার সুযোগ করে দিয়েছে। একদিকে অতীতের শতাধিক সদস্যের প্রতিনিধি দল, অন্যদিকে বর্তমানে 35 সদস্যের সরকারি সফরসঙ্গী। এই ধারাবাহিক তুলনা থেকে একটি বিষয় স্পষ্ট, জনগণ এখন শুধু সফর নয়, সফরের সঙ্গে জড়িত ব্যয়, জবাবদিহিতা এবং বাস্তব ফলাফল সম্পর্কেও আগের চেয়ে অনেক বেশি সচেতন। তাই বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেই প্রতিনিধিত্ব কতটা সাশ্রয়ী, স্বচ্ছ ও ফলপ্রসূ হল সেটিও সমানভাবে বিবেচ্য হয়ে উঠেছে। সবকিছু বিবেচনায় বলা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর কেবল একটি নিয়মিত আন্তর্জাতিক সফর নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক যাত্রা, আন্তর্জাতিক পরিচিতি এবং জাতীয় স্বার্থকে নতুনভাবে বিশ্ব পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। স্বল্পতম বহর, সংক্ষিপ্ত সময় এবং নিবিড় কর্মসূচির মাধ্যমে সরকার যে বার্তা দিতে চাচ্ছে তাই হল মুখ্য, কর্মই মুখ্য, প্রদর্শন নয়। সে অর্থে এই সফর বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে এবং বিশ্বমঞ্চে দেশের মর্যাদা ও অবস্থান আরও সুদৃঢ় করার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
8: বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
9: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, শিল্পী রুনা লায়লা, গানটির রচয়িতা মোহাম্মদ রফিকুজ্জামান।

দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন মিডিয়াম ওয়েবের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজ বাংলাদেশ বেতার।

দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন মিডিয়াম ওয়েবের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজ বাংলাদেশ বেতার।

দেশাত্মবোধক গান শুনলেন। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। কথিকা ফাতেহা ই ইয়াজদা হমের গুরুত্ব ও তাৎপর্য শুনতে পাবেন বেলা 12:15। জীবন্তিকা বিষয় মাদক সেবনের কুফল, এ সম্পর্কে শুনবেন দুপুর 2:50। বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান সন্ধে 6:10। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। পাঁচমিশালী গানের অনুষ্ঠান বিকেল 3:30। রাগরং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান সকাল 9:45। বেলা 12:30 হিরণ্যচন্দ্র মণ্ডলের পরিবেশনায় গিটার বাদন শুনবেন। দেশাত্মবোধক গান সকাল 8:15, বিকেল 4:50, এছাড়াও রাত 8:55। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান বিকেল 3:05 এবং বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত শাহানা আফরোজ চৌধুরী ও বি এম আবুল কালাম আজাদের কণ্ঠে বেলা 12:20 এবং অশোক সাহা ও নুসরাত জাহান তামান্নার কণ্ঠে দুপুর 2:30। পল্লীগীতি মোহাম্মদ আতিয়ার রহমান ও শাহনাজ পারভিন।

0: রত্নার কণ্ঠে বেলা 12:40। দুপুর 2:40 আজিজুর রহমানের পরিবেশনায় পাঞ্জু শাহের গান শুনবেন। এছাড়াও FM 88.8 মেগাহার্জে NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। FM সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা।
1: أعوذ بالله من الشيطان

ولا تستوي الحسنة ولا السيئة ولا تستوي الحسنة ولا السيئة إذا

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না। আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: এই ছিল আমাদের আজকে সারাদিনের পরিবেশনা। অনুষ্ঠান ঘোষণায় ছিলেন সোহেলে পারভিন রুমা, এই তৃতীয় পালার। প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতর রহমান কাজী, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, এবং ঘোষণায় ও অধিবেশন তত্ত্বাবধানে ছিলাম আমি প্রসূন কুমার রায়। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আমাদের আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 7:59। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।